মানুষের বুদ্ধির সঙ্গে তার মাথার শেপের সম্পর্ক আছে, এটা জানেন কি? জানেন না? আমিও জানি না, জানেন? কিন্তু জানতেন ফ্রেনোলজিস্টরা। ফ্রেনোলজিস্ট এমন একটি পেশা ছিল যে পেশার লোকজন বিশ্বাস করতেন এবং প্রমাণ করার চেষ্টাও করতেন যে পৃথিবীতে যে বিভিন্ন শেপের মানুষের মাথা আছে, অর্থাৎ বিভিন্ন শেপের মাথাওয়ালা মানুষজন আছেন, তাদের বুদ্ধির তারতম্য ঘটে শুধুমাত্র ওই মাথার শেপের জন্যই, ব্যাস। এবং তারা মানুষের মাথার শেপ দেখে বলে দিতে পারতেন যে তারা কতটা ইন্টেলিজেন্ট। যদিও বর্তমানে নিউরোসায়েন্স প্রযুক্তির উন্নতির ফলে আমরা জানতে পেরেছি যে এই ব্যাপারটা সম্পূর্ণরূপে কাল্পনিক, তাই এই ফ্রেনোলজিস্ট এই পেশাটাও বর্তমানে আর নেই। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। হারিয়ে যাওয়া কিছু পেশার কথা আপনার সঙ্গে আজকে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এবার আপনার জন্য ওয়েট করবে বেমা টেস্ট। এখন ভাবছেন তো যে বেমা টেস্টটা কি? বেমা টেস্ট হচ্ছে এক ধরনের পেশা। অতীতে যারা বিভিন্ন দূরত্ব নির্ণয় করতেন স্টেপ কাউন্টিংয়ের ওপর ভিত্তি করে, অর্থাৎ এখান থেকে 1 কিলোমিটার যেতে হয়তো 10,000 স্টেপ লাগবে, কাজেই তিনি 1 কিলোমিটারটা মাপতেন না, তিনি মাপতেন 10,000 স্টেপস। এইভাবেই বেমা টেস্ট এক ধরনের পেশা ছিল, পেশায় সেই ধরনের লোকজন ছিলেন যারা কিনা দূরত্ব কাউন্টের জন্য এই স্টেপ হিসেবেই বেছে নিয়েছিলেন একক। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর হারিয়ে যাওয়া কিছু পেশার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। তো একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি এখন, যার উপরান্তে এরকমই আরও একটি হারিয়ে যাওয়ার পেশার খবর আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
2: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

তখনও রেফ্রিজারেটর আবিষ্কার হয়নি, কিন্তু মানুষের মধ্যে ঠান্ডা খাবার চাহিদা কিন্তু তখনও একই রকম ছিল। কাজেই সেই সময় পেশাটা কিন্তু রীতিমতন একটি জনপ্রিয় পেশা ছিল। পেশাটি ছিল আইস কাটার। এই আইস কাটার ভদ্রলোক যারা করতেন এই কাজ, তারা দূরে কোথাও যেখানে বরফ জমে আছে সেখান থেকে বরফ কেটে নিয়ে আসতেন, এবং তারা সেই কেটে আনা বরফ মানুষের কাছে পৌঁছে দিতেন, এবং সেই বরফেই বিভিন্ন ধরনের ওই ডেসার্ট ইত্যাদি তৈরি হতো। তো রেডিও বাংলায় .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে হারিয়ে যাওয়া কিছু পেশা নিয়ে। তো সেরকমই আরও একটি পেশা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সেই পেশাটির নাম হলো ফুড টেস্টার। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, only on radiobanglanet.com।

প্রাচীন যুগ থেকে আরম্ভ করে এই মধ্যযুগ পর্যন্ত ফুড টেস্টার ছিল অত্যন্ত একটি জনপ্রিয় এবং অত্যন্ত একটি হাই পেইং জব। তার কারণ হচ্ছে এই পেশায় কিন্তু রীতিমতন লাইফ রিস্কও থাকত। আগেকার দিনে রাজা রাজরা এমনকি ছোটোখাটো সামন্ত তাদের বিরুদ্ধেও সবসময় চক্রান্ত চলত এবং তাদের খাবারে রীতিমতন বিষ মেশানোও হতো। কাজেই সেই বিষাক্ত খাবার সামন্ত কিংবা রাজার কাছে পৌঁছানোর আগে ফুড টেস্টার টেস্ট করে দেখতেন। যদি তিনি সুস্থ থাকতেন তাহলেই সেই খাবার রাজা খেত, না হলে সেই খাবার ফেলে দেওয়া হতো। যদিও এই ফুড টেস্টারের কাজ করতে গিয়ে কিন্তু অনেকেই নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, যদিও বর্তমানে এই পেশাটি আর এক্সিস্ট করে না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আপনার সঙ্গে আড্ডা জুড়ে দিয়েছিলাম এরকমই কিছু পেশা নিয়ে যেগুলো আলটিমেটলি হারিয়েই গেছে। তো কেমন লাগলো বলুন তো আপনার এই এত পেশার খবর জেনে, এরকম লস্ট প্রফেশনের খবর জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

0: খুঁজে পাই আমি তোর চিঠির গন্ধ নিয়ে মালাটাতে চাই আমি তোর খামে ভেজা কো। নমস্কার, হেডলাইন্স কলকাতা, হেডলাইন্স বিজনেস, ডেলি হান্ট এবং জিও টিভিতে একযোগে সম্প্রচার হবে এই আগামী আমরা যে ইন্টারভিউটা নিতে চলেছি। আপনারা আগেও ওনাকে পেয়েছেন আমাদের মধ্যে, আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, অত্যন্ত অত্যন্ত পরিচিত মুখ, বিশেষ করে মার্কেট মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিষয়ে কথা বলতে হলে। সজল রায়, কর্ণধার অঞ্জলি ইনভেস্টমেন্ট, এর আগের ইন্টারভিউতে উনি যা সুচিন্তিত মতামত দিয়ে গেছিলেন নিশ্চিত আপনারা সবাই তার থেকে উপকৃত হয়েছেন। কিন্তু আজকে যে পরিস্থিতিতে বসে আমরা এই আলোচনাটা করতে বসেছি তার সেখানে কিন্তু মাথায় একটা দুর্যোগের যেটা মেঘ বলা যেতে পারে, যদিও আমাদের এখানে সরাসরি আসেনি কিন্তু পরোক্ষভাবে তার প্রভাব আসতে বাধ্য। এই যে যখন এই যে জিওপলিটিক্যাল টেনশনস বা জিওপলিটিক্যাল আনরেস যেগুলো হয় পশ্চিম এশিয়ায়, বলুন যে একটা বলা যেতে পারে মহারণ বা মহাসংগ্রাম শুরু হয়েছে যেটা ধীরে ধীরে হয়তো ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশে, এর ফলে যে বাজারে যে একটা অস্থিরতা বা যাকে পরিভাষায় বলা হয় ভলাটিলিটি, সেইটা যখন আসে সেক্ষেত্রে যারা মিউচুয়াল ফান্ডে সিপে ইনভেস্ট করেন এসআইপিতে, তারা আপনার কি মতামত যে তারা কি একটু পজ করবেন না কন্টিনিউ করে যাবেন সেই ইনভেস্টমেন্টগুলো নিয়ে, বা এই ভলাটিলিটির সময় কিভাবে তারা বিহেভ করলে সুবিধা, বা আপনার পরামর্শ কি হবে?
1: আমার আগের যতগুলো ইন্টারভিউ আছে তাতে কিন্তু সবসময় আমি বলেছি সিপের নিয়ম হচ্ছে যে আমরা বেশি ইউনিট যখন কিনতে পারবো তাতেই লং রানে গিয়ে আমাদের সিপের সুবিধা হবে। তো আমরা যে এখন আমরা যে পরিস্থিতির মধ্যে চলছি, যে জিও পলিটিক্যাল পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছি, তো এরকম জিনিস কিন্তু আগেও ঘটেছে, এটা নতুন কিছু নয়। আমাদের ভারতবর্ষের সেন্সেক্স আমি বারবার বলেছি 1979 সালে 100 দিয়ে শুরু করে আজকে অ্যারাউন্ড 80,000 রয়েছে। তো এর মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, আমরা আলোচনা করছি ভারতের ইনভেস্টমেন্ট নিয়ে।
0: একদম,
1: তো এরকম ঘটনা অনেক আগে ঘটেছে, আমাদের ভারতের কত যুদ্ধ দেখেছি এবং বিদেশের যুদ্ধ দেখেছি, কিছু 4-5 বছর আগেই আমরা রাশিয়ান ইউক্রেন ওয়ারও দেখেছি 2021 থেকে, যেটা এখনো চলছে কিন্তু। এবং এই নতুন যে ঘটনাটা ঘটেছে লাস্ট ধরুন 2 সপ্তাহ ধরে চলছে, সেটাও একটা নতুন জিনিস। এবং এই জিও পলিটিক্যাল রিস্কের সময় যখন মার্কেটে কোনো ঘটনা ঘটে তখন কিন্তু মার্কেট পড়ে এবং কারেকশন হয়, এবং এই কারেকশনের জন্য আমরা বলি এভরি ক্রাইসিস ক্রিয়েটস অ্যান অপরচুনিটি। যদিও এটা দুঃখজনক ঘটনা, বিদেশে যুদ্ধ হচ্ছে এবং অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, কিন্তু যারা ইনভেস্ট করছে তারা কিন্তু সবসময় চায় যে তাদের ইউনিট যেটা পারচেস করছে সেটা যেন কমে হয়, এবং সেই জন্যই তারা সিপটা করছে। তাহলে পজের তো কোনো পরিস্থিতি নেই, সেখানে আপনি কিন্তু সিপটাকে ডবল আপ টপ আপও করতে পারেন। মানে সেই সময় মানে আপনি যখন নিচে কোনো ইউনিট কিনবেন তখনই আপনি 5-10-15 বছর যে হরাইজনের জন্য আপনি করছেন তাতে আপনি লাভবান হবেন। তাহলে পজের তো কোনো প্রশ্ন নেই, যেখানে সে ইনভেস্ট করছে সেখানে সে এটা ডবল আপ ডবল টপও করতে পারে এবং মাঝে মাঝে কিছু লামসাম টাকাও ইনভেস্ট করতে পারে। কারণ এরকম পরিস্থিতি ধরুন 2-3 বছরে একবার ঘটলো, আমাদের যদি মনে থাকে 2021 আমরা নিফটি করলাম 18,000 টপ একবার, সেই নিফটিটা যখন ইউক্রেন ওয়ার হলো তার 1.5 বছর বাদে গিয়ে 15,000 হলো। ইউক্রেন ওয়ার কিন্তু চলছে, কিন্তু 2023 মার্চের 15,000 নিফটি 2026 সেপ্টেম্বরে 26,000 চলে গেল। তাহলে ওই 1.5 বছর যখন খারাপ গেল যারা ইনভেস্ট করেছিল তার আগের 2 বছর ধরে কি সেই বছর ধরে, তারা কিন্তু 26-এ কিন্তু অনেক লাভবান হলো এবং তাদের সিপ চলছে। ইটস আ লং টার্ম জার্নি। তো সেই এখন যখন আবার মার্কেট, এবং আমরা আরেকটা কথা হচ্ছে আমাদের যে এই ঘটনাটা ঘটলো তখন ভারতবর্ষ কিন্তু লাস্ট 1.5 বছর একটা কারেকশনের মধ্যে দিয়ে চলেছে, প্রাইস কারেকশন এবং টাইম কারেকশনের মধ্যে দিয়ে। তো আমরা অলরেডি 5-7% টপ থেকে দাম পড়ে আছি। আপনি যদি দেখেন যেটা অন্য দেশে হয়েছে, কোরিয়া তাইওয়ানে যেভাবে মার্কেট 20-15% পড়েছে, ভারতবর্ষ কিন্তু সেভাবে পড়েনি। তো সেই অনুযায়ী আপনি যে সুযোগটা পাচ্ছেন এটাকে বলতে পারি সুবর্ণ সুযোগ। আজ থেকে 6 মাস 1 বছর 2 বছর বাজে, এর আগেও আমরা দেখেছি অনেক, হয়তো ঘটনা মনে থাকবে যুদ্ধ হয়েছিল, কিন্তু যখন প্রাইস উপরে যাবে ইকোনমি যখন রিভাইভ করবে, হ্যাঁ এখন একটা শর্ট টার্ম ব্লিপ তো হয়েছে, তেলের দাম বেড়েছে, তো তেলের দাম বললে ইন্ডিয়ান ইকোনমিতে একটা হিট হয়, কিন্তু আপনার এই অপরচুনিটিটা যে কম দামে আপনি জিনিসটা কিনছেন সেই সুযোগটা তো এখনই এসেছে। তো আপনাকে এটা চালিয়ে যেতে হবে এবং নতুন করে এর উপর আরো ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ এই সুযোগ 2-3 বছরে মাঝে মাঝেই আসে। এই জন্যই বলেছে এভরি ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি। আপনি যদি দেখেন যে দুদিন আগে একটু মিন্ট পেপারে আপনার ওয়ারেন বুফে বলেছি দেয়ার ইজ আ থার্ড ওয়ার অলসো ইউ শুড বাই শেয়ার, মানে যদি দেখুন পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই আলোচনার কোনো মূল্য থাকে না, কিন্তু যদি আমরা সব সার্ভাইভ, আমরা আজ থেকে 5 বছর আগে কোভিডও পার হয়ে এসেছি, অত বড় একটা ঘটনা আমরা পার করে এসেছি, আবার আমরা সব ঠিক হয়ে গেছিলাম, তো আমরা আশা করি নেক্সট 6 মাস 1-2 বছরের মধ্যে এই জিনিসটাও কাটিয়ে উঠবো। মার্কেটে তো ভোলাটিলিটি থাকবে, সেই জন্য আমি এই কথাটাও বলি যে মার্কেট শুড বি ভোলাটাইল, ইনভেস্টার শুড নেভার বি ভোলাটাইল। অনেকে ভয় পাচ্ছে, যারা নতুন ইনভেস্টার, যারা আজ থেকে 5-10 বছর আগে ইনভেস্ট করেছে,
2: একটা শর্ট টার্ম লসের দিকে লোকে বেশি ফোকাস করে ফেলে,
1: তো এটা তো জিনিসটা সেটাই যে শর্ট টার্ম পেন লং টার্ম গেইন। ব্যাংক আর মিউচুয়াল ফান্ডের কি তফাত? ব্যাংক আপনাকে 7% দেবে, সবসময় 7 দেবে, সে কোনোদিন নেগেটিভ হবে না, কিন্তু মিউচুয়াল ফান্ড যেটা ব্যাংক প্লাস প্লাস আমরা বলি, 12% ধরে নিচ্ছি, যখন দেবে 10-15-20 বছরে, সে তো ভোলাটাইল হবে, কোনো বছর 10 দেবে, কোনো বছর -10 দেবে, -20 দেবে, আবার +40 দেবে, কিন্তু ওই যে ডাউনের ইয়ার সেই সময়টাই যদি আপনি না কেনেন, সেটা না ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু লং রানে গিয়ে আপনার রিটার্ন সেরকম হবে না, ভিসা ভিস যে ইনভেস্টার এই সময় বেশি করে ইনভেস্ট করবে।

0: এই যে ধরুন আপনি যে কথাগুলো বললেন খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করেছেন, তার মানে একদিক থেকে দেখতে গেলে ভোলাটিলিটিটা মার্কেটের জন্য যারা ইনভেস্টার তাদের পার্সপেক্টিভ থেকে ভালো, কারণ একটা অপরচুনিটি এনে দিচ্ছে লং টার্মে গেইন করার জন্য। আর একটা ফ্যাক্টর খুব কাজ করে যেটাকে বলে যে রুপি কস্ট, যেটা সেই রুপি কস্টের অ্যাঙ্গেল থেকে যদি দেখা হয় লং টার্মে, এইটার কিভাবে অ্যাডভান্টেজ বলুন ডিসঅ্যাডভান্টেজ বলুন, কারণ কিভাবে ইনভেস্টাররা লাভবান হতে পারে বা ইনভেস্টারদের পার্সপেক্টিভটা কি হতে পারে?
1: রুপি কস্ট অ্যাভারেজিং এর কথা আমি বলছি, তো সিপের অঙ্কটাই হচ্ছে, ধরুন আপনি একটা জিনিস 17 টাকায় কিনছেন, তারপরে 16 টাকায় 15 টাকায়, মাঝখানে আবার কিন্তু হয়তো আপনি 18 19 20 তেও কিনেছেন, সেটা যখন আবার নিচে পড়ছে, তো আপনার রুপি কস্ট অ্যাভারেজিং এ কি হচ্ছে, আপনি ইউনিট করছে এই সময় এটাই অ্যাভারেজিং, যখন আবার গিয়ে এটাই যখন 28 কি 29 এ বিক্রি করবেন কি কখন আপনি দেখবেন, তখন কিন্তু আপনার প্রফিটটা অনেক বেশি দেখাবে। আরেকটা কিছু ওখানে অঙ্ক আছে, ধরুন এই যে আপনি বলছেন লোকে ইনভেস্ট করে, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে দুভাবে, থোক লামসাম এবং এসআইপিতে। তো যখন আমি লামসাম ইনভেস্ট করছি তখন কিন্তু আমি দেখছি শর্ট টার্মে হয়তো ভ্যালুয়েশনটা মাইনাস হয়েছে, সিপও মাইনাস হয়, কিন্তু আবার যখন মার্কেট হতে লামসামটা পুরো একসাথে উঠতে হবে সেই নামে, কিন্তু সিপ কি হচ্ছে আপনার নিচে অ্যাভারেজিং করে ওর অ্যাভারেজ কস্ট প্রাইসটাকে কিন্তু নিচে নামিয়ে
0: আসছে।
1: দিস ইজ দ্য টাইম, আপনি যে কোনো জায়গায় লেখা পড়বেন, এবং এটা কিন্তু ফার্স্ট টাইম না, দিস হ্যাজ হ্যাপেন্ড, আমাদের মনে রাখতে হবে। আমরা যখন প্রথম দিকে মিউচুয়াল ফান্ড করতাম 2000 সালে, তখন আমাদের পাস্ট ট্র্যাক রেকর্ড বলতে কিছু ছিল না, তখন একজনই ছিল US 64 আমরা জানতাম মিউচুয়াল ফান্ড। আজকে কিন্তু দাঁড়িয়ে আমরা 25-30 বছরের ইতিহাস মিউচুয়াল ফান্ডের আমরা আমাদের ইনভেস্টরদের ক্লায়েন্টদের দেখাতে পারি, তার ডাটা দেখাতে পারি যে কিভাবে মার্কেট কখনো খারাপ করেছে, কখনো 2 বছর, কখনো 4 বছর, কখনো 1 বছর। রিসেন্ট ইনভেস্টর যারা মার্কেটে এসেছে কোভিডের পরে, তারা কিন্তু কখনো 3-4-5 বছর দেখেনি খারাপ, যেটা আমরা 2000 সালে দেখেছি, 2008-13 দেখেছি, মাঝখানে হয়তো 1 বছর উঠেছে, কিন্তু ওই সময় যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু খুবই লাভবান হয়েছে। তাহলে সেই জন্য আমাদের এই আলোচনাটা খুবই দরকারি হচ্ছে, যারা নতুন ইনভেস্টর যারা এই লাস্ট 3-4 বছর এসছে, আমরা যখন 2021-এর ইনভেস্টরের আমরা পোর্টফোলিও দেখছি, এই মার্কেট ডাউনেও তাদের এক্সআইআরআর কিন্তু ভালো রয়েছে, কিন্তু যারা 2023-24-25 এসছে তাদের রিটার্ন হয়তো তারা খারাপ দিচ্ছে, কিন্তু আমরা তো প্রথম দিনই বুঝিয়ে দিই যে এই জার্নিটা মিনিমাম 5-10-15-20 বছরের, এবং এর রিটার্নটা প্রথম 3 বছর নেগেটিভও থাকতে পারে। আমি এটাও বলেছি আগে, আমি এমনও দেখেছি কাউ প্রথম 3 বছরের রিটার্ন পজিটিভ, কখনো দেখেছি প্রথম 3 বছরের নেগেটিভ, কিন্তু এখানে একটা ম্যাথস আছে, মিউচুয়াল ফান্ড ইজ দেয়ার আর ডিফারেন্ট ম্যাথস ইন মিউচুয়াল ফান্ড। প্রথম 3 বছর যার সিপ দেখা যাচ্ছে নেগেটিভ, আর প্রথম 3 বছর যার পজিটিভ, 10 বছর বাদে গিয়ে দেখা গেছে দুজনের রিটার্ন যদি একই ফান্ডেও ইনভেস্ট করা হয়, প্রথম 3 বছর নেগেটিভ তার রিটার্ন কিন্তু সবসময় বেশি হয়। আর এটা আমরা ডিফারেন্ট হরাইজনে শুরু করি, কেন, সে তখন বেশি ইউনিটস কিনেছে। প্রথম 3 বছর যদি কেউ পজিটিভ দেখে, সে রিটার্নটা পজিটিভ দেখছে, বাট ওর ইউনিটস কিন্তু বেশি আসছে না, তার মানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যামাউন্ট মার্কেট ভ্যালুর যে ডিফারেন্স সেটা কম। কিন্তু যদি সে নেগেটিভ দেখছে, লং রানে গিয়ে দুটো ডিফারেন্স কিন্তু বেড়ে যায়, সেখানে তার রিটার্নটা অনেক বেড়ে যায়। তো দেয়ার ইজ ম্যাথস ইন মিউচুয়াল ফান্ড, যেমন একটা অনেক একটা অঙ্ক আমি বোঝাচ্ছি,
0: ম্যাথসের পেছনে ইজ ব্যাকড বাই আ লজিক, সাউন্ড
1: লজিক, এবং দিস আর ডাটা ব্যাক। ধরুন আমি একটা এক্সাম্পল, এটা কেউ ভেবে দেখে না, ধরুন আপনি 2023-এ লামসাম ইনভেস্ট করেছেন একটা ফান্ডে, 2023-এ সেই ফান্ডেই আপনি এসআইপি করেছেন, আজকে তুমি আপনি যদি দেখেন 2023-এর লামসাম, আমরা তো বলি সিপ ভালো, 2023-এর ইনভেস্টমেন্টের মার্কেট রিটার্ন ইজ মোর দ্যান 2023-এর সিপ, কেন বলুন তো, এটা কেউ ভেবে দেখে না। 2023-এ ধরুন আপনি 16 টাকায় ঢুকেছেন, আমি অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, আজকে মার্কেট 28 গিয়ে এখন 24, তাহলে 16-24 প্রফিটে আছে একটা জিনিস, যে সিপ করেছে সে 16 থেকে শুরু করে কিনতে কিনতে 28 অব্দি তার ইউনিট গেছিল, এখন আবার 20, তাহলে যেটা 27-28 কিনেছিল সেটা কিন্তু 24, তাই জন্য ওভারঅল রিটার্ন তার নেগেটিভ, কিন্তু যখন এটা 5-10 বছরে যাবে এর রিটার্ন কিন্তু লামসামের থেকে বেশি হবে, তার জন্য আপনাকে সময়টা দিতে হবে। তার মানে দেয়ার ইজ ম্যাথস ইন নাথিং অ্যাবাউট ফান্ড ম্যানেজার অ্যাডভাইজার, ইট ইজ ইউর গোল, ইউর লং টার্ম রিটার্ন, আর আপনি কতদিন ধরে ইনভেস্ট করছেন, এবং এই যে ডাউনে আপনি যে একটা 10 বছরের হরাইজনে কতগুলো বছর আপনি ডাউনে কিনেছেন, তার উপরেই কিন্তু আপনার 8-10 বছর বাদে গিয়ে অঙ্কটা দেখাবে যে আপনি কত রিটার্ন পেলে। আমরা কিন্তু সেইভাবে না, আমরা ভাবি ফান্ড ভালো যা ফেলো না, অ্যাডভাইজার কি আমায় ভালো ফান্ড দিল না, আমি কি বেরিয়ে যাব, কিন্তু প্রথম দিন থেকে যদি আপনি এই উপলব্ধি এবং নিজেকে অ্যানালিসিস করতে হবে এই জিনিসগুলো, ফান্ড যে কিরকমভাবে রিটার্নটা হচ্ছে কি অঙ্ক, সো দ্যার ইজ ম্যাথস ইন মিউচুয়াল ফান্ড।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: কোনো ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে বলা হয় যে বড় বড় যেগুলো, তার সেখানে ওই প্রথমেই বলা হয় যে কি কি ভুলগুলো করবেন না, মানে ডোন্টসটাকে আগে পরিচিত করানো হয় স্টুডেন্টদের ক্ষেত্রে। আমি সেই নিয়মটা মেনেই বা সেই ফিলোসফি মেনে এবার আপনার কাছে জানতে চাইবো যে এই যখন বলাটি আপনি অনেকগুলো উল্লেখ অলরেডি করেছেন, তাও স্পেসিফিক্যালি হোয়াট আর দ্য মোস্ট কমন মিস্টেকস যেটা ইনভেস্টররা করে এই সময় এবং যেটাকে অ্যাভয়েড করা উচিত, কিভাবে অ্যাভয়েড করা উচিত?
1: দেখুন, প্রথম যে মিস্টেকটা ইনভেস্টার করার মিউচুয়াল ফান্ডে বলি, সেটা এই পরিপ্রেক্ষিত না, যেটা হচ্ছে রিসেন্সি বায়াস। লাস্ট কোন ফান্ডগুলো ভালো চলেছে সেইগুলোই করতে চায়। কিন্তু আমরা ডাটা দিয়ে আমার ইনভেস্টারদের দেখিয়েছি, সেটা এটা পাওয়া যায় যে যে লাস্ট 3 বছরের যে ভালো ফান্ড, সে হতে পারে পরের 3 বছর একদমই ল্যাগার্ড। তার অনেক উদাহরণ রয়েছে। আর গত 3 বছর যে ফান্ডটা হয়তো খারাপ পড়েছে, চলেনি, সাইকেল, বিকজ দেয়ার সাইকেল চেঞ্জ হয়, দেয়ার উইল বি সাইকেল উইদিন সাইকেলস, বড় বড় ডিকেডিয়াল সাইকেলের মধ্যে ছোট ছোট সাইকেল হয়। কখনো কোনো ফান্ড ম্যানেজার চলে, কখনো গ্রোথ চলে, কখনো ভ্যালু চলে, কখনো মোমেন্টাম চলে। তো সেই জন্য গত 3-4 বছর যে ফান্ডটা ভালো করেছে, হতে পারে পরের 3 বছর সে ভালো করলো না। সেই জন্য আমাদের উচিত হচ্ছে যে যে ফান্ড হাউসের ফিলোসফি ভালো, লং টার্ম রিটার্ন অ্যানালিসিস ভালো, সেইগুলো দেখেই আমরা ইনভেস্ট করি। তো প্রথম ভুল সেইখানে ইনভেস্টার করে রিসেন্সি বায়াসে করলো। কেন? তাতে কি হলো, এখানেও একটা অঙ্ক আছে। ধরুন যে ফান্ডটা সব থেকে ভালো চলছে, আপনি তাতে ইনভেস্ট শুরু করলে, লামসাম হল কি এসআইপির মাধ্যমে হলো, ফান্ডটা যখন কারেকশন হয় তারও তো একটা ব্যাড ফেজ আসবে, তখন তার ফলটা বেশি হয়। রাদার দেন যে ফান্ডটা মাঝখানে রয়েছে অনেক 20-30টা ফান্ডে, তার ফলটা কিন্তু কম হয়। এখানেও কিন্তু ম্যাথস আছে। তো সেই জন্য সেই হচ্ছে প্রথম ভুল। তারপরে যখন মার্কেট এই ঘটনা কিছু ঘটে, জিও পলিটিক্যাল ইস্যুস হয়, তখন শর্ট টার্ম, এটা এখন বলে না, এটা কেন আরো অনেক হয় ইলেকশন, আমরা শর্ট টার্ম নয়েজের দিকে করি। সেই জন্য বলে, অলওয়েজ ওয়েন ইউ আর ইনভেস্টিং ইন দ্য লং টার্ম ইন ইকুইটি মার্কেট, ইউ শুড অলওয়েজ কাট দ্য নয়েজেস। আরেকটা হচ্ছে আপনার, তুমি দেখুন, আমি একটা ভালোভাবেই বলতে পারি, আমরা হচ্ছি ফাইন্যান্সিয়াল ডক্টর্স। অনেকে ইনভেস্টারদের আমরা দেখেছি, মানে আমার থ্রুদিন অনেকে, যে তারা তার বন্ধুদের, তার কি নলেজ আছে, সে তো ডক্টর না এই লাইনে, তার নলেজ নিয়ে সে সেইটা করতে চাইলো। এমনও দেখেছি আমার, কেন আই ক্যান গিভ ইউ মেনি মেনি অ্যানিকডোটাল ইভেন্টস, আপনি আমার ক্লায়েন্টদের এত এত ফোলিও আছে 18 বছর
0: দেখেছি, ডাক্তার আর কোয়াক ডাক্তারদের।
1: এবার হচ্ছে কি, এমনও দেখেছি, আপনাকে নাম নেবো না, আমার একজন ইনভেস্টর আছে, সেই ইয়ং একটা, সে শুরু করলো 5-6 বছর বাদে, মানে এইসব এক্সাম্পল গুলো দিতে হয়। তারপর হঠাৎ একদিন বললো যে আঙ্কেল আমি কি কিছুদিনের জন্য সিটটা পজ করে, এটা 1-1.5 বছর আগের ঘটনা, যুদ্ধের কোনো পরিস্থিতি। আমি বললাম কেন? বললো না মার্কেট এখন খারাপ, তাই জন্য আমার যে নতুন বস এসছে, সে বললো তুমি সিট কর, আলোচনা হলো, বললো এই যে 7-8 মাস খারাপ যাচ্ছে সেই সময় তুমি সিটটা বন্ধ করো, মার্কেট ভালো হলে সিটটা পা। তো এই যদি ইনভেস্টার হয়, ও আমার হ্যান্ড হোল্ডিং, আমি ওকে বোঝালাম যে সিপ অঙ্ক, আমি যেটা আমার ইনভেস্টার দিয়ে থাকি যে অঙ্কগুলো দেখো যে নিচে নিচে ইউনিটস কিনবে, তাহলে সে বুঝলো। তো সব ইনভেস্টাররা তো ইউ শুড হ্যাভ আ প্রপার, হু এভার ইট মি, ইউ শুড হ্যাভ আ প্রপার অ্যাডভাইজার, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, আপনাকে পড়তে হবে, নলেজ নিতে হবে। তো এই যে খারাপ টাইমে ইনভেস্ট করতে হবে, তো সেইটাই তো আসল সময়। এটা যেমন আমি শিখেছি, যখন খারাপ সময় যায় 1-1.5 বছর, তখন সিপটাকে ডবল আপ করা, যদি সেই পরিস্থিতি থাকে সে ডবল করতে পারে। তো কাট দ্য নয়েসেস, স্টে ফোকাস, স্টে ডিসিপ্লিন। যে জন্য আমরা প্রথম দিন ডু দ্য ব্রেন স্টর্মিং দ্য ফার্স্ট ডে, যে আমি কতটা করব, কেন করব, কতদিনের জন্য, শর্ট টার্ম মানে আমি রাখবো না এখানে, যে এমন ইনভেস্টমেন্ট যেটা যে কোনো দিন তোলা যায়। কারণ অনেক লোক কিন্তু জানে না, নিজের একটা গোল থাকলেও গোল চেঞ্জেস, অনেক কিছু রিকোয়ারমেন্ট আগে হতে পারে। তো টাকা তো এখানে কোনো রিডেমশনের কোনো প্রবলেম নেই, যে কোনো দিন সে তুলতে পারে, কিন্তু তার হরাইজন থাকবে লং টার্ম, নয়েজ কাট করবে, যখন মার্কেট পড়বে তখন সে বিচলিত হবে না। ওই জন্য বলি যে ক্লায়েন্ট ভোলাটাইল হবে না, মার্কেট শুড অলওয়েজ ভোলাটাইল। ওয়ান ওয়ে ট্রাফিকে কোনোদিনই ক্লায়েন্ট পজিটিভ দেখবে, কিন্তু বড় মানি বাড়াতে পারবে না, সেটার দাম কমতে হবে, তবেই সে কিন্তু বিগ। অ্যান্ড আমার তার জন্য ব্যাকআপ, তার 30 ইয়ার্স এর ট্র্যাক রেকর্ড অফ অল দ্য মিউচুয়াল ফান্ডস রয়েছে, যারা দেখাতে পারবে তাদের 30 বছর, কারোর 20 বছর, কিছু 5 বছর, যে কিভাবে কোন পরিস্থিতিতে রিটার্ন। 10 বছরের এক্সাম্পল দিচ্ছি, 10 বছরের পিরিয়ড 1993 থেকে 2000, এটা খুব জানা দরকার। কেন বলি ম্যাথস, 1993 থেকে 2003, যখন ভারতবর্ষের মার্কেট 0 রিটার্ন দিয়েছিল নিফটি, সেই সময় যদি কেউ একটা ইনভেস্ট করে থাকে, তার 2 বছর বাদে যখন সে বেঁচেছিল, তখন যা রিটার্ন পেয়েছিল, 2003 থেকে 2013, যখন ভারতবর্ষের সেনসেক্স খুবই ভালো চলেছিল, ইকোনমি মুভ করেছিল, সেই সময় যে ইনভেস্ট করেছিল তার রিটার্নও পজিটিভ ছিল, কিন্তু ওই যে খারাপ পিরিয়ডে সে 10 বছরেরও এক্সাম্পল আছে যে করেছিল, তার রিটার্ন তার থেকে 2-3 গুণ বেশি। কেন? সেই সময় একই জায়গায় সে একই ইউনিটস কিনেছিল, তারপরে যখন মার্কেটটা বাড়লো তার রিটার্ন কিন্তু অনেক বেশি হলো। তাহলে আপনার সেই পরিস্থিতি, এই ঘটনাগুলো মনে রাখতে হবে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফ স্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: এখন আমি দেখেছি আরেকটা খুব যেটা ক্লায়েন্টদের শর্ট টার্ম মেমারি, 2020 ক্লায়েন্ট ও 21 থেকে 23 যে ইউক্রেন ওয়ারের সময় মার্কেট খারাপ হয়েছিল কি নিফটি 18 সেই ঘটনাও সে ভুলে গেছে, বললো না এরকম ঘটনা তো আগে ঘটেছিল কি 4-5 বছর মানে, তার মানে কি আপনাকে পাস্ট ট্র্যাক রেকর্ড, এই ঘটনাও হতে পারে আজ থেকে 4 বছর বাদে লোক মার্কেট যুদ্ধের কথা মনে থাকবে কিন্তু মার্কেটের প্যাটার্ন কিভাবে ন্যাভ মুভমেন্ট হয়েছিল সেগুলো সে ভুলে যাবে। তো তাকে গিয়ে ন্যাভের হিস্ট্রি দেখে দেখতে হবে সে কিভাবে রিটার্ন হয়েছিল, অ্যান্ড অবভিয়াসলি অ্যাডভাইজারের হ্যান্ড হোল্ডিং নিতে হবে, বুঝতে হবে কোন পরি তার কি দরকার, কেন সে ইনভেস্ট করছে, তার কি গোল, তার কি অ্যাসপিরেশন, সেই অনুযায়ী করতে হবে, সেই পথে সেটা বিচলিত হবে না। কেন যেটা আমি বারবার বলি, এটা একটা মাউন্টেনিয়ারিং এর মতো, ওটা 1.5 মাস হয়, এটা তো 15-20 বছরের ঘটনা, সে টপে ওঠার মধ্যে যে ঝড় ঝঞ্ঝা আমরা জাস্ট থিং, কিন্তু ফাইনালি যখন গিয়ে সে ওখানে যে দেশেরই হোক যে পতাকাটা লাগে সেই আনন্দটা, কিন্তু ওই 1.5 মাসে সেই ওই যে জার্নি যে কত রকম বিপদের খানাকুল একদম লাইফের সঙ্গে সেই জিনিসটাই স্টক মার্কেটেও কিন্তু ভাবতে হবে। তো উইল বি পাসিং থ্রু দ্যাট ফেজ অ্যান্ড ইট উইল কাম এগেন, আবার ঘটবে, কিন্তু মার্কেট এখান থেকে অনেক উপরে যাবে আবার নিচে আসবে, আমরা আবার ভুলে যাব, কিন্তু আবার বলবো যে আবার কি সিট বন্ধ করব, আমরা কি কি রিডিম করব, আবার করব। তো দিস ইজ এ জার্নি অ্যান্ড ইট উইল গো অন ফর নেক্সট 20 ইয়ার্স, আমাদের মনে রাখতে হবে আসছে 5-10-15 বছর কিন্তু আরো ভোলাটাইল, কেন জিও পলিটিক্যাল যে জিনিসটা এটা থেমে গেল ফিরে ফিরে আসবে
1: অন্য জায়গায়,
0: এখন অনেক তো এই জিনিসগুলো অনেক ভাবে ঘটতে পারে, তো উই শুড বি অলওয়েজ প্রিপেয়ার্ড, আমরা মনে রাখবো আমরা সেই টাকাটাই ইনভেস্ট করব যেটা কোনো ঘটনার সময় হলে আমাদের কোনো অসুবিধা না হয় চলতে পারে, তার জন্য আমাদের কন্টিনজেন্সি জিনিস, সেই জন্য আমরা কিন্তু মনে বারবার বলেছি কন্টিনজেন্সি ফান্ড আলাদাভাবে রাখবো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

রাজা রাখলো তাদের চেপে, রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পড়ে খেপে। রাজার আসন খানা করবে টলমল, রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা রাজা ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে।

0: hip, hip, hip, hip, hip, hip, hip, hip, hip.
1: এই যে আপনি ডোন্টস গুলো এক্সপ্লেন করলেন, যেমন কাট দ্য নয়েজ বলুন, স্টে ফোকাস, স্টে ইনভেস্টেড, এছাড়াও কোনো বিশেষ ধরনের মিউচুয়াল ফান্ড বা ফান্ডের কথা আপনি বলবেন? যে অনেক ধরনের তো ফান্ড, কোন টাইপ অফ ফান্ডে ইনভেস্ট করা ভালো?
2: দেখুন, সব রকম আমরা প্রোডাক্ট মিক্স দিয়েই থাকি, ধরুন ডাইভার্স, এটা ডিপেন্ড করে যেন তেরকম কোনো সেট ফর্মুলা, স্টক মার্কেটে কোনো ফর্মুলা কাজ করে না, একটা এজ দেখতে হয়, একটা লোকের গোল, আমরা যখন 20টা লোকের সাথে মিট করবো, 20 জনের গোল, অ্যাসপিরেশন, এজ তো
1: ওরকম
2: হয় না, তার স্ট্রেংথ কত, তো সে কতটা ভোলাটাইল, তাকে কতটা বোঝাতে পারি, তো যখন সে ইনভেস্ট করে যে প্রশ্ন আপনি করলেন, তো সেই অনুযায়ী গোল অনুযায়ী রাখবে, তো ডিফারেন্ট ফান্ডের মধ্যে ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, মিড ক্যাপ, এখন সেভি সিম্পল ক্যাটাগরাইজেশন করেছে যাতে কেউ বুঝতে, লেম্যানের বুঝতে অসুবিধা না হয়। আমরা যদি 20 বছর হিস্ট্রি দেখি, সেই ডাটা দেখা গেছে যে নিফটি যদি 14 দেয়, স্মল ক্যাপে 14, মিড ক্যাপ কিন্তু 16-18% দিয়েছে 20 বছরের ইতিহাসে, এর মধ্যে তো কত কিছু ঘটনা। তাহলে কি আমরা একটা প্রোডাক্ট বাস্কেট বানিয়ে সেই রকমভাবেই করবো, যে যে প্রোডাক্টটা, মনে রাখবেন যেটা সব থেকে খারাপ করছে, 5 বছর বাদে গিয়ে কিন্তু তার রিটার্ন অনেক সব থেকে বেশি হবে, কারণ সে তো ইউনিটস বেশি, এবং সেরকম আমি এক্সাম্পল লাইভ দেখেছি। তাহলে আমরা একটা মিক্স অফ প্রোডাক্ট করবো, তার যদি কখনো হঠাৎ কন্টিনজেন্সি থাকে, তাহলে আমরা এমনও অনেক ইনভেস্টর আছে যারা লিকুইড ফান্ডে এসআইপি করছে, যাতে সে তার কন্টিনজেন্সি রিকোয়ারমেন্টটা সেখান থেকে মিট করতে হয়, বাকি যখনই লং টার্মে করবে একটা প্রোডাক্ট মিক্স করে আমরা ইনভেস্ট করবো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: একটু জেনারেল ইয়েতে করি, কয়েক মাস বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে গত মাসে বোধ হয় যেটা ইকুইটি মিউচুয়াল ফান্ড, তাতে ফ্লোটা একটু বেড়েছে, একটা সার্জ দেখা যাচ্ছে। এইটা কেন এবং ইজ দিস ট্রেন্ড গোয়িং টু স্টে, আর বাকি আপনি কিভাবে দেখেন?
1: আচ্ছা, এটা তো আমরা জানি বাই দ্য ডিপস, এই কথাটা এখন স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ডে সবাই জানে যে মার্কেট পড়লে লোকে ইনভেস্ট করতে চাইছে, কেন লোকেরা সাহসী হয়েছে। আরেকটা এসেছে যে অনলাইন ইনভেস্টমেন্টের অপশনটা হয়েছে, এটার কারণটা আমি কেন, আমি তো এত বছর ধরে করছি, আগে তো চেক আর ফর্ম দিয়ে হতো, এখন হাইব্রিড মডেল হলো লোকে অনলাইনে করতে পারে। আগে যেটা লোকে শেয়ারের দিকে দেখতো, এবং শেয়ারে তো সেটা ভুল শেয়ার, কিন্তু মিউচুয়াল ফান্ড জানে যে ওভারঅল মার্কেট গেলে মিউচুয়াল ফান্ড বাড়বে, তাই জন্য লামসাম, যেটা আপনি বললেন যে ফ্লোটা এসছে, সেটা এসছে লামসাম যেহেতু মার্কেট পড়েছে। কিন্তু এখানে জানেন, এখানে একটা বিহেভিয়ারাল সায়েন্স আছে, লোকে আমরা দেখেছি এটা এত বছর ধরে দেখেছি যে যতদিন লোক ইনভেস্ট করে এবং তার সাহসও থাকে, মার্কেট কিন্তু খেলাতে খেলাতে বটম করে না, এটা নাও হতে পারে, কিন্তু এরকমও দেখেছি লাস্ট বুল, মানে যে সাহসী যখন সে ফ্ল্যাগ দেবে যে না আমি আর পারলাম না, হোয়াইট ফ্ল্যাগ, আমার মনে হচ্ছে মার্কেট বোধ হয় শেষ এবং তার টাকাও শেষ, এগুলো দিজ আর অ্যানালজিস, তখনই মার্কেট বটম করে। তো দিজ আর দ্য থিংস, তো লোকে যেহেতু ইনভেস্ট করছে এবং এটা খুবই ভালো করছে, তারা ডিপিট এই লাভবানটা সে পরে দেখতেই পাবে, এবং কোভিডের সময় যারা করেছিল প্রতিটা ফলে ইনভেস্ট করেছিল, এবং তখন থেকেই কিন্তু এই জার্নিটা শুরু হয়েছে। এন্ড আপনার যে প্রশ্নটা করেছেন, অবভিয়াসলি এই দিস ইজ হিয়ার টু স্টে, কখনো হয়তো ডিফারেন্ট হবে, কারণ সিপ বুক যেটা আমরা 3600 থেকে আজকে 31,000 দেখছি গত 7-8 বছরে, তো এটা তো অরিজিনাল ফিগার্স এবং লামসামও করছে, তো লোকে বুঝে গেছে যে দেখুন মুভমেন্ট টু ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টস, তো এটা তো একটা জার্নি শুরু হয়েছে 2020 থেকে, সেটা ইট ইজ আ ডিকেডিয়াল জার্নি, এটা চলবে, ইটস আ লং রান, এটা এখন সামনে লং রান হয়ে আছে, কখনো কখনো চেঞ্জ হবে, কোনো মাসে বেশি হবে, তো এই ফ্লোটা কিন্তু আসবে, অ্যাজ অ্যান্ড উই গ্রো, ইকোনমি গ্রো করবে, লোকের ইনভেস্টেবল সারপ্লাস, কারণ এখানে তো ইনভেস্টেবল সারপ্লাসটাই আমরা করি, বাড়বে, তো দিস উইল কাম, অনেকে বুঝবে, অনেকে মিস করবে, তারা পরের বারে পার্টিসিপেট করবে, কিছু লোক থাকবে কমন যারা দুটোতেই ভোলাটাইল থাকবে, যতই আপনাকে বোঝান তারা করবে, কারণ তাদের রিস্ক ক্যাপিটাইটটা হয়তো কম আছে, কিন্তু দিস ইজ হিয়ার টু স্টে, এবং যারা এই সময় ইনভেস্ট করবে একদিন সব কিছুই পাস হয়ে যাবে, এভরিথিং উইল পাস, তখন কিন্তু তারা বেশি লাভবান হবে।
0: ইটস নট এ বাবল, যেটা আপনি বলতে চাইছেন, থাকবে এবং থাকলে তার সুযোগ সুবিধাটা নেওয়া যাবে,
1: হ্যাঁ, এবং হবে। দেখুন আমরা কোভিডেও দেখেছি, তার আগে থেকেই তো সিপ বুক শুরু হয়েছিল, তার আগে থেকেই লোকে ইনভেস্ট করছিল, আবারও একটা কারেকশন হতে পারে, এর থেকে হয়তো বড় কারেকশন হলো, তখন যুদ্ধ নেই কি, কিংবা আমরা এমন দেখলাম মার্কেট প্রচন্ড উঠলো আবার পড়ে গেল, এবং লোকেরা যারা রিটার্ন পেয়ে যাবে তারা তো বুঝে যাবে যে, এবং এই নলেজ, এই যে মিডিয়া আপনারা করছেন, আগে কোথায় ছিল, তো 20 বছর আগে তো ছিল না এই প্রচারটা এবং এই অঙ্কটা, এবং যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে 30 বছরে সে ইতিহাস দেখতে পাচ্ছে যে না এরকম করলে ভালো হবে, এই জন্য যত ইন্ডিয়া গ্রো করবে ততই আসবে, কখনো ফ্লোটা একটু বাড়বে কমবে, বাট ইজ হিয়ার টু স্টে, এবং আমাদের যে আপনারা তো এই ফিগারটা জানেন, এফআইআইরা যে লাস্ট 3-4 বছর ধরে এত বিক্রি করেছে, তার সত্ত্বেও আমরা ডিআইরা এত তার বদলে ইনভেস্ট করেছি বলেই মার্কেটটা সাপোর্ট আছে এবং অত বড় কারেকশন হয়নি, কিন্তু সেটা নট নেসেসারি যে সেটা হবে না, মার্কেট যদি কারেক্ট হওয়ার থাকে কেউ আছে তখন পড়বেই, তো দ্যাট উইল হ্যাপেন, দ্যাট উইল অ্যাগেন হ্যাপেন, দিস ইজ আ জার্নি, এটা আজকের না, এটাই বোঝাতে চাই, এটা নতুন কিছু না, এটা 1979 থেকে চলে এসছে এবং পৃথিবীময় এটা প্রচুর বছর চলেছে, কিন্তু ভারতবর্ষ নেক্সট 10-15-20 বছর আমার মনে হয় একটা গোল্ডেন পিরিয়ডের মধ্যে দিয়ে যাবে, তাতে আপস অ্যান্ড ডাউন থাকবে, ইকোনমি খারাপ হবে, তেলের দাম বাড়বে কমবে, দিস হ্যাজ হ্যাপেন্ড, ইট ইজ নাথিং নিউ, ইট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, ডিফারেন্ট ওয়েতে আসছে, সাইকেলস উইল বি ডিফারেন্ট, ফান্ড ম্যানেজার্স উইল বি ডিফারেন্ট, ইনভেস্টার্স উইল, বাট মিউচুয়াল ফান্ড যেটা জার্নি আজ 30 বছর ধরে শুরু করে 10 টাকার আজকে 4,000, তার মধ্যে তো কত লোক ছিল বেরিয়ে গেছে, ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়েছে, বাট দ্য সাইকেল গোজ অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন।
0: এই অ্যামিজ অল দিস পজিটিভিটি, একটা কথা আপনাকে না জিজ্ঞেস করে পাচ্ছি না যে আপনি কি বলবেন যে কি ধরনের স্ট্র্যাটেজিস বা কি ধরনের গভর্নমেন্টের দিক থেকে কি কি জিনিস করা হলে, খুবই জেনারেল প্রশ্ন, যে এই যে পেনিট্রেশন অফ এই এটা একেবারে আরো ফার্দার ডিপার হতে পারে, মেট্রো থেকে বেরিয়ে নন মেট্রো যেটা হয়তো শুরু হয়েছে, আরো বেশি করে কিভাবে ইনভেস্টরদের এই পেনিট্রেশনটা হতে পারে, Tier 2, Tier 3, Tier 4 যেগুলো সিটিজ উইচ আর কামিং আপ, এটা কি হতে পারে, হোয়াট আর দ্য স্টেপস দ্যাট নিড টু বি টেকেন?
1: এটার একটাই প্রসেস আছে যেটা লাস্ট 5 বছর চলছে, মিডিয়ার প্রচার এবং এটার ব্যাপার সিম্পলিফিকেশন অফ KYC, আপনারা জানেন KYC তো এখনো ভারতবর্ষে একটা, যেখানে প্রতিটা ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টের জন্য আলাদা আলাদা KYC আমাদের করতে হয় এবং সেটার রিKYC, তো কিন্তু আমরা উই আর ভেরি ভেরি রেগুলেটেড, মানে অর্গান, মানে একটা আমরা AMC বিজনেস যেগুলো রয়েছে, তো এটার গভর্নমেন্টের তরফ থেকে তো এই প্রচারটা চলছেই, এবং আপনাদের, এবং আপনি অ্যাড দেখবেন, আপনি ওয়ার্ল্ড কাপেই দেখেছেন যে অনেক ইনভেস্টর তখন বলছে, আমি মজা করে, যে তোমার হয়ে প্রচার তো রোহিত শর্মাই করেছে, ইউ হ্যাভ সিন। তো এর থেকে বড় যে মিউচুয়াল ফান্ড সেই হ্যায়, তো এই প্রচার তো লাস্ট 4-5 বছর ধরে চলছে। এই প্রচার যখন হচ্ছে, লোকে বুঝছে, লোকে জানছে, আমি তো সেটা বুঝতে পারছি, অ্যাওয়ারনেস, এবং টায়ার টু টায়ার ওয়ানের সিটিতে গ্রোথ মারাত্মক আছে। কিন্তু এই প্রসেস সিম্পলিফিকেশন অফ KYC যেটা খুব দরকার, এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই আমাদের, উই ক্যানট ফাইট আ রেগুলেটর, তারা যে রেগুলেশন আমাদের করতে, আমাদের তার মধ্যে দিয়েই করতে হবে। কেন, এটা তো আমরা ইনভেস্টারদের জন্যই করছি। হ্যাঁ, ইনভেস্টার অ্যাওয়ারনেস আরও প্রোগ্রাম যেগুলো আমি করে থাকি, অনেকেই করে থাকে, সেই ওগুলো অনেক বাড়াতে হবে এবং প্রচার হবে। তো দিস ইজ দ্য ওয়ে। কিন্তু ইনভেস্টারকে নিজেকে বুঝতে হবে তার জন্য কোনটা ভালো, সে কেন ইনভেস্ট করছে, শর্ট টার্ম মানির জন্য না। স্টক মার্কেটে আমরা আগেও লিখেছি লোকে হাত পুড়িয়েছে, তো দিস ইজ ফর আ লং হল। মানে আমরা যখন করবো, যেমন ব্যাংক ফিক্সড ডিপোজিট করি, PPF করি, আমরা তো রোজ গিয়ে প্রশ্ন করি না, PPF এর টাকা 15 বছর 20 বছর 25 বছর, একটা যখন আমরা বাসস্থান কিনি, বাড়ি কিনি, ফ্ল্যাটেও কত লোক ইনভেস্ট করে, গোল্ডে, যে জন্য আজকে আমাদের ভারতবর্ষ দেখেছেন যে গোল্ড 20-30 বছর ধরে যে ইনভেস্ট করে এসেছে সেই লাভবান, সেখানে তো তারা বিক্রি করার কথা হয়নি, যেহেতু রেগুলার গ্রাজুয়াল দেখেছে। ইকুইটির ভোলাটিলিটিটা যেহেতু বেশি, যেটা ব্যাংক, PPF, পোস্ট অফিস কিংবা গোল্ড এসে দেখে না, সেই জন্যই সে বিচলিত হয় এবং নানা রকম আলোচনা করে কি করবে, দ্যাট ইজ দ্য থিং। বাট উই হ্যাভ আ পাস্ট ট্র্যাক রেকর্ড অফ 30-40 ইয়ার্স মিউচুয়াল ফান্ড, উই হ্যাভ অফ দ্য স্টক মার্কেট, অ্যান্ড ফর দ্য মিউচুয়াল ফান্ড উই হ্যাভ আ ট্র্যাক রেকর্ড অফ 20-25 ইয়ার্স 2095-30 ইয়ার্স অলসো। সো অ্যান্ড দিস শুড গো অন উইদিন দ্য রেগুলেটরি ফ্রেমওয়ার্ক।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: এই যে ধরুন আর একটা কথা, মানে আমরা আলোচনা একেবারে শেষ দিকে চলে এসেছি, টাইম অলরেডি পেরিয়ে গেছে, কিন্তু একটা না জিজ্ঞেস করে পাচ্ছি না, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, এইটার যে চেঞ্জেস অনেক সময় দেখা যায়, সেইটা কিভাবে, হাউ ডাজ ইট এফেক্ট, মানে বা এটা নিয়ে কি করা যেতে পারে?
1: এবার এখানে আমি একটা কথা বলি, এটা আমরা তো ট্যাক্সের আওতার বাইরে না, তবু তো 12.5%, আমি তো ডাটা দিয়েছি ইনভেস্টরদের, আমাদের দেশের তুমি কোয়াইট অনেস সব থেকে কম, বিদেশে নাম নিচ্ছেন 24-25-45 রয়েছে। আমাকে একটা কথা বল, এর মধ্যে অঙ্ক আপনি 7%-এ 30% ট্যাক্স দেন, সিম্পলি আমাকে বোঝান। কোনো জিনিস আপনি 12, মিউচুয়াল ফান্ড আমরা বলি 10 বছর হলে 12, কেউ 16-18 পর ভুলে যান, 12-তে আপনাকে 12% ট্যাক্স দিতে হবে, স্টিল ইউ আর লেফট উইথ 10, দা আলফা ইজ 3%, 3 কোথায়, ট্যাক্স হচ্ছে 7-এর থেকে গেলে 30 দিলে, যদি 30 হয় 20 হয়, যদি সে তার ট্যাক্সও না হয় তাহলে দিতে হচ্ছে 7-6, আর ওখানে আমি পাচ্ছি 10-11, 4% অন 10-15-20 ইয়ার্স ইজ হিউজ অ্যামাউন্ট। আপনি এমনি কোনো ক্যালকুলেটারে ফেলে দেখবেন যে 3-4% ডিফারেন্স কোনো একটা অ্যামাউন্টে 15-20 বছরে কতটা ডিফারেন্স হয়, তো উই শুড বি হ্যাপি উইথ 3। সে স্বনামধন্য রাকেশ ঝুনঝুনওয়ালা বলেছিলেন যে মানে আমরা যদি 12% পাই উই শুড বি কিং, অ্যান্ড 15% পেলে উই শুড বি এম্পারার। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো ট্যাক্স তো আমাদের লাইফে দেখুন কারেক্ট, এই কথা আমি ক্লায়েন্টদের বলি, মার্কেট কারেকশন অ্যান্ড ট্যাক্স ইজ ইনএভিটেবল, দে উইল স্টে ফর নেক্সট 10-15-20 ইয়ার্স, বাট উই শুড কন্টিনিউ ইউয়ার জার্নি উইথ দোজ থিংস, এগুলো কোনো দিন চেঞ্জ হওয়া নেই। ট্যাক্স 12.5 কমতে পারে, বাড়তেও পারে, উই শুড বি অলওয়েজ মেন্টালি প্রিপেয়ার্ড, কারণ এখনকার ক্যাপিটাল গেন্স না, আমি যেদিন বিক্রি করবো সেদিন ভারতবর্ষের ক্যাপিটাল গেন্সের কি আছে, আমি যদি 13% পাই তাতে যদি আমি 20%ও দিই, উই শুড বি অনেস্ট, উই শুড বি হ্যাপি রাদার দ্যান গেটিং 7% ইন ব্যাঙ্ক ওয়্যার উই সামবাডি পেস 30%, এটা তো অঙ্ক। আপনি ক্যালকুলেটারে ফেলে দেখবেন, সিপ ক্যালকুলেটার হয় আজকাল, যে 4% ডিফারেন্স হলে কোনো একটা ইনভেস্টমেন্টে, সেটা ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড বলে যান, যে আমাকে কেউ 7-6 দিচ্ছে আর আমাকে কেউ 10-12 দিচ্ছে, দুটোর ডিফারেন্স কত হয় 20 বছরে,
0: অনেকখানি,
1: একটার কোনো ভোলাটিলিটি নেই, স্ট্রেট দেবে, কিন্তু একজন ভোলাটাইল হলেও আপনাকে লং টার্মে দেবে। 7% দেশের ইন্টারেস্ট রেট, 7% ইনফ্লেশন, ট্যাক্স উই আর পেইং ব্যাক টু দ্য সোসাইটি, উই আর নীল, আমরা মনে হচ্ছে ব্যাংকে FD করলে, কিছু ব্যাংকে থাকবে, আমি সেটা বলছি না, ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছি, যে আমরা 7 পেয়ে 7 দেশের ইনফ্লেশন, গভর্নমেন্টের রেট 7, আমাদের লাইভলিহুডের সেটা 10-11, এবং আমি আগের আমার ইন্টারভিউতে বলেছি যে ইনফ্লেশন কিন্তু নেক্সট 10-20 বছর মারাত্মকভাবে পৃথিবীময় আসবে, এবং সেটা তো বুঝতেই পারছেন যুদ্ধে, সেটা আমি 3-4 বছর আগে ধরে বলছি, বিকজ উইল বি না হ্যাড ট্র্যাজেক্টরি অফ ইনফ্লেশন, ইন্টারেস্ট রেটও বাড়বে, কিন্তু ইনফ্লেশনের জন্য উই হ্যাভ টু বিট ইনফ্লেশন, তার জন্য উই হ্যাভ টু বি পুটিং মানি ইন ইকুইটি।

0: আপনারা এতক্ষণ শুনছিলেন অঞ্জলি ইনভেস্টমেন্টের কর্ণধার সজল রায়। প্রতিবারের মতোই একেবারে বলা যেতে পারে বাজার শাস্ত্রটাকে প্রায় কাব্যিক ধাঁচে, এত অসাধারণভাবে সাবলীল বাংলায় কাব্যিক ধাঁচে ব্যাখ্যা করেছেন। মূলত উনি যেটা বলতে চেয়েছেন, যেটা আমি জাস্ট রিপিট করে দিচ্ছি, রিপিটেশনের একটা রিস্ক থাকা সত্ত্বেও, উনি যেটা বলতে চেয়েছেন যে অযথা বিচলিত হওয়ার কিছু নেই, যেটা হচ্ছে সেটা নাথিং নিউ, এটা হওয়ার ছিল, হতে পারে, ভবিষ্যতেও হবে, অতীতেও হয়েছে। কাজেই সেই সমস্ত পরিস্থিতিতে যেটা নয়েজ, সেই নয়েজটাকে কাট দ্য নয়েজ, স্টে ফোকাস, স্টে ইনভেস্টেড। এবং রিস্ক হেজিংয়ের একটা উনি কথা বলেছেন যে বিভিন্ন টাইপ অফ ফান্ড সেখানে যদি আমরা অ্যালোকেট করি তাহলে একটা অটোমেটিক প্রসেসেই ঝুঁকিটা একটু মিটিগেটেড হয়ে যায়, ঝুঁকিটা হেজিং যাকে বলে সেরকম সেগুলো হয়ে যায়। তো এইগুলো আপনারা শুনলেন একেবারে একদম একজন স্বনামধন্য বিশেষজ্ঞের কাছে, এগুলো আপনারা মাথায় রাখুন, কারণ আমরাও চাই যেটা সমৃদ্ধির পথ, সেই সমৃদ্ধির পথে আপনারাও এগিয়ে চলুন। আমরা পরেও পরবর্তী কোনো ইয়েতে আবার সজলবাবুকে পাবো, তখন আবার ওনার বিশেষজ্ঞের অভিমত মতামত নেবো, কিন্তু আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্যে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে সুচিন্তিত মতামত বাজার সম্পর্কে, মিউচুয়াল ফান্ড সম্পর্কে, ফান্ড ইন জেনারেল সম্পর্কে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
1: অসংখ্য ধন্যবাদ।

নমস্কার, গুড আফটারনুন, গুড মর্নিং। পৃথিবীর যে যে প্রান্তে আছেন তাদের সকলকে সাদর আমন্ত্রণ হৃদয় থেকে। আপনি শুনছেন আড্ডা জাংশন, আড্ডা আর গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন। আজকের পর্বটা একটু অন্যরকম। আজ গান বাজবে, আড্ডাও হবে, উৎসবের কথাও হবে, কিন্তু তার থেকেও বড় কথা, আজ আমরা কথা বলবো একটা ইনভিজিবল হোমল্যান্ড নিয়ে। যে হোমল্যান্ডে পাসপোর্ট থাকে না, পাসপোর্ট লাগে না, ম্যাপে পিন করা যায় না, গুগল ম্যাপসে রুট দেখায় না, কিন্তু একটা বাংলা গান বাজলেই হঠাৎ বুকের ভেতরে দরজাটা খুলে যায়। প্রবাসী বাঙালির সাংস্কৃতিক অনুষ্ঠান আসলে কি জানেন, এটা শুধু রবীন্দ্রসঙ্গীত, নাচ, আবৃত্তি, নাটক না, এটা হলো এয়ারপোর্ট ফেয়ারওয়েলের পরে হারিয়ে যাওয়া গলার স্বর ফিরে পাওয়া, শিউলি ফুলের গন্ধ পাওয়া বা সেটা কল্পনা করা, চোখের কোনো জল লুকিয়ে ফেলা। অনুষ্ঠানের রিহার্সালের দিনে শুধু কি রিহার্সাল হয় না, ওটা একটা থেরাপি সেশন, আটটা সেশনও বলা যেতে পারে, ল্যাঙ্গুয়েজ ক্লাস, আইডেন্টিটি ওয়ার্কশপ, সবই একসাথে। কারো হাতে থাকে তানপোড়া, কারো হাতে

ফোন, আবার সেই হাতে টি ফ্লাক্স, কারো ফোনেই লিরিক্স, আবার কারো মনে প্রশ্ন, ঠিক পারবো তো, স্টেজে নেমে যাবো তো, ব্যাপারটা একদম ন্যায়মারি হয়ে যাবে না তো? আজকের আড্ডাটার কিন্তু এই প্রশ্নগুলোকে ঘিরেই, আর সেই প্রশ্নেরই উত্তর খুঁজব, তবে হ্যাঁ গানে গানে। আড্ডা তো আমাদের চলতেই থাকবে, দূর দেশের মঞ্চে দাঁড়িয়ে বাংলা কীভাবে শুধু পারফরমেন্সে পরিণত হয়নি, বেঁচে থাকছে। চলুন আজকে প্রবাসী মাটিতে বাংলা শিকড় খুঁজি, শুনতে থাকুন আড্ডা জাংশন, গানে গানে সারাক্ষণ, সঙ্গে আমি শুভায়ন, শুধুমাত্র রেডিও বাংলা .com এ, মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রবাসে পা দিলেই বোঝা যায় ডিস্টেন্স কিলোমিটারে মাপা যায়, আর অভাব মাপা যায় গানে গানে। একটা বাংলা গান যখন আমাদের ফরেন অডিটোরিয়ামে বাজে, তখন কি সেটা শুধু মেলোডি হয়ে থাকে? সেটা হয়ে যায় মায়ের রান্নাঘরের শব্দ, বাবার সকালে খবরের কাগজের ভাঁজের আওয়াজ, পাড়ার পুজোর ঢাক, আর সেই হারিয়ে যাওয়া গলির মোড় যেখানে দাঁড়িয়ে একদিন মনে হয়েছিল এই শহরটাই তোমার পৃথিবী। প্রবাসী সাংস্কৃতিক সন্ধ্যায় সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে পারফেকশনের চেয়েও পার্টিসিপেশন বড় কথা। গলা কাঁপতে কাঁপতে ডায়লগ ভুল করতে হতেও তাল একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু ইমোশন কখনো অফবিট হয় না। অনেক প্রবাসী অনুষ্ঠানে পারফর্মাররা প্রফেশনাল আর্টিস্ট নন, কিন্তু সপ্তাহে 5 দিন কেউ হয়তো ডক্টর, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কনসালটেন্ট, ব্যাংকার, রিসার্চার, আর উইকেন্ডে তারা হয়ে ওঠেন গায়ক, অভিনেতা, নৃত্যশিল্পী, ঘোষক, সঞ্চালক। মানে লিঙ্কডইন প্রোফাইল একরকম, সোল প্রোফাইল একেবারে বাঙালি। আর ব্যাকস্টেজ ওটা একেবারে আলাদা ইউনিভার্স। ট্র্যাকটা চলবে নাকি চালাবে, মাইক অন আছে তো, এই আমার পাঞ্জাবি, আমার ধুতি, আমার দুপাট্টা সব ঠিক আছে তো, এই বিশৃঙ্খলার মধ্যেও জন্ম নেয় সবচেয়ে সুন্দর কালচারাল মেমোরি, কালচারাল মেলোডি। কারণ প্রবাসে বাংলা সংস্কৃতি মিউজিয়ামে রাখার জিনিস নয়, এটা ব্যবহার করা হয়, ভুল করা হলেও হাসা হয়, আবার ভালোবেসে ঠিক করাও হয়। আমারও যদি কোনো ভুল হয় কখনো, সঙ্গে সঙ্গে ঠিক করিয়ে দেবেন, আর আমিও ভরসা রাখি যদি কোনো কখনো ভুল হয় আমি প্রবাসীর মাটিতে দাঁড়িয়েও আমার বন্ধুদের হাতটা কিন্তু পাবই, তাই না? ঘুরে ফিরে তাকালে কিন্তু আমি দেখতে পাই সপ্তাহের শেষে আপনি দাঁড়িয়ে আছেন আড্ডা জাংশনে, বেতারের জগতে আমার জন্য অপেক্ষা করছেন। শুনতে থাকুন, আমিও শুনি, radiobangla.net.com। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: পুজোর গন্ধ এসে।
1: প্রবাস শেষে ইউএস হোক বা ইউকে, আমি বাঙালি এই কথাটা একটা পরিচয় নয়, একটা দায়িত্ব। কারণ নিজের দেশে থাকলে কালচার অনেক সময় ন্যাচুরালি পাওয়া যায়, কিন্তু রাস্তার ভাষায়, পাড়ার পুজোয়, বইমেলায়, রেডিওতে, রান্নাঘরে সর্বোচ্চই সেটা পাওয়া যায়। কিন্তু প্রবাসে কালচার অটোমেটিক্যালি আসে না, ওকে ডাকতে হয়, রিহার্সাল করাতে হয়, ক্যালেন্ডার ব্লক করতে হয়, হল রুম ব্লক করতে হয়, চিলড্রেন সেকশন বানাতে হয়, আর বারবার বলতে হয় বাংলা বলো, বাংলা হলেও বলো, ভুল হলেও বলো। এখানেই প্রবাসী বাঙালির মনস্তত্ত্বটা কতটা গভীর। তারা জানেন ভাষা ভুলে যাওয়া মানে শুধু শব্দ ভুলে যাওয়া নয়, একটা সম্পূর্ণ ইমোশনাল সিস্টেম হারিয়ে ফেলা। অনেক প্রবাসী বাঙালি বাড়িতে এখানে শেখানো হয় সবচেয়ে এফেক্টিভ গ্রামার টুল, তা সেটা বাংলা বইয়ের গান। হ্যাঁ, এই যে বাংলা বই বললাম, বাংলা চলচ্চিত্র দুনিয়ায় সিনেমা বা ফিল্ম কিন্তু একটা সময় বই বলা হতো, কারণ শিশুরা কিন্তু আগে টিউন ধরে, তারপর শব্দ ধরে, তারপর ধীরে ধীরে মিনিং ধরে। একদিন তারা হয়তো জিজ্ঞাসা করে বিরহ মানে কি, সেই প্রশ্ন থেকেই শুরু হয় কালচারের রিয়েল ট্রান্সফার। বাংলা গান তাই প্রবাসে ব্রিজ নয়, একটা ইনহেরিটেন্স, যেখানে দিদা ঠাকুমা নাতি নাতনির দূরত্ব, দেশ বিদেশের দূরত্ব, পুরনো নতুন প্রজন্মের দূরত্ব সবকটা সুরের ভিতর দিয়ে এসে বসে। শুধু থাকুন রেডিও বাংলা .com, যেখানে শুধু গান নয়, গান হলো সারনেমের আগে একটা মনের পরিচয়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
2: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

প্রবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে একটা রেন্টেড হল, তার ভেতরে টেম্পোরারিলি কলকাতাকে বানিয়ে ফেলা। দরজার সামনে রেজিস্ট্রেশন ডেস্ক, ভিতরে খাবারের গন্ধ, আহা, পাশে বাচ্চারা দৌড়দৌড়ি করছে, ব্যাকস্টেজে প্যানিক, অডিয়েন্সে ক্যামেরা রেডি, আর মঞ্চে মাইক হাতে কেউ বলছে এবার আমরা শুনব। কি আশ্চর্য, তাই না? একটা অর্ডিনারি কমিউনিটি সেন্টার একটা সন্ধ্যের জন্য হয়ে যায় মুক্তমঞ্চ, রবীন্দ্রসদন, পাড়ার ক্লাব, স্কুলের অ্যানুয়াল ফাংশন সবই একসাথে। প্রবাসী বাঙালি কমিউনিটিতে কালচারাল প্রোগ্রাম অনেক সময় হয়ে ওঠে সোশ্যাল গ্লু। এক্স্যাক্টলি, যে মানুষরা সারাটা সপ্তাহ নিজের কাজে, নিজের দায়িত্বে, কমিউট, ডেডলাইন, ট্যাক্স, মর্টগেজ, ভিসা, স্কুল রানিং সব কিছু নিয়ে ব্যস্ত, তারা একদিন একসঙ্গে বসে বলেন চলো একটা অনুষ্ঠান করি। আর সেই চলোর মধ্যে আছে কমিউনিটি বিল্ডিংয়ের সবচেয়ে বড় ম্যাজিক। কখনো একটা গান বাজে আর কেউ কোয়াইটলি বলে এই গানটা বাবা খুব প্রিয় ছিল, কেউ বলে এই নাচটা আমি ছোটোবেলায় করতাম, কেউ আবার ভিডিও কল খুলে ইন্ডিয়াতে থাকা পরিবারকে দেখায় দেখো এখানে আমরাও বাংলা করছি, বাংলায় পারফর্ম করছি। এই আমরাও বাংলা করি, এই বাক্যটির মধ্যে কত গর্ব, কত ব্যথা আর কত ভালোবাসা। কারণ প্রবাসে সংস্কৃতি শুধু সেলিব্রেট করা হয় না, সংস্কৃতিকে প্রমাণ করতেও হয় নিজের কাছে, সন্তানের কাছে, সময়ের কাছে। প্রবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান মানে, হ্যাঁ, এই যে আমরা বলছিলাম অনুষ্ঠানগুলো শুধু নস্টালজিয়া নয়, এগুলো ড্রিমের এক্সটেনশন। অডিয়েন্সে শুধু ক্যামেরা রেডি চোখ, যেন কেউ মিস না করে এই ছোট্ট বাংলা হয়ে ওঠা মুহূর্তটা, সবসময় আমাদের অন্দরের দেওয়ালে একটা নাড়া ফেলে যায়। একটা গল্প বলি, এই যে ইউকেতে ভিরাসাত একটা স্বপ্ন থেকে শুরু হয়েছিল, একটা ব্রিজ ইন্ডিয়ার এস্টাবলিশড আর্টিস্ট আর ইউকের কোয়াইটলি লিভিং ট্যালেন্টের মধ্যে, যারা হয়তো কর্পোরেট রুটিনে নিজের শিল্পটাকে একটু চাপা দিয়ে রেখেছিলেন, তাদের আবার আরও আনা হলো 6 আর 7 জুন। হ্যাঁ, রিসেন্টলি সেই স্বপ্ন মঞ্চে দাঁড়ালো, উড়িষ্যা থেকে পাঞ্জাব, বেঙ্গল থেকে সাউথ, 12টা কালচারাল গ্রুপ একই মঞ্চে, ভারতনাট্যমের সিমেট্রি, কত্থকের ঘূর্ণন, মণিপুরীর কোমলতা, রবীন্দ্রসঙ্গীতের গভীরতা, কিশোর কুমারের নস্টালজিয়া, একসাথে সব কিছু পেয়ে গেল একটা ব্রিদিং স্পেস। এটাই প্রবাসী সংস্কৃতির শক্তি, এখানে কালচার কম্পিট করে না, কো এক্সিস্ট করে। ভিরাসাত ইউকে ওমেন এন্টারপ্রিনোরসদেরও জায়গা দিয়েছে, জুয়েলারি, শাড়ি, হ্যান্ডিক্রাফট, স্মল বিজনেস, মানে আইডেন্টিটি শুধু স্টেজে না, লাইফেও দাঁড়িয়ে যায়। এবার একটু জুম আউট করি, একটা ছোট হলের বাইরেও প্রবাসী বাংলা এক বিশাল ডাইমেনশন নিয়ে বেঁচে আছে।

ফিরিয়ে এলাম আবার আড্ডা জাংশনে আমি শুভায়ন, তবে খালি হাতে নয়। এবার নিয়ে এলাম নিউ ইয়র্কে ওয়েস্টচেস্টারে আয়োজিত হওয়া 2026 জুলাই মাসে NABC নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। প্রায় 4 দশকেরও বেশি ইতিহাস নিয়ে আজ বিশ্বের সবচেয়ে বড় বেঙ্গলি ডায়াসপোরা গ্যাদারিংসের একটা। ভাবুন তো সেই দৃশ্য, কেউ সিলিকন ভ্যালি থেকে এসেছেন, কেউ টরেন্টো থেকে ড্রাইভ করছেন, কেউ কলকাতা থেকে ফ্লাইট করছেন, আবার সবাই একই অডিটোরিয়ামে বসে একই ভাষায় ক্ল্যাপ করছেন। তাদের করতালি যেন মনের ভাষা। কখনো কখনো 10,000-এরও বেশি কাছাকাছি মানুষ সমাগম হন, একই সাথে সম্মিলিত হন। সেই মানুষের সমাগম একটা সময় 1981-তে ছোট্ট একটা উদ্যোগ ছিল, আজ সেটা একটা কালচারাল ইউনিভার্স। এখানে শুধু গান না, ফিল্ম ফেস্টিভ্যাল, থিয়েটার, লিটারেচার, ফ্যাশন শো, সব কিছুই, বিজনেস নেটওয়ার্কিং, সব একসাথে। মানে একটা শুধু ইভেন্ট না, এটা একটা ডায়াসপোরার লাইফের অ্যানুয়াল হার্টবিট। আর সবচেয়ে টাচিং ব্যাপারটা কি জানেন, হাজার হাজার মানুষ যারা হয়তো বছরের 365 দিন বাংলা ছাড়া অন্য ভাষায় ফ্রাইভ করছেন, সেই কয়েকটা দিন বাংলাকেই তাদের প্রাইমারি ইমোশন মানিয়ে নিয়েছেন। অ্যাকচুয়ালি বাংলা আমাদের প্রাইমারি ইমোশনই, কিন্তু সেটা অনেক সময় আমরা প্রকাশ করতে পারি না। কেউ স্টেজে উঠে গান গাইছেন, কেউ অডিয়েন্সে বসে চোখ ভেজাচ্ছেন, কেউ পুরনো বন্ধুর সাথে দেখা করে, কেউ সন্তানের হাত ধরে বলছে, এটাই তো আমাদের কালচার। এইটাই, এই পয়েন্টিং মোমেন্টটাই আসল। প্রবাসে সংস্কৃতি ইনহেরিটেড হয় না, পারফর্ম করতে হয়, রিক্রিয়েট করতে হয়, প্রোটেক্ট করতে হয়। ভিরাসাত বলছে দিস ইজ অনলি দ্য বিগিনিং, আর NABC প্রমাণ করছে এই বিগিনিং ডিকেডস ধরে চলতেই পারে। কারণ প্রবাসী বাঙালির কাছে সংস্কৃতি কোনো মেমোরি না, এটা একটা ডেইলি ডিসিশন। প্রতিটা অনুষ্ঠান, প্রতিটা স্টেজ, প্রতিটা প্ল্যাটফর্ম, প্রতিটা হাততালি একটাই কথা বলে, আমরা দূরে আছি কিন্তু হারিয়ে যাইনি। আপনি কোথাও যাবেন না, হারিয়ে তো নয়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

গত সপ্তাহের ঘটনাটা বলাই হয়নি আপনাকে। আমি শুভায়ন আড্ডা জাংশনে রেডিও বাংলা নেট ডট কমের স্টুডিও থেকে ছুটেছিলাম সোজা লন্ডন মহোৎসবে। ওয়েম্বলির সত্তাভিস পাতিদা সেন্টারে দুই দিনের জন্য লন্ডন একটু কলকাতা হয়ে উঠেছিল। এটা এখন ইউকের সবচেয়ে বড় ইন্ডিয়ান বেঙ্গলি কালচারাল কার্নিভালগুলোর মধ্যে একটা, যেখানে প্রায় 4,000 মানুষের সমাগম হয় এই দুদিন মিলিয়ে, কিন্তু সংখ্যা দিয়ে গল্প বোঝা যায় না। ভাবুন, একদিকে রূপঙ্কর বাগচির গান, শ্রাবণী সেনের সুর, ভূমি, ক্যাকটাসের নস্টালজিয়া, আর অডিয়েন্সে বসে কেউ কোয়াইটলি বলছে, এই গানটা লাস্ট শুনেছিলাম কলকাতায় রবীন্দ্রসদনে নন্দনে। আর শুধু মিউজিক নয়, এখানে লিটারেচার, থিয়েটার, ফ্যাশন, বিজনেস, ফুড সব একসাথে একটা লিভিং ইকোসিস্টেম তৈরি করে ফেলে। ট্রিভিয়াটা এখানে আরও ইন্টারেস্টিং, কারণ লন্ডনে বিজনেস, ফুড সব একসাথে একটা লিভিং ইকোসিস্টেম তৈরি করে ফেলে। ট্রিভিয়াটা এখানে আরও

মোটিভেশনাল স্পিচ দেয় না, শুধু গেয়ে ওঠে আর ভিতরে জমে থাকা জলটা একটু নেমে আসে। এটা প্রবাসী সত্যি, এখানে মানুষ আছেন যারা একটা নির্দিষ্ট প্লে লিস্ট চালান যখন খুব হোমসিক লাগে, কারণ ফ্যামিলির শব্দের একটা আশ্চর্য ক্ষমতা আছে, ওরা আমাকে আপনাকে ভেঙে দেয় না, ধীরে ধীরে জোড়া লাগায়। বাংলা গান প্রবাস অনেক সময় স্মৃতির একটা উলেন শরীর নয় মনকে ঠেকে দেয়।

লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

আমি সুহান আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে ফিরলাম আড্ডা জাংশনে। প্রবাসে ভালোবাসার ভাষা বদলে যায় কি মনে হয়? না, এখানে ভালোবাসা সবসময় ড্রামাটিক কনফিউশন নয়। কখনো সেটা এয়ারপোর্ট ড্রপের সময় স্ট্রং থাকার অভিনয়, কখনো সেটা পৌঁছেই মেসেজ করো, আর কখনো সেটা টাইম ডিফারেন্সের মেনে রাত জাগা, কখনো সেটা একটা গান ফরওয়ার্ড করা উইদাউট এনি ক্যাপশন। বাংলা প্রেমের গান প্রবাসে এত গভীর লাগে কেন জানেন? কারণ এর ভিতরে অপেক্ষায় আছে অভিমান, অপেক্ষায় আছে না বলা কিছু কথা, আর সবচেয়ে বেশি আছে ফিরে পাওয়ার অসম্ভব ইচ্ছে। প্রবাসী বাঙালি কাপলসের মধ্যে অনেকেরই একটা আমাদের গান থাকে, যে গান বাজলেই জিওগ্রাফি ডিসলভড হয়ে যায়, দুই শহর, দুই টাইম জোন, দুই জীবন একটা রিফ্রেনে এসে মিলে যায়। আর কালচারাল প্রোগ্রামে যখন প্রেমের গান বাজে, দেখবেন ক্রাউডের মধ্যে একটা অদ্ভুত সাইলেন্স নেমে আসে, সবাই ক্ল্যাপ করছে, উন্মাদের মতন হাততালি দিচ্ছে। না, একদমই না, ক্ল্যাপ না করে সঙ্গে সঙ্গে গুনগুন করছে। আপনি শুনতে পাবেন ঠিক যেন জীবনের একটা পুরনো চ্যাপ্টার কেউ আস্তে আস্তে পড়ছে, রিহার্স করছে। প্রেমের গান আসলে আর্কাইভ, যেখানে মানুষের নাম থাকে না কিন্তু অনুভূতি থাকে। তাই আজ নিজের মনকে জিজ্ঞেস করুন, আপনার জীবনের কোন মানুষটা কোন বাংলা গানের মধ্যে এখনও নিঃশব্দে বেঁচে আছে। ফিরব, উত্তরটা খুঁজব আবার কিছু গানের ব্যাপারে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

প্রবাসে কিন্তু আবার নেচার মানে প্রকৃতিও কিন্তু অনেক সময় বদলে যায়। বরফ পড়ে কিন্তু মনে পড়ে কুয়াশা, অটম আসে কিন্তু চোখ খুঁজে কাশফুল, স্প্রিং খোলদার খোল লাগলো যে দোল, তখন তো সেই একটাই প্রশ্ন উঠে আসে, পলাশ কোথায়? যতই বৃষ্টি হোক না কেন তবুও মন কোথাও না কোথাও কদম ফুলের অভাব বোধ করে। বাংলা সংস্কৃতির একটা বড় অংশ হলো ঋতু চেতনা। এখানে আমরা শুধু সিজন দেখি না, সিজন অনুভবও করি। বর্ষা মানে শুধু বৃষ্টি নয়, বসন্ত মানে শুধু ফুল নয়, শরৎ মানে শুধু একদম ক্লিয়ার স্কাই নয়। এগুলো আমাদের গান, কবিতা, প্রেম, স্মৃতি, উৎসবের অংশ। প্রবাসী বাঙালি অ্যাসোসিয়েশনসে সবসময় আমরা দেখি সিজনাল থিমস নিয়ে অনুষ্ঠান হয়, বসন্ত উৎসব, বর্ষামঙ্গল, শরৎ সন্ধ্যা, কারণ ওরা জানে বেঙ্গলি সিজনস ক্যানট বি ওনলি এক্সপ্লেন্ড ফিজিক্যালি অ্যাব্রড, দে নিড টু বি এক্সপিরিয়েন্স উইথ দ্য সোল, উইথ দ্য হার্ট, অ্যান্ড ক্যান বি রিক্রিয়েটেড ইমোশনালি থ্রু মিউজিক অ্যান্ড পারফরমেন্স। আর এই রিক্রিয়েট করার মধ্যেই আছে প্রবাসী বাঙালির জিনিয়াস। ওরা অ্যাবসেন্সকেও আর্ট বানাতে পারে, দূরত্বকে ডান্স বানাতে পারে, ওয়েদার ফোরকাস্টকে লিরিক বানায়, একটা গান বাজে আর বিদেশের জানলা দিয়ে বাংলার আকাশ ঢুকে পড়ে। ঠিক বললাম তো?

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: জানি কি হল।
1: প্রবাসে সংস্কৃতি অনুষ্ঠান কেমন যেন একটা অল্টারনেট স্কুলের মতন। এখানে অ্যাটেন্ডেন্স রেজিস্টার নেই, মার্কস নেই, সিলেবাস নেই, কিন্তু শেখার তাগিদটা কিন্তু গভীর। একটা শিশু যখন মঞ্চে দাঁড়িয়ে বাংলা কবিতা বলে, শুধু রিসাইটেশন করছে না, সে শিখছে পাবলিক স্পিকিং, মেমোরি, প্রনাউন্সিয়েশন, আর তার থেকেও বড়, সে শিখছে বিলংগিংনেস। এখানে একজন টিনেজার শুধু ফিউশন পারফরমেন্স করছে না, সে শুধু মডার্ন বিটের সঙ্গে ফোক মেশাচ্ছে না, সে নিজের টু ওয়ার্ল্ড আইডেন্টিটিকে নেগোশিয়েট করছে। সে বলছে, আই বিলং হিয়ার বাট সামহাউ আই কাম ফ্রম সামওয়্যার এলস। তাই প্রবাসের মাটিতে যদি দ্বিতীয় প্রজন্মের কাছে কালচারকে চাপিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু বার্ডেন হয়ে উঠবে। কিন্তু কালচারকে মিউজিক, থিয়েটার, ফুড, ফ্রেন্ডশিপ, ফানের মধ্যে দিয়ে যদি আনা হয়, দ্যাট উইল বিকাম প্রাইড। প্রবাসী বাঙালির কালচারাল ইভেন্টে হয়তো একটা সময় জায়গা পাচ্ছে এক্সেল শিট, কিন্তু তার মধ্যেও ঘুরে ফিরে মিশে যাচ্ছে বিরিয়ানির কুপন, লাইটিং কিউ, শিশুদের নাচ, স্পন্সরের লোগো, আর সব শেষে সব কিছুর মধ্যে হারমোনাইজ করছে রবীন্দ্রসঙ্গীত। আর এটাই তো কালচারের আসল লেসন, সব স্বর আলাদা তবুও একসাথে বাজলে তবেই তো গান। শুনতে থাকুন আট বাজার।

প্রবাসী কালচারাল অনুষ্ঠানে সাংস্কৃতিক সন্ধ্যাগুলোতে পোস্টারে হয়তো পারফর্মারের নাম থাকে, চিফ গেস্টের নাম থাকে, স্পন্সরের লোগো থাকে, নাম থাকে, কিন্তু পর্দার আড়ালে থাকে এক বিশাল অদৃশ্য সেনা, যারা হল বুক করেন, রিহার্সাল কোঅর্ডিনেট করেন, কিডস ম্যানেজ করেন, ফুড প্যাকেট কাউন্ট করেন, সাউন্ড চেক করেন, লাস্ট মিনিট ক্রাইসিস সামলান, আর অনুষ্ঠানের শেষে চেয়ার গুছিয়ে বাড়ি ফেরেন। তারা শুধু ভলেন্টিয়ার্স? একদমই না, তারা কালচার কিপার্স। হ্যাঁ, হৃদয়ের কথা হিসেবে বলি, প্রবাসে বাংলা বাঁচে এইসব মানুষের জন্য, যারা নিজের একটু লিজার টাইম উৎসর্গ করে পরের প্রজন্মের জন্য মেমোরি বানান। আর বাংলা গান, তার কাছে তো আলাদা প্রণাম থাকবেই, কারণ সেই গানই বলেছে তুমি যেখানেই থাকো তোমার ভেতরে একটা নদী আছে, তুমি যেখানেই থাকো তোমার ভেতরে একটা পুজোর ঢাক আছে, তুমি যেখানেই থাকো তোমার ভিতরে একটা মায়ের ডাক আছে, তুমি যেখানেই থাকো তোমার ভিতরে একটা বাংলা আছে। প্রবাসী জীবনে অনেক অ্যাড্রেস বদলায়, কিন্তু গান, গান হলো পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। ঠিক বললাম কি না নিজেকে জিজ্ঞেস করুন, উত্তর পাবেন। হ্যাঁ, উত্তরটা খুঁজবো কয়েকটা গানের ওপরে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আড্ডা জাংশন শুভায়নের সঙ্গে রেডিও বাংলানেট.কমে। ঘড়ি বলছে সময় প্রায় শেষ, কিন্তু একটা সত্যি স্পর্শ করলাম এই গোটা আড্ডাটায়। প্রবাসী বাঙালির সাংস্কৃতিক উৎসব আসলে কি এন্টারটেনমেন্ট? না, এটা একটা রেজিস্ট্যান্স, ভুলে যাওয়ার বিরুদ্ধে রেজিস্ট্যান্স, ভাষা হারানোর বিরুদ্ধে রেজিস্ট্যান্স, শিকড়কে মিউজিয়াম পিস বানিয়ে ফেলার বিরুদ্ধে রেজিস্ট্যান্স। মঞ্চের আলো নেভার পরেও এই উৎসব থেকে যায় একটা শিশুর উচ্চারণে, একটা মায়ের গর্বে, একটা বাবার ভিডিও রেকর্ডিংয়ে, একজন ঠাকুমার চোখের জলে, একজন বন্ধুর হোয়াটসঅ্যাপ মেসেজে। আজ সত্যি বাড়ির মতো লাগলো। এই বাড়ির মতো লাগা, এটাই প্রবাসী সংস্কৃতির সবচেয়ে বড় সাফল্য। কারণ বাড়ি সবসময় ব্রিক অ্যান্ড ওয়াল নয়, কখনো বাড়ি হলো একটা গান, কখনো বাড়ি হলো একটা ভাষা, বাড়ি হলো একটা অডিটোরিয়ামের অন্ধকারে বসে হঠাৎ চোখ ভিজে যাওয়া। আজ যারা আমার মতো দূরে আছেন তাদের জন্য একটাই কথা, আপনি দেশ থেকে দূরে থাকতে পারেন, কিন্তু দেশ যদি আপনার গানের মধ্যে থাকে তাহলে আপনি কখনোই পুরোপুরি দূরে নন। এই যেমন আমি আর আপনি, আমাদের দূরত্ব ঠিক একটা সপ্তাহ, বেতারের দুনিয়ায় কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি আর আপনি আড্ডা জাংশনে দেখা করছি, আড্ডা দিচ্ছি। আবারও ফিরবো আগামী সপ্তাহে, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আপনার অপেক্ষায় আমি বারবার ফিরে আসি, এটা মনে রাখবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.কম।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্ধ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

বন্ধু প্রবাসী মান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানব সভ্যতা ও বিজ্ঞানের এই জগতেও কিন্তু প্রেম নিয়ে কৌতূহলের অন্ত নেই। প্রেম কি তার অনুসন্ধান কিন্তু এখনো লোকে করে চলেছে। মধুর স্বাদ যে ব্যক্তি কখনো লাভ করেনি, তাকে যেমন চিনি ও গুড়ের মিশেলে মধুর স্বাদ বোঝানো যাবে না, তেমনি ভাবে প্রেম কি জানতে হলে শুধুমাত্র প্রশ্নকর্তাকেই প্রেমে পড়তে হবে। এরকম অনেকেই বলে, মানে প্রেমের সত্যিকার উপলব্ধি অর্জন করা কেবল তখনই নাকি সম্ভব যখন লোকে প্রেমে পড়ে। আজকের প্রবাসী মান অনুষ্ঠানে কথা হবে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। সঙ্গে থাকুন।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম প্রবাসী মার অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, হ্যাঁ যেটা বলছিলাম যে প্রেম কি সেই ব্যাপারে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলে। তাই বলে প্রেমের কিন্তু কোনো একটা সংজ্ঞা নেই, কিন্তু বিভিন্ন রকমের মিথ বা ব্যাখ্যা প্রচলিত আছে। সব কিছু ত্যাগ করে যে ভালোবাসা, সেটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় প্রেম। বিপরীত সত্তাকে মহার্ঘ অনুভব করে আপন সত্তাকে সমর্পণের আকুতি মানব মানবীর প্রেমের প্রথম ও প্রধান নির্দেশক, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন। আরো কথা হবে আজকের প্রবাসী মন অনুষ্ঠানে প্রেম নিয়ে, সঙ্গে থাকো।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।
5: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল শুনিল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িত শিখায়।

আকাশ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্নালোতে সন্ন্যাসী একা যাত্রী।

0: দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আশি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাঁহার চরণপান্তে। নিতারুণ রোগে মারিকুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালীতনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধারে মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ও গো দয়াময়, শুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, সম্পর্কের ক্ষেত্রে প্রেম না ভালোবাসা, মানে এই দুটো কথা কিন্তু খুবই ব্যবহার হয়, কিন্তু এই দুটো কথা কি এক? অনেকে বলেন যে ভালোবাসা শব্দটির ব্যাপ্তি কিন্তু অনেক, মানে এখানে বহুজনকে জায়গা দেওয়া সম্ভব। ভালোবাসা যদি হিমালয়ের পাদদেশ হয়, প্রেম হলো তার চূড়া। যদি আরেকটু সহজ করে বলতে হয় তাহলে বলা যায় যে ভালোবাসা হচ্ছে রেলের একটি কম্পার্টমেন্টের মতো, এখানে বহু লোক কিন্তু একসঙ্গে বসতে পারে। আর প্রেম হচ্ছে রিকশায় চড়ার মতো, যেখানে দুজন স্বাচ্ছন্দ্যে বসতে পারে। ভালোবাসা নিঃস্বার্থ ও শর্তহীন হতে পারে। অন্যদিকে সত্যিকারের প্রেম নাকি নিঃস্বার্থ হয়, কিন্তু নিঃস্বর্থ কোনোদিনও হয় না। আরো কথা গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট ডট কম কে।
1: যায় গো নাকি

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, অনেককেই ভালোবাসা যায়, কিন্তু সবার সঙ্গে কিন্তু প্রেম হয় না। মানে ভালোবাসার সবচেয়ে গভীরতম শর্তটি হচ্ছে প্রেম। প্রেম হয় শুধু একজনের সঙ্গে, এরকম অনেক লোকেই বলে, কিন্তু এটা আমাদেরকে মানতে হবে যে অনেক সময় কারো কারো জীবনে একাধিক ভারও কিন্তু প্রেম আসতেই পারে। কিন্তু একই সঙ্গে যদি একাধিক প্রেমে যারা বিশ্বাস করেন, মানে সেই সম্পর্কগুলো অবশ্যই প্রেম নয়, সেটাকে লোকে অন্য কিছুই মনে করেন। কারো কারো কাছে এটা নেশা বা খেলার বস্তু, আবার কারো কারো কাছে প্রেম বা ভালোবাসা এমন একটা জিনিস যেটাকে মানে পেলে ছাড়তে কোনোদিনও ইচ্ছে করে না। আরো কথা হবে অবশ্যই গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, প্রেমে পড়ার কি কোনো বয়স আছে? এই প্রশ্ন কিন্তু অনেক সময় ওঠে। এক কথায় বলতে গেলে উত্তর আমি দিতেই পারি যে না। মানে একজন মানুষের ভেতর প্রেমের অনুভূতিগুলো যখন প্রথম জাগ্রত হয় কিংবা যখন সে এই ব্যাপারে সচেতন হয়ে ওঠে, তখন থেকে কিন্তু সে অবচেতন মনে নিজের প্রিয় মানুষটিকে খুঁজে বেড়ায়। যেমন শেষের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে লাবণ্যর সঙ্গে দেখা হওয়ার পর অমিত রায় বলেছে যে সেই শৈশব থেকে সমস্ত দিন যেন অবচেতন মনে তোমার পায়ের শব্দ শুনে আসছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তা ঠিক নেই, শেষ পর্যন্ত এসে পৌঁছলে তো আমার জীবনে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লাইন আপনাকে পড়ে শোনালাম শেষের কবিতা থেকে।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, প্রেম নিয়ে কথা বলতে গেলে অবশ্যই যে কবিতার কথা বলতে হয় সেটা হচ্ছে বনলতা সেন। বন্ধু, বনলতা সেনের দেখা পাওয়ার জন্য হাজার বছর ধরে পথ হেঁটেছিলেন কবি জীবনানন্দ দাশ। তিনি লিখেছেন যে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

প্রথমবার অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, গ্রিক উপকথা অনুযায়ী প্রেমের দেবী আফ্রোদিতির ছেলে দেবতা কিউপিড যখন কাউকে লক্ষ্য করে তীর ছোড়েন বা কাউকে তীরবিদ্ধ করেন, তখন ওই মানব কিংবা মানবীর ভেতর নাকি প্রেমের ক্রিয়া শুরু হয়। আবার বিজ্ঞানীদের মতে মানুষ যখন প্রেমে পড়ে তখন সে একটা ঘোরের মধ্যে থাকে, আর এটাকে বলা হয় অবসেশন পিরিয়ড। মানে এই ঘোরের সময় যদি আপনি তাকে তার ভালোর জন্য কিছু বোঝানো, সে কিন্তু বুঝবে না, কারণ যে তার কিন্তু সেই ঘোরটা চলছে, তার কিন্তু সেই অবসেশনটা চলছে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

আপনাদের সঙ্গে গল্প করতে আবার ফিরে এলাম। আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যে কোনো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রত্যক্ষ যোগাযোগ বা দেখা হওয়াটা কিন্তু খুবই জরুরি। প্রথম দর্শনেই প্রেম বা লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা কিন্তু খুবই চালু আছে। তবে এটাকে প্রেম ঠিক বলা যায় কি না, এটা নিয়ে অনেকেই অনেক কত রকম কথা কিন্তু বলে থাকেন। আগেকার দিনে একজন আরেকজনকে না দেখে শুধু চিঠিপত্রের মাধ্যমে বা লেখালেখি সূত্র ধরে প্রেমে পড়েছেন এমন নজির কিন্তু বহু আছে। তবে এসব প্রেমের স্থায়িত্ব কিংবা পরিণতি বা সফলতার ইতিহাস খুব বেশি হয়তো নেই। প্রেমের ক্ষেত্রে দেখা হওয়াটা যেমন খুবই জরুরি, তেমনই প্রেমের বহিঃপ্রকাশ তথা ভালোবাসার মানুষটিকে মনের কথাটা বলতে পারাটাও কিংবা জানানোটা খুবই জরুরি। মানে শুধু প্রেম করেছি নিজের মনে যদি কথাটা রেখে দিই বা অন্যজনকে যদি বলতে না পারি, তাহলে কিন্তু প্রেম শুরু হওয়ার আগেই প্রেমের মৃত্যু ঘটবে।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
3: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল শুনিল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর, এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ছঞ্ছা তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব।

বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে

0: রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আশি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাহার চরণপান্তে। নিতারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধারে মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ও গো দয়াময়, সুধাইল নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা।
1: হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

চারিদিকে নীল জলরাশি, মাঝে কয়েকটা দ্বীপ, বেশ বড় দ্বীপগুলো, আর বেশিরভাগ দ্বীপগুলোই ঘন সবুজ জঙ্গলে ঢাকা। ফ্লাইট করে আন্দামানে, মানে এই দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে নামার সময় উপর থেকে এরকমই দেখতে পাচ্ছিলাম। আসলে ঠিক দুর্গাপূজার পর এই সাত দিনের জন্য ঘরের কাছে আন্দামান ঘুরতে যাওয়ার প্ল্যানটা পুরোপুরি আমার নিজের মাথা থেকেই বেরিয়েছিল। আর তারপর ওই গ্লোব অল ইন্ডিয়াকে সে কথা জানাতেই ওরা সমস্ত ব্যবস্থাটা ঝটপট করে দিল। আর তারপর ব্যাগ গুছিয়ে সোজা এয়ারপোর্ট, প্রায় দু ঘন্টা পর এসে পৌঁছলাম পোর্ট ব্লেয়ারে। এই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুব একটা বড় না হলেও এখানে কিন্তু যাত্রীদের ভিড় দেখলাম বেশ ভালোই। আসলে এশিয়া মহাদেশের পর্যটনের ম্যাপে এই আন্দামান আর নিকোবরের জনপ্রিয়তা বেশ উপরের দিকে। বে অফ বেঙ্গলে প্রায় 570টা মতন দ্বীপ নিয়ে গঠিত এই আন্দামান দ্বীপপুঞ্জ, ভার্জিন ম্যাংগ্রোভস এবং ট্রপিক্যাল রেন ফরেস্ট, সাদা বালির বীজ আর পাম গাছের সারি, এটা যদি আন্দামানের একটা দিক হয়, তাহলে আরেক দিক রয়েছে ইতিহাসের ছায়ায় ঘেরা সেলুলার জেল। এত সব আকর্ষণকে এড়াবার মতন শক্তি আমার নেই, তাই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখা মাত্রই মনটা একেবারে খুশিতে নেচে উঠল। এয়ারপোর্ট থেকে বেরিয়েই পেয়ে গেলাম একটা ট্যাক্সি, আর তাতে করেই সোজা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই আন্দামানে হিন্দি আর বাংলায় সব থেকে বেশি চলে, এছাড়া তামিল, তেলেগু, মালায়ালম অনেক স্থানীয় মানুষকে বলতে দেখলাম। হোটেলে পৌঁছে দেখি সবাই বাংলাতেই বেশি কথা বলছে, বেশ সুবিধাই হলো। আর এখানে স্থানীয়দের মধ্যে বাঙালি দেখলাম প্রচুর, আর আমাদের ওই হোটেলের ম্যানেজারও চ্যাটার্জি বাবু, তাই দুজনে বেশ জমে গেল। এখন একটা ছোট ব্রেক নিয়ে নিই আর ফিরে আসছি কয়েকটা ব্যাক টু ব্যাক গানের পর, শুনবো এই আন্দামান ঘোরার কথা। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: बजिलो कारो
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ব্রেকের পর ফিরে এলাম। আমি কৌশিক আর আজ আমি আপনাকে নিয়ে এসেছি আন্দামান। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এক সময় দ্বীপান্তরে পাঠাতো ব্রিটিশ সরকার। কালা পানি পেরিয়ে যেতে হতো এই দ্বীপে। সেই সময় এই আন্দামান ছিল এক বিভীষিকা, আর এখন সেই দ্বীপান্তরের দ্বীপ ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র। হোটেলে চেক ইন করে বেশ খানিকটা রেস্ট নিয়ে বিকেলে চললাম সেই বিভীষিকাময় ঐতিহাসিক জায়গা সেলুলার জেল দেখতে। বেশ বড় জেলটা, বিশাল উঁচু প্রাচীর, যদিও এই দেওয়াল ডিঙিয়ে পালিয়ে কোনো লাভ ছিল না কারোর। চারিদিকে ঘেরা নীল সাগর অতিক্রম করে পালানো ছিল একেবারেই অসম্ভব। সালটা ছিল 1906। সেই সময় ব্রিটিশরা দেশকে শাসন করত। এই কারাগারটি কিন্তু ভয়ঙ্কর অন্ধকূপের মতন, যা দেখলে অনেকের গা শিউরে উঠবে। সে সময় আন্দামানে তেমন কেউ ভ্রমণ করতে যেত না, আর সেই সময় সরকার দ্বারা সেখানে ঘুরতে যাওয়ার তখন কোনো অনুমোদনও পাওয়া যেত না। এই জেলে যারা বন্দী থাকত সেই সব কয়েদিরা নিজের জীবনকে আঁকড়ে ধরে বাঁচত। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে ছিল খুব ভয়াবহ। 1857 সালের ডিসেম্বর মাসে দ্বীপগুলিকে পরিদর্শন করতে এসেছিল ব্রিটিশ সরকারের লোকেরা। 1858 সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার একটি প্রতিবেদনও জমা দেন। সেই সময় সরকার আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেন। প্রথমে 10 মার্চ 200 জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, আর তা শেষ হয়েছিল 1906 সালে। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। এই যে লাল রঙের ইট আজও দেখতে পাচ্ছি জেলের দেওয়ালে, এইগুলো সেই সময় আনা হয়েছিল সুদূর বার্মা থেকে। জেলের ঘরগুলো দেখলাম বেশ ছোট ছোট, আর হাইট এত ছোট, মানে ওই 3 মিটারের মতন। প্রত্যেকটা ঘরে একটা ছোট্ট ঘুলঘুলি, যেটা মেঝের থেকে প্রায় 10 ফিট উঁচুতে, আর একটা বিরাট শক্তপোক্ত লোহার গ্রিল করা দরজা। এই ছোট্ট ঘরে কয়েদিদের বন্দি থাকার কারণে এর নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। ঘর বা সেলগুলো এমনভাবে বানানো হতো যাতে কোনো বন্দি কারোর মুখ পর্যন্ত দেখতে না পান, তাদের যোগাযোগের উপায় পর্যন্ত ছিল না। বন্দিদের বন্দি অবস্থায় প্রতিটা মুহূর্ত ছিল বিভীষিকাময়। একাকিত্বের কবলে পড়ে বহু বিপ্লবী পাগল হয়ে গিয়েছিলেন সেই সময়। জেলটা ঘুরে দেখার পর সামনের মাঠে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সময় যখন এই জেলে বন্দি বিপ্লবীদের উপর অত্যাচারের কোনো সীমা ছিল না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর আমি ফিরে আসি, ঘুরব আন্দামান আপনাদের সাথে, গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে, বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে। বাহাতে ছটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, বাহাতে ছটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, হঠাৎ লাফিয়ে ওঠে ফুটবোর্ডে ফসে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি শোনাচ্ছি আপনাদের আন্দামান টুয়ারের কথা। গলায় লোহার রিং, পায়ে লোহার শিকল, তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো নিয়মিত। কোনো বাথরুমের সুবিধা ছিল না এই বন্দীদের। খাওয়ার দেওয়া হতো খুব খারাপ, অস্বাস্থ্যকর। কোনো কোনো বন্দীকে কখনো হাতে কড়া পরিয়ে ছ মাসের জন্য বেঁধে রাখা হতো। নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকতো কত বন্দি তা অনেকেরই অজানা। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন এরকম বহু বিপ্লবী, যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাস কর, বিনায়ক দামোদর সাভারকর, শচীন্দ্রনাথ সান্যাল, হরেকৃষ্ণ কোনার ভাই পরানন্দ সিং, সুবোধ রায়, ত্রৈলোক্যনাথ চক্রবর্তীদের মতন মানুষদেরকে এই কারাগারে বন্দি রাখা হয়েছিল। সেলুলার জেল দেখে ফেরার পর হোটেলের রিসেপশনে দেখা হয়ে গেল কমলদার সাথে। কমলদা মানে কমল চ্যাটার্জি এই হোটেলের ম্যানেজার। আদতে কলকাতার টালিগঞ্জের ছেলে হলেও চাকরি সূত্রে এই আন্দামানে রয়েছে টানা ছয় বছর। এখানে এই হোটেলেই স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে উনি থাকেন। আমি একা ঘুরতে এসেছি আর আমরা দুজনে প্রায় সমবয়সী, তাই কমলের সাথে ডিনারটা করে নিলাম। তারপর হোটেলের লনে ঠান্ডা হাওয়াতে বসে দুজনের আড্ডা শুরু হলো। কমলের কাছ থেকেই জানতে পারলাম কিভাবে এই সেলুলার জেল বন্ধ হয়ে যায়। আসলে এই জেলে রাজনৈতিক বন্দীদের উপর খুব অত্যাচার হতো। এক এক সময় নাকি জেলের কর্মীরা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত। আর যখন সেই সব বন্দীরা সেই অত্যাচার আর সহ্য করতে পারত না, তখন তারা জেল কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করত, গণ অনশন ধর্মঘট করত। বিশেষ করে 1932 থেকে 1937 সাল এই ঘটনাটি অনেকবার ঘটেছিল। 1937 সালের জুলাই মাসে শুরু হয়েছিল শেষ ধর্মঘটটি। প্রায় 45 দিন ধরে চলেছিল সেই অনশন আর বিদ্রোহ। এরপর আন্তর্জাতিক চাপে পিছু হটে ব্রিটিশ সরকার। 1938 সালের জানুয়ারি মাসের এই সেলুলার জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়। আর তারপর নাকি 1939 সালে এই জেল পুরো খালি করে দেওয়া হয়। কালো আকাশে ঝকঝক করছে রূপালী পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারা গোটা আকাশ জুড়ে। আমি ভাবছিলাম এরাও সাক্ষী সেই সব নির্মম অত্যাচারে। কমল বলল কাল সকালে এখানকার জিমখানা গ্রাউন্ডটা একবার দেখে আসতে। জিমখানা গ্রাউন্ডে কি আছে জানাবো সেই সব কথা, তবে তার আগে চলুন শুনে নি পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুধাময়ীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি আন্দামান। সকালে উঠে হোটেলে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি বেশ মিষ্টি রোদ উঠেছে। সবুজ ওড়না দিয়ে নিজেকে মুড়ে রাখা আন্দামান আজ যেন সেজে গুজে আমার সাথে গল্প করার জন্য তৈরি। আজ আমি চলেছি সবার আগে জিমখানা গ্রাউন্ড দেখতে। সময়টা 1942 সালের শেষের দিক হবে। সারা পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাপে ঝলসে যাচ্ছে। এই সময় জাপানি সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয়। প্রায় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া থেকেই ব্রিটিশ বাহিনীকে হটিয়ে দিয়ে জাপান তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1943 সালের 29শে ডিসেম্বর এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদহীন সরকারকে দিয়ে দেয় জাপান। নেতাজি সেই সময় এই আন্দামানে আসেন এবং পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন। 1943 সালের 30শে ডিসেম্বর আন্দামানের পোর্ট ব্লেয়ারের জিমখানায় পতাকা উত্তোলন করা হয়। আজ এই জায়গাটা ভারত সরকার খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর পোর্ট ব্লেয়ারের এই জিমখানা গ্রাউন্ডে আবার পতাকা উত্তোলন করা হয়। এখন আমি যাব ওয়ান্দুর, মুন্ডা পার্ক, চিরিয়াতাপু এবং করবেন্স কোভ বীচ দেখতে। এই আন্দামানের 572খানা দ্বীপের মধ্যে কেবল 38টি দ্বীপে মানুষের বসতি আছে, তবে সবগুলো দ্বীপে যাওয়ার অনুমতি নেই। এই অঞ্চলেরই একটা দ্বীপে জারোয়া সেন্টিনেলিরা হাজার হাজার বছর ধরে আধুনিক সভ্য সমাজ থেকে নিজেদেরকে আড়াল করে রেখেছে। পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরে ওয়ান্ডুর বিচে বাসে করেই যাওয়া যায়। পিচ ঢালা আঁকা বাঁকা পথটির একপাশে সমুদ্রের ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, হাজার হাজার নারকেল আর পাম গাছের সারির মধ্যে ছোট্ট ছোট্ট গ্রামগুলো যেন কোনো আর্টিস্টের আঁকা এক একটা ক্যানভাস। গাছের ডালে ডালে এত রকমের পাখির ঝাঁক দেখলাম, এরকম কিন্তু আগে কখনো দেখিনি। ওয়ান্ডুর বিচে একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে সুইমিংয়ের ব্যবস্থা আছে। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা যা বলল তা শুনে তো আমার পিলে চমকে গেল। কি সেই কথা জানাবো, তবে একটা ব্রেক নিয়ে নিই। ব্রেকের ওই পারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। আমার এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আন্দামানের দক্ষিণ দিকে মানে সাউথে ওয়ান্ডুর বিচ খুব নামকরা একটা বিচ। আর এখানে সমুদ্রে সাঁতার কাটা, স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও রয়েছে, তবে সেটা একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে রেখে তার মধ্যেই। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা বলল, এই দ্বীপে প্রচুর কুমিরের আনাগোনা, তাই নেটের বাইরে সাঁতার কাটলে কুমিরের পেটে চালান হওয়ার আশঙ্কা আছে। তাই যত খুশি যেরকম খুশি সমুদ্রে সাঁতার কাটো, কিন্তু ওই জালে ঘেরা জায়গার ভিতর, অন্য জায়গায় জলে নামাটা সম্পূর্ণ বেআইনি। এরপরের গন্তব্য মুন্ডা বিচ। চিড়িয়া টাপ্পু নামে একটা রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে এই বিচে যেতে হয়। মুন্ডা পার্ক বিচের কোল ঘেঁষে এক ঘন্টার একটি বিচ হাইকিং আছে। পর্যটকদের কাছে এই বিচ হাইকিং খুবই জনপ্রিয়। এখানে এত বিদেশি পর্যটক দেখলাম যে আমার ওই গোয়ার বিচগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ওয়ান্ডুর আর মুন্ডা বিচ বিচরণ শেষে পরন্ত বিকেলে চলে এলাম কর্বেন্স কোভ বে আইল্যান্ডে। এটা পোর্ট ব্লেয়ারের খুব কাছে বলেই লোকে লোকারণ্য। প্রচুর বিদেশি পর্যটক বিচে সাঁতার সহ বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করছে। আমার এই আন্দামান ভ্রমণটা নিশ্চিন্তে আর নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল যে ট্রাভেল এজেন্সির দৌলতে, তার নাম গ্লো অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। বেড়াতে যাওয়ার কথা মনে পড়লেই এদেরকে কল করি। আসলে এদের মতন সার্ভিস আর কোনো এজেন্সি আমায় দিতে পারেনি। আপনাদের সুবিধার জন্য এদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানিয়ে রাখি। এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 833 505 2001 এ, অথবা চাইলে ইমেল করতে পারেন info@globeindia.in। আর পারলে একবার দেখে নেবেন এদের ওয়েবসাইটটা। হ্যাঁ, www.globeindia.in এ গেলেই পেয়ে যাবেন সব পেজের ঠিকানা, দুর্ধর্ষ সব প্যাকেজ আর আইটিনারিগুলো দেখে মন বলতে বাধ্য, ট্রাভেলিং ইট লিভস ইউ স্পিচলেস দেন টার্নস ইউ ইনটু আ স্টোরি টেলার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

radiobanglanet.com মুঞ্জকন নিরুদ্দেশ। আজ পোর্ট ব্লেয়ারে আমার তৃতীয় দিন। গত দুই দিনে এই শহরে প্রচুর বাঙালির দেখা পেয়েছি। আজ সকাল সকাল বেরিয়ে চলেছি নীল সমুদ্রের বুক চিরে আর একটা দ্বীপের দিকে। আজ আমরা যাব রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স অঞ্চল থেকে টিকিট কেটে স্পিড বোটে করে প্রথমে চললাম রস আইল্যান্ড দেখতে। রস আইল্যান্ডে আছে ব্রিটিশ আমলের জীর্ণ গির্জা, সেই সময়ের ক্লাব ঘর এবং আরও অনেক পুরানো বাড়ি। এই দ্বীপে ঢুকতে গেলে প্রথমেই টিকিট কাটতে হয়। আসার পথে প্রথম দিকে বোটের সাথে সাথে চললেও এখন আর চারপাশে আমোদে উরুক্কু মাছের ঝাঁকগুলো আমাদের মনোরঞ্জন করছে না। আসলে আজ সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, হয়তো এই ইলশে গুড়ি আবার কখনো বা ঝমঝমে বৃষ্টির জন্য এই মাছেদের খেলাধুলো আজ বন্ধ। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই অবশেষে পৌঁছে গেলাম রস আইল্যান্ড, যার পোশাকী নাম এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। ছোট্ট জেটি, সমুদ্রের নোনা জলে ক্ষয়ে গিয়েছে পিলারগুলো আর কাঠের সাজসজ্জা, ফোকলা দাঁতের বুড়ো ভিখারির মতন দাঁড়িয়ে রয়েছে। মানুষের বসবাসের অযোগ্য এই ছোট্ট দ্বীপে ব্লেয়ার সাহেব প্রায় 250 বছর আগে একটি সেনেটোরিয়াম আর হসপিটাল তৈরি করেন, যা কালক্রমে পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে। এরপর 1858 সালে ব্রিটিশ রাজ এখানে অফিসার্স ক্লাব তৈরির উদ্যোগ নেয়। দ্বীপের মাটিতে পা রাখতেই সবার আগে অভ্যর্থনা জানালো চিতল হরিণের দল। পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের প্রাচীরের অন্তরালে যখন চলছে ব্রিটিশদের অকথ্য অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার আর ক্রন্দনে ভরে উঠছে আকাশ বাতাস, তখন উল্টো দিকের রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা মগ্ন নানাবিধ বিলাসিতায়। এই দ্বীপে তারা নিয়ে এসেছিল চিতল হরিণ, ময়ূর ময়ূরীর দল, যাতে এদের শিকার করে উপভোগ করতে পারে তাদের অবসর যাপন। এইসব হরিণগুলোই তাদের বংশধর। এই রস আইল্যান্ডে দেখব আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রস আইল্যান্ডে ঘুরে দেখার জন্য রয়েছে গাড়ি, তবে সেটা ব্যাটারিতে চলে। এই ব্যাটারি চালিত গাড়িতে ঘুরে দেখা যায় পুরো দ্বীপ। গাড়ি যত এগোচ্ছে চোখে পড়ছে ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ বললে ভুল হবে, সামুদ্রিক শ্যাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভগ্নপ্রায় পরিত্যক্ত ব্রিটিশ বেকারি, পাওয়ার হাউস, অফিসারদের নাচঘর, বিলাসবহুল সব বাংলো। মেঘলা দিনে ঝুপঝুপ বৃষ্টির মধ্যে সে এক ভৌতিক পরিবেশ। বঙ্গোপসাগরের অভিশপ্ত এক দ্বীপে রাজকীয় স্থাপত্য আর ব্যাসনের এই মেঘলা দিনে এই পরিত্যক্ত ভগ্নদশা দেখে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। দ্বীপের এই বিলাসবহুল স্থাপত্য, রাস্তাঘাট, বনবিতান সবই কিন্তু তৈরি করানো হতো বন্দি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে। মানুষের বসবাসের অযোগ্য এই দ্বীপ তখন ছিল বিষাক্ত সামুদ্রিক সাপ, মশা আর কীটপতঙ্গের আস্তানা। নানাবিধ রোগ ভোগ, যেমন ম্যালেরিয়ার প্রকোপ ছিল খুবই বেশি। জারোয়া আদিবাসীরা শিকার করতে না পারলে নারকেল সংগ্রহ করতে আসত এখানে। সাপের কামড়, ম্যালেরিয়ার প্রকোপে এবং জারোয়াদের তীরে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বহু শ্রমিক স্বাধীনতা সংগ্রামীর। তাদেরই দীর্ঘশ্বাস আর যন্ত্রণার উপর দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশদের এই বিলাসবহুল দ্বীপ, যা একসময় পরিচিত ছিল প্রাচ্যের দ্বিতীয় প্যারিস নামে। এই নৃশংস অত্যাচার আর বৈষম্যের জন্যই কি আজ দ্বীপ এত অভিশপ্ত? 1900 সালের গোড়া থেকে এখানে ব্রিটিশ অফিসাররা থাকতে শুরু করে। 1941 সালের ভয়াবহ ভূমিকম্পের পর আস্তে আস্তে এই দ্বীপ পরিত্যক্ত হতে শুরু করে। মাত্র 100-150 বছরের ইতিহাস। দেখলে মনে হয় হাজার বছর সমুদ্রের তলায় চাপা পড়েছিল অভিশপ্ত এই পাতালপুরী। 1941 সালের পর কিছুদিন জাপানি সৈন্যদের অধিকারে ছিল এই দ্বীপ। স্বাধীনতার পরে ভারত সরকার হস্তগত করে এই দ্বীপ, আর আজ এখন এটা একটা ভ্রমণ কেন্দ্র। আর এই দ্বীপের এক কোণে রয়েছে ভারতীয় নেভির বেস। ফিরে আসছি, আমি আপনাদের কৌশিক। ব্রেকের পর আপনাকে শোনাবো আমার এই আন্দামান ভ্রমণের কথা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

সমুদ্র এখন বেশ উত্তাল, তবে বোটে করে পোর্ট ব্লেয়ার পৌঁছতে সময় লাগবে অ্যারাউন্ড আধ ঘন্টা। পিছনে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে রস আইল্যান্ড। দ্বীপের সবুজ পান্নার মতন গলফ কোর্স আজ শ্যাওলা পরিপূর্ণ একটা ধ্বংসস্তূপ। আরে, দূরে গাছের আড়ালে ওরা কারা? চোখের ভুলে এক লহমাতেই মনে হলো হাত ধরাধরি করে এক ভিক্টোরিয়ান শ্বেতাঙ্গিনী ঘুরে বেড়াচ্ছে তার বাগদত্তা তরুণ ব্রিটিশ অফিসারটির সঙ্গে। দূর থেকে ভেসে আসছে চার্চের ঘন্টার আওয়াজ। না, সবই বোধহয় মনের ভুল। দ্বীপের প্রান্তে অপূর্ব সুন্দর লাইট হাউসটি আজও দাঁড়িয়ে রয়েছে। 2004 সালের ভয়ঙ্কর সুনামি তছনছ করে দেয় পুরো দ্বীপটাকে। উল্টো দিকেই ওই দূরে দেখা যাচ্ছে সেলুলার জেলের প্রাচীর। মনে হলো যেন স্বাধীনতা সংগ্রামীদের রোজকারের দীর্ঘশ্বাসের মাঝখান থেকে ভেসে আসছে উদ্দাত কণ্ঠে সম্মিলিত জয়ধ্বনি, জয় হিন্দ। ম্যালেরিয়া রোগের সফলতম ওষুধ হলো কুইনাইন, আর সেই কুইনাইন আবিষ্কার হয়েছিল এই ভারতেই। আর রোনাল্ড রসের এই যুগান্তকারী আবিষ্কারের গিনিপিক ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা। 1870 খ্রিস্টাব্দের একটি নথি থেকে জানা যায়, সেই সময় দ্বীপান্তরে থাকা বন্দীদের যথেচ্ছ মৃত্যু হতো ম্যালেরিয়াতে, নিউমোনিয়াতে এবং পেটের অসুখে। আর তখন তাদের উপর কুইনাইনের ওষুধ কার্যকারিতা পরীক্ষা করতেন শাসকরা। সেই সময় 10,000 বন্দীকে জোর করে কুইনাইন খাওয়ানো হয়েছিল বলে নথিতে দাবি আছে। অভিযোগ, এর ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রস আইল্যান্ড দেখে এখন আমরা চলেছি নর্থ বে আইল্যান্ডে। ঘুরবো আমরা আন্দামান, আর জানবো এরকমই আরো অনেক অজানা কথা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রসের মতন নট বে আইল্যান্ডেও এন্ট্রি ফি রয়েছে, তবে তা খুবই কম, মাত্র 20 টাকা করে। এই দ্বীপটাতে একটা আইকনিক লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউসের সাথে নিজেদের ছবি তোলার জন্য প্রচুর ভিড়। আর রয়েছে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুযোগ, এখানে দেখলাম স্কুবা ডাইভিং, সি ওয়াক, সাবমেরিন রাইড, গ্লাস বটম বোট রাইড আর স্নর্কলিংয়ের অঢেল আয়োজন। তবে গ্লাস বটম বোট রাইডটা করে খুব একটা লাভজনক মনে হলো না, কারণ এই দ্বীপের ঘোলা জলের জন্য বোটের নিচে সামুদ্রিক প্রাণীদের দেখার কোনো সুযোগ নেই। এই নর্থ বে আইল্যান্ড তার ব্রেথ টেকিং প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব সুন্দর রঙিন সব প্রবাল প্রাচীর, জলের নিচের সামুদ্রিক জীবন আর রূপলি সাদা বালির সৈকতের জন্য পরিচিত। প্রবাল প্রাচীরগুলি এই দ্বীপের সবচেয়ে প্রিসিয়াস সম্পদ, তবে এই দ্বীপকে প্রবাল দ্বীপও বলা যায়। বিশ্বাস করুন, ঘন পাম গাছের সারিতে ঢাকা দ্বীপটার সৌন্দর্য কল্পনার বাইরে। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখার সেরা সময় নভেম্বর থেকে মে মাসের মধ্যে, তবে এখানে গ্রীষ্মকালও মনোরম, কারণ ভারতের বাকি অংশের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা অনেক কম। সারা বছর আবহাওয়া এখানকার ঠিকঠাকই থাকে, তবে বর্ষাকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। ভারী এবং ঘন ঘন বৃষ্টি এবং অশান্ত আবহাওয়ার কারণে বর্ষাকালে ওয়াটার স্পোর্টসগুলো আর বোট রাইড কমপ্লিটলি ক্যান্সেল করে দেওয়া হয়। আর এখন আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম স্কুবা ডাইভিং করতে। আর জলে নেমে বুঝলাম এখানে ডাইভিং করা মানে হলো সুন্দর নীল জলের নিচে সামুদ্রিক জীবন দেখার সব থেকে সেরা একটা উপায়। ট্রেনারের পিছন পিছন অনেকটা গভীরে নেমে প্রবাল প্রাচীর দেখতে দেখতে ক্রমশ এগিয়ে গেলাম আরও দক্ষিণের দিকে। এখানে আসলে একদম মিস করবেন না, ভয়ের কোনো ব্যাপার নেই, ট্রেনার সব সময় আপনাকে নজরে রাখছে। নর্থ বে আইল্যান্ডে অনেক দোকান আছে যেখানে স্কুবা ডাইভিংয়ের টিকিট কেনা যায়, খরচ মোটামুটি 2000 থেকে 4000 টাকা পর্যন্ত। তবে মনে রাখবেন যে এই স্কুবা ডাইভিং শুধুমাত্র সকাল থেকে দুপুর পর্যন্ত করা হয়। এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

সম্পূর্ণ আন্দামানে স্কুবা ডাইভিংয়ের তুলনায় স্নর্কেলিংয়ের চার্জ অনেক সস্তা। 15 মিনিটের স্নর্কেলিংয়ের জন্য আনুমানিক রেট 500 টাকা। তবে আরও একটা দারুণ ওয়াটার স্পোর্টস এখানে হয়, আর সেটা হলো সমুদ্রের তলদেশে মাছ, অক্টোপাস, স্কুইডের সাথে হাঁটা। আরে না না, ভীষণ সুন্দর এবং নিরাপদ এই সফর। সমুদ্রের তলদেশে হাঁটার সময় অদ্ভুত সব সমুদ্রের উদ্ভিদ, বিভিন্ন ধরনের মাছ এবং অবশ্যই প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। আমায় একটা অক্সিজেন সিলিন্ডার যুক্ত হেলমেট দেওয়া হয়েছিল। আমার আগে পিছে বেশ কিছু প্রশিক্ষিত ট্রেনার রয়েছে, তাদের সাথেই হেঁটে হেঁটে ঘুরে দেখলাম বে অফ বেঙ্গলের নিচটা। হেলমেটের সাথে লাগানো ক্যামেরাতে ভিডিও আর অনেক ছবি তোলা হলো। এর জন্য চার্জ প্রায় 4,000 টাকা লাগলো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আর একটা দ্বীপ যা সমুদ্রে হাঁটার কার্যকলাপ অফার করে তা হলো হ্যাভলক দ্বীপ। নর্থ বে আইল্যান্ড রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। পোর্ট ব্লেয়ারের তীরে অবস্থিত বন্দর থেকে অসংখ্য বোট পাওয়া যায় যা যাত্রীদের এই নর্থ বে দ্বীপ সহ বিভিন্ন দ্বীপে নিয়ে যায়। এই ধরনের ভ্রমণের জন্য খরচ কিন্তু খুব একটা বেশি নয়, মানে ওই সাধারণত 500 টাকা পর্যন্ত পার হেড খরচা হতে পারে। এখানে একটা সেমি সাবমেরিন কোরাল সাফারিও হয়, কিন্তু আমার হাতে আর সময় নেই। বে অফ বেঙ্গলের পশ্চিম দিগন্তে ওই আগুনের গোলার মতন লাল অস্তগামী সূর্য ডুবতে শুরু করেছে। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরের সপ্তাহে ঘুরে দেখব আন্দামানের বাকিটা, আর দারুণ কিছু ঘটনার কথা জানাবো আপনাদের। আমার মতন এত সুন্দরভাবে আন্দামান ঘুরতে ইচ্ছে করলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 8100 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। শেষ করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই কালী পূজা ও শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই পবিত্র দীপাবলির আলোতে মুছে যাক পৃথিবীর সমস্ত অন্ধকার, মুছে যাক সমস্ত হিংসা এবং বিদ্বেষ। আনন্দে ভরে উঠুক আপনার, আমার এবং সকলের জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com মন যখন নিরুদ্দেশ।

0: নমস্কার, ইন্দ্রজিৎ বলছি। ফুডকা সিরিজে আপনারা আমাকে হয়তো দেখেছেন। তো আমি যখন প্রথমবার বিলেত এলাম, দেখুন, এখন বিলেত মানে আমি যদি আইসল্যান্ডেও যাই, বিলেত মানে আমাদের কাছে হচ্ছে লন্ডন, তার মধ্যে একদম প্রথম সারিতে আছে। সেখানকার অভিজ্ঞতা নিয়ে আজকের গল্প, যে কীরকম লাগলো, কী হলো। আমরা এসেছিলাম লন্ডন মহোৎসবে। এখানে বাঙালিদের অন্যতম একটা বড় অনুষ্ঠান, অন্যতম বড় মিলনক্ষেত্র, যেখানে বাংলার থেকে বহু ব্র্যান্ড এসছেন, সেটা খাবারই হোক, সেটা শাড়ি হোক, সেটা অন্য কিছু হোক, এবং প্রচুর পারফর্মার এসছেন। তার মধ্যে গান আছে, তার মধ্যে আড্ডা আছে, তার মধ্যে খেলা আছে, তার মধ্যে আমাদের মতো এই অধমের কিছু সেশনও আছে। এখানে এসে আমাদের, মানে তার আগের থেকে আলাপ ছিল, এখানে এসে আমরা এই মুহূর্তে গল্প করছি রেডিও বাংলার মানিকদার সঙ্গে। মানিকদা, চমৎকার ঘুরলাম, বুঝলেন?
1: হ্যাঁ, কেমন লাগলো?
0: দারুণ দারুণ, মানে বেশ অন্যরকম অভিজ্ঞতা। মানে আমি খুব বেশি বিদেশ ঘুরিনি, সাউথ ইস্ট এশিয়ার যে কটি দেশ ঘুরেছি তার সঙ্গে দেখলাম ইউকে অনেকটা আলাদা।
1: নিশ্চয়ই
0: প্রথম তফাত দেখলাম এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা। কন্ট্যাক্টলেস কার্ড থাকলে আমি রাজা, না থাকলে চাপের ব্যাপার।
1: এইটা হয়ে গেছে লাস্ট ধরো 10 বছর ধরে, এরকম করে দিয়েছে। এভরিথিং ইজ কন্ট্যাক্টলেস অ্যাবসলিউটলি।
0: মানে আমি কিছু ক্যাশ নিয়ে এসেছিলাম, কিন্তু অনেস্টলি আমার খুব একটা কাজে লাগছে না ক্যাশটা,
1: লাগবে না।
0: দ্বিতীয় যেটা দেখলাম সেটা হচ্ছে টিউব সিস্টেমটা অত্যন্ত উন্নত, মানে অসম্ভব এগিয়ে আছে।
1: অ্যাবসলিউটলি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড
0: উইথ প্রপার মার্কিং অ্যান্ড কমিউনিকেশন, যে এটা এদিকে, ওটা ওদিকে, সেটা সেদিকে। কিন্তু তার থেকেও যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে সবাই যেভাবে আমাদের উৎসাহ দিয়েছেন বা তোমরা যেভাবে আপ্যায়ন করেছো সেইটা, মানে বেশ কিছুদিন ধরে আমি ঘুরে বেড়াচ্ছি এরও তার সঙ্গে, এবং দারুণ ব্যাপার, মানে পুরো খেয়ে বেড়াচ্ছি চুপুর।

0: खनी खनी नयन कोन अनुसरई, खनी खनी बसन धुली तन भरई, खनी खनी दसन छटा छूट हास, खनी खनी अधर आगे करु बास, चौकी चले खनी खनी चलु मंद, मनमथ पाठ पहिल अनुबंध, हृदय मुकुल हिरी हिरी थोर, खनिया चर दाए खनी हुई भोर।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: What if your IT partner cared about more than just IT? At Etos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Etos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Etos Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: কি খেলে, কোথায় কোথায় খেলে?
1: সব কটা জায়গার নাম ভুলে গেছি আমার, যে কটা মনে আছে একটা হচ্ছে গেছিলাম ডেফিনেটলি এখানে লন্ডনে মোটামুটি খাওয়া দাওয়ার পীঠস্থান বড় মার্কেটে, সেখানে একটি পায়লার দোকানে খেলাম।
0: পায়া হচ্ছে
1: বিশাল বড় লাইন, পায়াটা খেতে ভালো কিন্তু বিশাল লাইন, বুঝলাম ওটা বেশ একটা পপুলার জায়গা।
0: ওইটা একটা খাবার, আর একটা ছিল পুল্ড পোক বলে একটা খাবার।
1: পুল্ড পোকটা আমরা গিয়েছিলাম, সেটা শেষ হয়ে গেছিল, আমরা খেলাম পুল্ড ডাক স্যান্ডউইচ। আরেকখানা খেলাম, প্রচুর লাইন পড়েছে, প্রচুর বড় কিউ, দেখতে সুন্দর, খেতে অ্যাভারেজ লাগলো, হতে পারে আমারই অ্যাভারেজ লাগলো। দ্যাট ইজ স্ট্রবেরি উইথ চকলেট,
0: ওকে।
1: আর খুব মজার মজার চিজের আউটলেট দেখলাম, শেডার্স উইথ ব্রি, মানে অনেক রকম চিজ বিশাল বিশাল সাজিয়ে সুন্দর করে রেখেছে, সেইটা আমার দেখে খুব মজা লাগলো।
0: বাহ, না বড় মার্কেট ইজ ভেরি ফেমাস, সানডে লাঞ্চ ইজ ইভেন মোর ফেমাস।
1: সানডে তো আমি নেই, সানডে আমি ওই তখন আমিনিয়ার বিরিয়ানি আর ভূতের রাজার মিষ্টি আর ওদিকে পাশে ট্যাঞ্জারিনের খাবার খাচ্ছিলাম। লন্ডন মহোৎসবটা খুব মজার জিনিস লাগলো, মানে এক এক দিন প্রায় 1500-2000 করে লোক আসছেন এবং এসে তারা সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে রাত অবধি প্রোগ্রাম দেখছেন, এদিকে খাওয়া দাওয়া করছেন। আমিনিয়া বোধহয় এক একদিন 1000 প্লেট করে বিরিয়ানি বিক্রি করেছে। দেখলাম পাশে ট্যাঞ্জারিনে ম্যাসিভ একটা লাইন পড়ে গেছে। ভূতের রাজা দিল পরে মানে হিন্দুস্তান সুইটসের মিষ্টি 3 ঘন্টায় শেষ। হ্যাঁ, শাড়ির দোকানগুলো প্রচুর ব্যবসা করেছে। এখন ন্যাচারালি একটা শাড়ির দাম ভারতে যেরকম, এখানে আলাদা হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। যেমন এখানকার প্রোডাক্টের দাম ভারতে গেলে আলাদা হয়ে যায়, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু প্রচণ্ড ভালো অর্গানাইজড এবং খুব বড় একটা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে লোকে যোগদান করেছে, এইটা খুব ভালো লাগলো দেখে। আর খাওয়ার মধ্যে প্রচুর রকম বিয়ার খাচ্ছি, এখানে বিয়ারের ভ্যারাইটি দেখলাম বেশ বেশি।
0: বিয়ার, দিস ইজ দ্য সিটি, মোস্ট পপুলার সিটি ইন লন্ডন ইজ ফর বিয়ার।
1: হ্যাঁ, মানে লোকজন মোটামুটি জলের বদলে বিয়ার খাচ্ছে।

0: তুমি ইন্ডিয়ান কোনো খাবার খেয়েছো এখানে?
1: খুব একটা সত্যি কথা বলবো না, আমার একটা প্ল্যান আছে এখানে, যেটা তুমি বলেছিলে বিরিয়ানি কাবাব চাই বিকেসি, সেখানে যাওয়ার। কিন্তু ইন্ডিয়ান কাবাবে না আমি একটু প্রেজুডিস্ট। প্রেজুডিস্ট মানে কি, যে জিনিসটা আমি ওখানে পাচ্ছি সেটা আবার এখানে এসে কেন খাবো লিমিটেড সময়ের মধ্যে? 7 দিন খালি বসে থাকলে খেতাম, অ্যাকসেপ্টেড
0: না। আমার খালি তোমার কাছে জিজ্ঞেস করা ছিল দ্যাট কম্পেয়ার টু ইন্ডিয়া সেই খাবারটা এখানে কেন
1: না। আই হ্যাভ স্টপড কম্পেয়ারিং, আই হ্যাভ আন্ডারস্টুড এখানকার খাবার কিছুটা এখানকার মতো কাস্টমাইজ করতে হবে,
0: দ্যাটস দ্য ট্রুথ,
1: কিছুটা ওখানে গেলে করতে হবে। মানে এখানে যদি একটা আমি ভীষণ কড়া কাসুন্দির ঝাঁজ দিয়ে দিই, আমি জানি মানে ব্যবসা তো ব্যবসার জায়গায়, আমি জানি না সেটা কতটা অ্যাপ্রিসিয়েটেড হবে
0: না। এখানে ইন্ডিয়ান খাবার যেটা আছে হ্যাজ টু বি ইন্টারন্যাশনালাইজড,
1: এক্স্যাক্টলি,
0: নালে অ্যাকসেপ্টেন্স হবে না।
1: ইট এক্স্যাক্টলি, এইটা একটা বড় সমস্যা।
0: সো সেইটার জন্যে হ্যাজ টু বি ডিফারেন্ট ফ্রম আমাদের ইন্ডিয়াতে যেটা পাওয়া যায়।
1: হ্যাঁ, সেটা তো ঘটনা। হ্যাঁ, এখানে একটা যেটা কালচার শক হলো, আমি ইউকেতে প্রথমবার আসছি, সেটা হচ্ছে ট্যাপ ওয়াটারটা ড্রিঙ্কেবল। এটা হচ্ছে আমাদের কাছে কালচার শক, মানে একটা বটল বা জাগ বা গ্লাস নিয়ে গিয়ে জাস্ট ট্যাপ থেকে খুলে খেয়ে নিলাম।
0: ওয়ান অফ দ্য ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড।
1: হ্যাঁ, এবং সেটা হ্যাঁ একটু কালচার শক তো বটেই। রিগার্ডিং টয়লেটস, হ্যান্ড শাওয়ারের ব্যাপারটা সবাই জানে, ওটা নিয়ে আর এখানে বলতে চাই না।
0: কারণ আমাদের রেস্টুরেন্টে গেলেও আমরা যখন জলের বিষয়ে বলে আমরা পাবলিকলি বলি ট্যাপ ওয়াটার।
1: হ্যাঁ, সেটা এখানে দেখলাম, বেশ কিছু জায়গায় জল বললাম, ওরা জিজ্ঞেস করলো স্পার্কলিং অর ট্যাপ, তো অবভিয়াসলি উই ওয়েন্ট ফর ট্যাপ ওয়াটার। যেটা ভালো জিনিস সেটা হচ্ছে র ইনগ্রিডিয়েন্টস বা র মেটেরিয়ালস এখানে দেখলাম অনেক উন্নত, মানে সে চিংড়ি মাছ, এই কোয়ালিটির প্রন আমরা কিন্তু ওখানে পাই না,
0: এক্সপোর্ট হয়ে যায় না,
1: এক্সপোর্ট হয়ে যায়। টপ গ্রেডের জিনিসটা সবসময় ভারত থেকে বাইরে এক্সপোর্ট হয়ে যাচ্ছে।
0: তুমি এখানে একটা জিনিস খাওনি, যদি ইলিশ মাছ দেখো উইচ কামস ফ্রম বাংলাদেশ, ইটস মাচ মাচ বেটার যেটা তুমি ইন্ডিয়াতে কিংবা বাংলাদেশে,
1: ইভেন মাচ বেটার দেন বাংলাদেশ,
0: 100%।
1: হ্যাঁ, সেটা তো পরে আবার যখন আসবো, নিশ্চয়ই কোনো না কোনো সময় আসবো, তো তখন আমরা সেটা ট্রাই করবো যে এখানে বসে ওখানকার ইলিশ মাছ খাওয়া। কিন্তু এবারের যাত্রাটা আমাদের হয়তো ছিল শুধুমাত্র রেকি করার জন্যে কিংবা আলাপ পরিচয় করার জন্যে বা এখানে বাঙালিরা কেমন আছেন সেটা জানার জন্যে। আমার স্কুলের বেশ কিছু স্কুলের বা কলেজের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো 30-35-40 বছর পরে, তারপরে তোমার এখানে এত সুন্দর একটা বাড়িতে বসে বসে এখন আড্ডা মারছি রেডিও বাংলার সঙ্গে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

0: বাই দ্য ওয়ে আমরা যেখানে আছি জায়গাটার নাম চেশাম, এটা একটু যা বুঝছি লন্ডনের আউটস্কার্টস, কারেক্ট মি ইফ আই এম রং,
1: গ্রেটার লন্ডন,
0: গ্রেটার লন্ডন। টিউবে মোটামুটি ঘন্টাখানেক লাগলো, কিন্তু এখানে ল্যান্ডস্কেপ সম্পূর্ণ আলাদা,
1: তারপর
0: ল্যান্ডস্কেপটাই আলাদা। খালি আমরা যেরকম ওই বিলেত বিলেত দেখি না, মানে ছবিতে প্রচুর ভ্যালি, চড়া চড়া রাস্তা, হুশহাস করে খানিকক্ষণ পরপর গাড়ি যাচ্ছে।
1: সো দিস ইজ পার্ট অফ চিল্টন হিলস, এই জায়গাটার নাম হচ্ছে চিল্টন হিলস।
0: আচ্ছা,
1: তো এখানটাই পুরো এই অ্যামস্টারডাম, চেশাম এই দুটো শহর এখানে আছে। দিস ইজ পার্ট অফ দ্য লাস্ট অফ দ্য মেট্রোপলিটন লাইন অ্যান্ড সারাউন্ডিং যা কান্ট্রি শহরগুলো হয়েছে, বেকেন্সফিল্ড বলো, জেরার্ডস ক্রস বলো, রিক্সন্সবার্থ বলো, বার্কহামস্টেড বলো, দিস ইজ অল পিকচারেস্ক, অ্যাবসলিউটলি। আর আমাদের বাইরে যদি যাও এখান থেকে, অসাধারণ অসাধারণ উডস আছে,
0: আই এম শিওর
1: দোজ আর দ্য এক্সট্রিমলি ফেমাস ওয়েন্ডোভার উডস, দে আর ভেরি ফেমাস।
0: এবার তো আর সময় হলো না,
1: পরের বার যদি আসো এখানে
0: তখন একটু সময় নিয়ে আসবো।
1: নিশ্চয়ই, ইউ শুড, ইউ শুড।
0: তো আপাতত এইরকম, এবার ফেরা তো দুবাই হয়ে ফেরা, কালকে আমাদের বেরোনো, মানে যখন হয়তো অনুষ্ঠানটা যাবে ততক্ষণে আমি কলকাতায় ফিরেও গেছি, কিন্তু এই স্মৃতিটা লন্ডন মহোৎসবের বা লন্ডনের বা লন্ডনের বাঙালিদের, সেটা আমার সঙ্গে বেশ বহুদিন থেকে যাবে।
1: তুমি যত শহর দেখেছো তার মধ্যে কি মনে হয় লন্ডন ইজ
0: ওয়ান অফ দ্য বিজিয়েস্ট? লোক দৌড়চ্ছে কিন্তু স্ট্রাকচার্ড। খাবার আমাদের টেস্ট প্যালেটের থেকে খানিকটা আলাদা, সিজনিং আলাদা।
1: ইট ইজ অলসো ফুড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড,
0: সারা পৃথিবীর খাবার পাওয়া যাচ্ছে, উইচ ইজ আ গুড সাইন।
1: অ্যান্ড অফকোর্স তুমি অন্য জিনিসটা দেখো না, যেটা উইচ ইজ দ্য কালচার ক্যাপিটাল অলসো,
0: সেটা দেখার সময়
1: হয়নি, বাট নেক্সট টাইম যখন আসবে ইউ মাস্ট কাম অ্যান্ড সি দ্য ডিফারেন্ট প্লেস।
0: আমরা একটা মিউজিয়ামে গেলাম, টেট,
1: টেট
0: মডার্ন আর্ট মিউজিয়াম, ভারী সুন্দর জায়গা, কিন্তু যা বুঝলাম সেটা ঘুরতে মোটামুটি চার দিন লাগবে।
1: হ্যাঁ, এখানে কিন্তু অলসো আরেকটা জিনিস হচ্ছে মোস্ট অফ দ্য মিউজিয়ামস আর ফ্রি।
0: হ্যাঁ,
1: ইট ইজ অলসো আ ভেরি ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, লট অফ দ্য মিউজিয়ামস আর ফ্রি এখানে।
0: কোনো অপেরা দেখলে খুব ভালো হতো কিন্তু সময় হয়নি এবছর,
1: নেক্সট টাইম
0: পরে কখনো নিশ্চয়ই আবার সময় নিয়ে আসবো।
1: এইটা তুমি পাঁচ দিনে লন্ডন তো শেষ করতে
0: পারবে না, আমি কলকাতায় ঘুরতে পারবো না,
1: তাহলে তোমাকে একটু সময় নিতে হবে,
0: নতুন কিছু না কিছু বেরোবে।
1: হ্যাঁ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com এ, মন যখন নিরুদ্দেশ।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: তো সেখানে দেখো এক্সপার্ট যারা এসেছে খালি ইন্ডিয়ানরা আসেনি, সব দেশের লোকের এসেছে। তো তারা তাদের সঙ্গে খাবারগুলো তাদের নিয়ে এসেছে,
1: ঠিক,
0: তাদের কালচার নিয়ে এসেছে, তাদের মিউজিক নিয়ে এসেছে। সো ইট ইজ আ বিগ,
1: ইটস আ মেল্টিং পট,
0: অ্যাবসলিউটলি ইটস আ ফ্যান্টাস্টিক সিটি।
1: কিন্তু এর স্ট্রাকচারটা না, যেহেতু কলকাতা আগে ব্রিটিশ ক্যাপিটালই ছিল,
0: হ্যাঁ,
1: অনেকটা সিমিলার। মেনটেন্যান্স ইজ ডিফারেন্ট, কালচার ইজ ডিফারেন্ট, সেটা অন্য প্রশ্ন, কিন্তু ওইটা অনেকটা একরকম, সেইটা বেশ চেনাশোনা একটা ভাইবস আসছে।
0: অ্যাবসলিউটলি।
1: তো আমরা দেখা যাক, যদি আপনারা একটু জানান, যদি আমরা কোনো ফুডকার সঙ্গে রেডিও বাংলার একটা রেগুলার সেগমেন্টাইজড কিছু পডকাস্ট করতে পারি, যদি রেডিও বাংলার মানে তারা রাজি
0: না না, ডেফিনেটলি দিস ইজ সামথিং উইচ উই ক্যান বোথ ওয়ার্ক অন। ফুডকাকে নিয়ে আসা যাবে সবার কাছে জানাবার জন্যে লন্ডনে,
1: আর রেডিও বাংলার খবরটা আমরা আমাদের দিকে পৌঁছবো
0: নিশ্চয়ই।
1: এবং একসঙ্গে যদি কোনো পডকাস্ট বা কোনো কিছু করা যায় সেটা একটু আপনারা কমেন্ট সেকশানে জানান।
0: নিশ্চয়ই, আই রিয়েলি লুক ফরওয়ার্ড।
1: হ্যাঁ,
0: হ্যাভ আ ওয়ান্ডারফুল ট্রিপ। ভালো লাগলো তোমাকে, তোমার সঙ্গে লন্ডনে বসে গল্প করতে।
1: লন্ডনে বসে গল্প করতে, কলকাতায় তো দেখা হয়েছে।
0: হ্যাঁ,
1: আর বাকিটা পরের সেশনে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্ধ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: তুমি।
1: হেমন্ত প্রবাসী মান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানব সভ্যতা ও বিজ্ঞানের এই জগতেও কিন্তু প্রেম নিয়ে কৌতূহলের অন্ত নেই। প্রেম কি তার অনুসন্ধান কিন্তু এখনো লোকে করে চলেছে। মধুর স্বাদ যে ব্যক্তি কখনো লাভ করেনি, তাকে যেমন চিনি ও গুড়ের মিশেলে মধুর স্বাদ বোঝানো যাবে না, তেমনি ভাবে প্রেম কি জানতে হলে শুধুমাত্র প্রশ্নকর্তাকেই প্রেমে পড়তে হবে। এরকম অনেকেই বলে, মানে প্রেমের সত্যিকার উপলব্ধি অর্জন করা কেবল তখনই নাকি সম্ভব যখন লোকে প্রেমে পড়ে। আজকের প্রবাসী মান অনুষ্ঠানে কথা হবে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। সঙ্গে থাকুন।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম প্রবাসী মান অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, হ্যাঁ যেটা বলছিলাম যে প্রেম কি সেই ব্যাপারে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলে। তাই বলে প্রেমের কিন্তু কোনো একটা সংজ্ঞা নেই, কিন্তু বিভিন্ন রকমের মিথ বা ব্যাখ্যা প্রচলিত আছে। সব কিছু ত্যাগ করে যে ভালোবাসা, সেটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় প্রেম। বিপরীত সত্তাকে মহার্ঘ অনুভব করে আপন সত্তাকে সমর্পণের আকুতি মানব মানবীর প্রেমের প্রথম ও প্রধান নির্দেশক, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন। আরো কথা হবে আজকের প্রবাসী মন অনুষ্ঠানে প্রেম নিয়ে, সঙ্গে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।
5: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল শুনিল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ছঞ্ছা তড়িত শিখায় মেলিল বিপুল।

আকাশও তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র।

0: রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আশি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাহার চরণ প্রান্তে। নিতারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মসি ঢালা কালি তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধারে মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, এসেছ তুমি ও গো দয়াময়। সুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, সম্পর্কের ক্ষেত্রে প্রেম না ভালোবাসা, মানে এই দুটো কথা কিন্তু খুবই ব্যবহার হয়, কিন্তু এই দুটো কথা কি এক? অনেকে বলেন যে ভালোবাসা শব্দটির ব্যাপ্তি কিন্তু অনেক, মানে এখানে বহুজনকে জায়গা দেওয়া সম্ভব। ভালোবাসা যদি হিমালয়ের পাদদেশ হয়, প্রেম হলো তার চূড়া। যদি আরেকটু সহজ করে বলতে হয় তাহলে বলা যায় যে ভালোবাসা হচ্ছে রেলের একটি কম্পার্টমেন্টের মতো, এখানে বহু লোক কিন্তু একসঙ্গে বসতে পারে, আর প্রেম হচ্ছে রিক্সা চড়ার মতো, যেখানে দুজন স্বাচ্ছন্দ্যে বসতে পারে। ভালোবাসা নিঃস্বার্থ ও শর্তহীন হতে পারে। অন্যদিকে সত্যিকারের প্রেম নাকি নিঃস্বার্থ হয়, কিন্তু নিঃস্বর্থ কোনদিনও হয় না। আরো কথা গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করব। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার্ট, সমস্ত খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, অনেককেই ভালোবাসা যায়, কিন্তু সবার সঙ্গে কিন্তু প্রেম হয় না। মানে ভালোবাসার সবচেয়ে গভীরতম শর্তটি হচ্ছে প্রেম। প্রেম হয় শুধু একজনের সঙ্গে, এরকম অনেক লোকেই বলে, কিন্তু এটা আমাদেরকে মানতে হবে যে অনেক সময় কারো কারো জীবনে একাধিকবারও কিন্তু প্রেম আসতেই পারে। কিন্তু একই সঙ্গে যদি একাধিক প্রেমে যারা বিশ্বাস করেন, মানে সেই সম্পর্কগুলো অবশ্যই প্রেম নয়, সেটাকে লোকে অন্য কিছুই মনে করেন। কারো কারো কাছে এটা নেশা বা খেলার বস্তু, আবার কারো কারো কাছে প্রেম বা ভালোবাসা এমন একটা জিনিস যেটাকে মানে পেলে ছাড়তে কোনোদিনও ইচ্ছে করে না। আরো কথা হবে অবশ্যই গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, প্রেমে পড়ার কি কোনো বয়স আছে? এই প্রশ্ন কিন্তু অনেক সময় ওঠে। এক কথায় বলতে গেলে উত্তর আমি দিতেই পারি যে না। মানে একজন মানুষের ভেতর প্রেমের অনুভূতিগুলো যখন প্রথম জাগ্রত হয় কিংবা যখন সে এই ব্যাপারে সচেতন হয়ে ওঠে, তখন থেকে কিন্তু সে অবচেতন মনে নিজের প্রিয় মানুষটিকে খুঁজে বেড়ায়। যেমন শেষের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে লাবণ্যর সঙ্গে দেখা হওয়ার পর অমিত রায় বলেছে যে সেই শৈশব থেকে সমস্ত দিন যেন অবচেতন মনে তোমার পায়ের শব্দ শুনে আসছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই, শেষ পর্যন্ত এসে পৌঁছলে তো আমার জীবনে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লাইন আপনাকে পড়ে শোনালাম শেষের কবিতা থেকে।
1: ইচ্ছ

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, প্রেম নিয়ে কথা বলতে গেলে অবশ্যই যে কবিতার কথা বলতে হয় সেটা হচ্ছে বনলতা সেন। বন্ধু, বনলতা সেনের দেখা পাওয়ার জন্য হাজার বছর ধরে পথ হেঁটেছিলেন কবি জীবনানন্দ দাশ। তিনি লিখেছেন যে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বন্ধু প্রবাসী মান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, গ্রিক উপকথা অনুযায়ী প্রেমের দেবী আফ্রোদিতির ছেলে দেবতা কিউপিড যখন কাউকে লক্ষ্য করে তীর ছোড়েন বা কাউকে তীরবিদ্ধ করেন, তখন ওই মানব কিংবা মানবীর ভেতর নাকি প্রেমের ক্রিয়া শুরু হয়। আবার বিজ্ঞানীদের মতে মানুষ যখন প্রেমে পড়ে তখন সে একটা ঘোরের মধ্যে থাকে, আর এটাকে বলা হয় অবসেশন পিরিয়ড। মানে এই ঘোরের সময় যদি আপনি তাকে তার ভালোর জন্য কিছু বোঝানো, সে কিন্তু বুঝবে না, কারণ যে তার কিন্তু সেই ঘোরটা চলছে, তার কিন্তু সেই অবসেশনটা চলছে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

আপনাদের সঙ্গে গল্প করতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যে কোনো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রত্যক্ষ যোগাযোগ বা দেখা হওয়াটা কিন্তু খুবই জরুরি। প্রথম দর্শনেই প্রেম বা লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কথা কিন্তু খুবই চালু আছে। তবে এটাকে প্রেম ঠিক বলা যায় কি না, এটা নিয়ে অনেকেই অনেক কত রকম কথা কিন্তু বলে থাকেন। আগেকার দিনে একজন আরেকজনকে না দেখে শুধু চিঠি পত্রের মাধ্যমে বা লেখালেখি সূত্র ধরে প্রেমে পড়েছেন এমন নজির কিন্তু বহু আছে। তবে এসব প্রেমের স্থায়িত্ব কিংবা পরিণতি বা সফলতার ইতিহাস খুব বেশি হয়তো নেই। প্রেমের ক্ষেত্রে দেখা হওয়াটা যেমন খুবই জরুরি, তেমনই প্রেমের বহিঃপ্রকাশ তথা ভালোবাসার মানুষটিকে মনের কথাটা বলতে পারাটাও কিংবা জানানোটা খুবই জরুরি। মানে শুধু প্রেম করেছি, নিজের মনে যদি কথাটা রেখে দিই বা অন্যজনকে যদি বলতে না পারি, তাহলে কিন্তু প্রেম শুরু হওয়ার আগেই প্রেমের মৃত্যু ঘটবে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
3: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত, নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত, কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে, নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল শুনিল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা, প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি, কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা, সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে, সহসা ছঞ্ছা তড়িত শিখায় মেলিল বিপুল আশ্রয়।

আকাশও তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র।

0: রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আশি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাহার চরণ পান্তে। নিতারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মসি ঢালা কালি তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধারে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনামত্তা, কে এসেছ তুমি ও গো দয়াময়? সুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা।
1: হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

চারিদিকে নীল জলরাশি, মাঝে কয়েকটা দ্বীপ, বেশ বড় দ্বীপগুলো, আর বেশিরভাগ দ্বীপগুলোই ঘন সবুজ জঙ্গলে ঢাকা। ফ্লাইট করে আন্দামানে, মানে এই দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে নামার সময় উপর থেকে এরকমই দেখতে পাচ্ছিলাম। আসলে ঠিক দুর্গাপূজার পর এই 7 দিনের জন্য ঘরের কাছে আন্দামান ঘুরতে যাওয়ার প্ল্যানটা পুরোপুরি আমার নিজের মাথা থেকেই বেরিয়েছিল। আর তারপর ওই গ্লোব অল ইন্ডিয়াকে সে কথা জানাতেই ওরা সমস্ত ব্যবস্থাটা ঝটপট করে দিল। আর তারপর ব্যাগ গুছিয়ে সোজা এয়ারপোর্ট, প্রায় 2 ঘন্টা পর এসে পৌঁছলাম পোর্ট ব্লেয়ারে। এই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুব একটা বড় না হলেও এখানে কিন্তু যাত্রীদের ভিড় দেখলাম বেশ ভালোই। আসলে এশিয়া মহাদেশের পর্যটনের ম্যাপে এই আন্দামান আর নিকোবরের জনপ্রিয়তা বেশ উপরের দিকে। বে অফ বেঙ্গলে প্রায় 570টা মতন দ্বীপ নিয়ে গঠিত এই আন্দামান দ্বীপপুঞ্জ, ভার্জিন ম্যানগ্রোভস এবং ট্রপিক্যাল রেন ফরেস্ট, সাদা বালির বীজ আর পাম গাছের সারি, এটা যদি আন্দামানের একটা দিক হয়, তাহলে আরেক দিক রয়েছে ইতিহাসের ছায়ায় ঘেরা সেলুলার জেল। এত সব আকর্ষণকে এড়াবার মতন শক্তি আমার নেই, তাই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখা মাত্রই মনটা একেবারে খুশিতে নেচে উঠল। এয়ারপোর্ট থেকে বেরিয়েই পেয়ে গেলাম একটা ট্যাক্সি, আর তাতে করেই সোজা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই আন্দামানে হিন্দি আর বাংলাই সব থেকে বেশি চলে, এছাড়া তামিল, তেলেগু, মালায়ালম অনেক স্থানীয় মানুষকে বলতে দেখলাম। হোটেলে পৌঁছে দেখি সবাই বাংলাতেই বেশি কথা বলছে, বেশ সুবিধাই হলো। আর এখানে স্থানীয়দের মধ্যে বাঙালি দেখলাম প্রচুর, আর আমাদের ওই হোটেলের ম্যানেজারও চ্যাটার্জি বাবু, তাই দুজনে বেশ জমে গেল। এখন একটা ছোট ব্রেক নিয়ে নিই আর ফিরে আসছি কয়েকটা ব্যাক টু ব্যাক গানের পর। শুনবো এই আন্দামান ঘোরার কথা, আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ব্রেকের পর ফিরে এলাম। আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে এসেছি আন্দামান। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের এক সময় দ্বীপান্তরে পাঠাতো ব্রিটিশ সরকার। কালা পানি পেরিয়ে যেতে হতো এই দ্বীপে। সেই সময় এই আন্দামান ছিল এক বিভীষিকা, আর এখন সেই দ্বীপান্তরের দ্বীপ ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র। হোটেলে চেক ইন করে বেশ খানিকটা রেস্ট নিয়ে বিকেলে চললাম সেই বিভীষিকাময় ঐতিহাসিক জায়গা সেলুলার জেল দেখতে। বেশ বড় জেলটা, বিশাল উঁচু প্রাচীর। যদিও এই দেওয়াল ডিঙিয়ে পালিয়ে কোনো লাভ ছিল না কারোর। চারিদিকে ঘেরা নীল সাগর অতিক্রম করে পালানো ছিল একেবারেই অসম্ভব। সালটা ছিল 1906। সেই সময় ব্রিটিশরা দেশকে শাসন করত। এই কারাগারটি কিন্তু ভয়ঙ্কর অন্ধকূপের মতন, যা দেখলে অনেকের গা শিউরে উঠবে। সে সময় আন্দামানে তেমন কেউ ভ্রমণ করতে যেত না, আর সেই সময় সরকার দ্বারা সেখানে ঘুরতে যাওয়ার তখন কোনো অনুমোদনও পাওয়া যেত না। এই জেলে যারা বন্দি থাকত সেই সব কয়েদিরা নিজের জীবনকে আঁকড়ে ধরে বাঁচত। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে ছিল খুব ভয়াবহ। 1857 সালের ডিসেম্বর মাসে দ্বীপগুলিকে পরিদর্শন করতে এসেছিল ব্রিটিশ সরকারের লোকেরা। 1858 সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার একটি প্রতিবেদনও জমা দেন। সেই সময় সরকার আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেন। প্রথমে 10 মার্চ 200 জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, আর তা শেষ হয়েছিল 1906 সালে। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। এই যে লাল রঙের ইট আজও দেখতে পাচ্ছি জেলের দেওয়ালে, এইগুলো সেই সময় আনা হয়েছিল সুদূর বার্মা থেকে। জেলের ঘরগুলো দেখলাম বেশ ছোট ছোট, আর হাইট এত ছোট, মানে ওই 3 মিটারের মতন। প্রত্যেকটা ঘরে একটা ছোট্ট ঘুলঘুলি, যেটা মেঝের থেকে প্রায় 10 ফিট উঁচুতে, আর একটা বিরাট শক্তপোক্ত লোহার গ্রিল করা দরজা। এই ছোট্ট ঘরে কয়েদিদের বন্দি থাকার কারণে এর নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। ঘর বা সেলগুলো এমনভাবে বানানো হতো যাতে কোনো বন্দি কারোর মুখ পর্যন্ত দেখতে না পান, তাদের যোগাযোগের উপায় পর্যন্ত ছিল না। বন্দিদের বন্দি অবস্থায় প্রতিটা মুহূর্ত ছিল বিভীষিকাময়। একাকিত্বের কবলে পড়ে বহু বিপ্লবী পাগল হয়ে গিয়েছিলেন সেই সময়। জেলটা ঘুরে দেখার পর সামনের মাঠে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সময় যখন এই জেলে বন্দি বিপ্লবীদের উপর অত্যাচারের কোনো সীমা ছিল না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর আমি ফিরে আসি, ঘুরব আন্দামান আপনাদের সাথে, গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটছে তত জোরে। বাহাতে ছটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, বাহাতে ছটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, হঠাৎ লাফিয়ে ওঠে ফুটবোর্ডে ফসকা।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি শোনাচ্ছি আপনাদের আন্দামান টুয়ারের কথা। গলায় লোহার রিং, পায়ে লোহার শিকল, তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো নিয়মিত। কোনো বাথরুমের সুবিধা ছিল না এই বন্দীদের। খাওয়ার দেওয়া হতো খুব খারাপ, অস্বাস্থ্যকর। কোনো কোনো বন্দীকে কখনো হাতে কড়া পরিয়ে 6 মাসের জন্য বেঁধে রাখা হতো। নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকতো কত বন্দী তা অনেকেরই অজানা। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন এরকম বহু বিপ্লবী, যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাস কর, বিনায়ক দামোদর সাভারকর, শচীন্দ্রনাথ সান্যাল, হরেকৃষ্ণ কোনার, ভাই পরানন্দ সিং, সুবোধ রায়, ত্রৈলোক্যনাথ চক্রবর্তীদের মতন মানুষদেরকে এই কারাগারে বন্দি রাখা হয়েছিল। সেলুলার জেল দেখে ফেরার পর হোটেলের রিসেপশনে দেখা হয়ে গেল কমলদার সাথে। কমলদা মানে কমল চ্যাটার্জি এই হোটেলের ম্যানেজার। আদতে কলকাতার টালিগঞ্জের ছেলে হলেও চাকরি সূত্রে এই আন্দামানে রয়েছে টানা 6 বছর। এখানে এই হোটেলেই স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে উনি থাকেন। আমি একা ঘুরতে এসেছি আর আমরা দুজনে প্রায় সমবয়সী, তাই কমলের সাথে ডিনারটা করে নিলাম। তারপর হোটেলের লনে ঠান্ডা হাওয়াতে বসে দুজনের আড্ডা শুরু হলো। কমলের কাছ থেকেই জানতে পারলাম কিভাবে এই সেলুলার জেল বন্ধ হয়ে যায়। আসলে এই জেলে রাজনৈতিক বন্দীদের উপর খুব অত্যাচার হতো। এক এক সময় নাকি জেলের কর্মীরা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত। আর যখন সেই সব বন্দীরা সেই অত্যাচার আর সহ্য করতে পারত না, তখন তারা জেল কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করত, গণ অনশন ধর্মঘট করত। বিশেষ করে 1932 থেকে 1937 সাল এই ঘটনাটি অনেকবার ঘটেছিল। 1937 সালের জুলাই মাসে শুরু হয়েছিল শেষ ধর্মঘটটি। প্রায় 45 দিন ধরে চলেছিল সেই অনশন আর বিদ্রোহ। এরপর আন্তর্জাতিক চাপে পিছু হটে ব্রিটিশ সরকার। 1938 সালের জানুয়ারি মাসের এই সেলুলার জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়। আর তারপর নাকি 1939 সালে এই জেল পুরো খালি করে দেওয়া হয়। কালো আকাশে ঝকঝক করছে রূপালী পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারা গোটা আকাশ জুড়ে। আমি ভাবছিলাম এরাও সাক্ষী সেই সব নির্মম অত্যাচারে। কমল বলল, কাল সকালে এখানকার জিমখানা গ্রাউন্ডটা একবার দেখে আসতে। জিমখানা গ্রাউন্ডে কি আছে জানাবো সেই সব কথা, তবে তার আগে চলুন শুনে নি পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি আন্দামান। সকালে উঠে হোটেলে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি বেশ মিষ্টি রোদ উঠেছে। সবুজ ওড়না দিয়ে নিজেকে মুড়ে রাখা আন্দামান আজ যেন সেজে গুজে আমার সাথে গল্প করার জন্য তৈরি। আজ আমি চলেছি সবার আগে জিমখানা গ্রাউন্ড দেখতে। সময়টা 1942 সালের শেষের দিক হবে। সারা পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাপে ঝলসে যাচ্ছে। এই সময় জাপানি সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয়। প্রায় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া থেকেই ব্রিটিশ বাহিনীকে হটিয়ে দিয়ে জাপান তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1943 সালের 29 ডিসেম্বর এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদহীন সরকারকে দিয়ে দেয় জাপান। নেতাজি সেই সময় এই আন্দামানে আসেন এবং পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন। 1943 সালের 30 ডিসেম্বর আন্দামানের পোর্ট ব্লেয়ারের জিমখানায় পতাকা উত্তোলন করা হয়। আজ এই জায়গাটা ভারত সরকার খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর পোর্ট ব্লেয়ারের এই জিমখানা গ্রাউন্ডে আবার পতাকা উত্তোলন করা হয়। এখন আমি যাব ওয়ান্দুর, মুন্ডা পার্ক, চিড়িয়াতাপু এবং করবেন্স কোভ বীচ দেখতে। এই আন্দামানের 572খানা দ্বীপের মধ্যে কেবল 38টি দ্বীপে মানুষের বসতি আছে, তবে সবগুলো দ্বীপে যাওয়ার অনুমতি নেই। এই অঞ্চলেরই একটা দ্বীপে জারোয়া সেন্টিনেলিরা হাজার হাজার বছর ধরে আধুনিক সভ্য সমাজ থেকে নিজেদেরকে আড়াল করে রেখেছে। পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরে ওয়ান্ডুর বিচে বাসে করেই যাওয়া যায়। পিচ ঢালা আঁকাবাঁকা পথটির এক পাশে সমুদ্রের ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, হাজার হাজার নারকেল আর পাম গাছের সারির মধ্যে ছোট্ট ছোট্ট গ্রামগুলো যেন কোনো আর্টিস্টের আঁকা এক একটা ক্যানভাস। গাছের ডালে ডালে এত রকমের পাখির ঝাঁক দেখলাম, এরকম কিন্তু আগে কখনো দেখিনি। ওয়ান্ডুর বিচে একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে সুইমিংয়ের ব্যবস্থা আছে। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা যা বলল তা শুনে তো আমার পিলে চমকে গেল। কি সেই কথা জানাবো, তবে একটা ব্রেক নিয়ে নিই। ব্রেকের ওই পারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। আমার এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আন্দামানের দক্ষিণ দিকে মানে সাউথে ওয়ান্ডুর বিচ খুব নামকরা একটা বিচ। আর এখানে সমুদ্রে সাঁতার কাটা, স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও রয়েছে, তবে সেটা একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে রেখে তার মধ্যেই। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা বলল, এই দ্বীপে প্রচুর কুমিরের আনাগোনা, তাই নেটের বাইরে সাঁতার কাটলে কুমিরের পেটে চালান হওয়ার আশঙ্কা আছে। তাই যত খুশি যেরকম খুশি সমুদ্রে সাঁতার কাটো, কিন্তু ওই জালে ঘেরা জায়গার ভিতর অন্য জায়গায় জলে নামাটা সম্পূর্ণ বেআইনি। এরপরের গন্তব্য মুন্ডা বিচ, চিড়িয়া টাপ্পু নামে একটা রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে এই বিচে যেতে হয়। মুন্ডা পার্ক বিচের কোল ঘেঁষে এক ঘন্টার একটি বিচ হাইকিং আছে। পর্যটকদের কাছে এই বিচ হাইকিং খুবই জনপ্রিয়। এখানে এত বিদেশি পর্যটক দেখলাম যে আমার ওই গোয়ার বিচগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ওয়ান্ডুর আর মুন্ডা বিচ বিচরণ শেষে পরন্ত বিকেলে চলে এলাম করবেন্স কোভ বে আইল্যান্ডে। এটা পোর্ট ব্লেয়ারের খুব কাছে বলেই লোকে লোকারণ্য। প্রচুর বিদেশি পর্যটক বিচে সাঁতার সহ বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করছে। আমার এই আন্দামান ভ্রমণটা নিশ্চিন্তে আর নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল যে ট্রাভেল এজেন্সির দৌলতে, তার নাম গ্লো অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। বেড়াতে যাওয়ার কথা মনে পড়লেই এদেরকে কল করি। আসলে এদের মতন সার্ভিস আর কোনো এজেন্সি আমায় দিতে পারেনি। আপনাদের সুবিধার জন্য এদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানিয়ে রাখি। এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 833 505 2001 এ, অথবা চাইলে ইমেল করতে পারেন info@globeindia.in। আর পারলে একবার দেখে নেবেন এদের ওয়েবসাইটটা, হ্যাঁ, www.globeindia.in এ গেলেই পেয়ে যাবেন সব পেজের ঠিকানা, দুর্ধর্ষ সব প্যাকেজ আর আইটিনারিগুলো দেখে মন বলতে বাধ্য, ট্রাভেলিং ইট লিভস ইউ স্পিচলেস দেন টার্নস ইউ ইনটু আ স্টোরি টেলার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদের সাথে আন্দামান সফরে, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ পোর্ট ব্লেয়ারে আমার তৃতীয় ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ পোর্ট ব্লেয়ারে আমার

প্রথমে চললাম রস আইল্যান্ড দেখতে। রস আইল্যান্ডে আছে ব্রিটিশ আমলের জীর্ণ গির্জা, সেই সময়ের ক্লাব ঘর এবং আরও অনেক পুরানো বাড়ি। এই দ্বীপে ঢুকতে গেলে প্রথমেই টিকিট কাটতে হয়। আসার পথে প্রথম দিকে বোটের সাথে সাথে চললেও এখন আর চারপাশে আমোদে উরুক্কু মাছের ঝাঁকগুলো আমাদের মনোরঞ্জন করছে না। আসলে আজ সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, হয়তো এই ইলশেগুড়ি আবার কখনো বা ঝমঝমে বৃষ্টির জন্য এই মাছেদের খেলাধুলো আজ বন্ধ। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই অবশেষে পৌঁছে গেলাম রস আইল্যান্ড, যার পোশাকি নাম এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। ছোট্ট জেটি সমুদ্রের নোনা জলে ক্ষয়ে গিয়েছে পিলারগুলো আর কাঠের সাজসজ্জা, ফোকলা দাঁতের বুড়ো ভিখারির মতন দাঁড়িয়ে রয়েছে। মানুষের বসবাসের অযোগ্য এই ছোট্ট দ্বীপে ব্লেয়ার সাহেব প্রায় 250 বছর আগে একটি সেনেটোরিয়াম আর হসপিটাল তৈরি করেন, যা কালক্রমে পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে। এরপর 1858 সালে ব্রিটিশ রাজ এখানে অফিসার্স ক্লাব তৈরির উদ্যোগ নেয়। দ্বীপের মাটিতে পা রাখতেই সবার আগে অভ্যর্থনা জানালো চিতল হরিণের দল। পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের প্রাচীরের অন্তরালে যখন চলছে ব্রিটিশদের অকথ্য অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার আর ক্রন্দনে ভরে উঠছে আকাশ বাতাস, তখন উল্টো দিকের রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা মগ্ন নানাবিধ বিলাসিতায়। এই দ্বীপে তারা নিয়ে এসেছিল চিতল হরিণ, ময়ূর ময়ূরীর দল, যাতে এদের শিকার করে উপভোগ করতে পারে তাদের অবসর যাপন। এইসব হরিণগুলোই তাদের বংশধর। এই রস আইল্যান্ডে দেখব আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রস আইল্যান্ডে ঘুরে দেখার জন্য রয়েছে গাড়ি, তবে সেটা ব্যাটারিতে চলে। এই ব্যাটারি চালিত গাড়িতে ঘুরে দেখা যায় পুরো দ্বীপ। গাড়ি যত এগোচ্ছে চোখে পড়ছে ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ বললে ভুল হবে, সামুদ্রিক শ্যাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভগ্নপ্রায় পরিত্যক্ত ব্রিটিশ বেকারি, পাওয়ার হাউস, অফিসারদের নাচঘর, বিলাসবহুল সব বাংলো। মেঘলা দিনে ঝুপঝুপ বৃষ্টির মধ্যে সে এক ভৌতিক পরিবেশ। বঙ্গোপসাগরের অভিশপ্ত এক দ্বীপে রাজকীয় স্থাপত্য আর ব্যাসনের এই মেঘলা দিনে এই পরিত্যক্ত ভগ্নদশা দেখে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। দ্বীপের এই বিলাসবহুল স্থাপত্য, রাস্তাঘাট, বনবিতান সবই কিন্তু তৈরি করানো হতো বন্দি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে। মানুষের বসবাসের অযোগ্য এই দ্বীপ তখন ছিল বিষাক্ত সামুদ্রিক সাপ, মশা আর কীটপতঙ্গের আস্তানা। নানাবিধ রোগভোগ যেমন ম্যালেরিয়ার প্রকোপ ছিল খুবই বেশি। জারোয়া আদিবাসীরা শিকার করতে না পারলে নারকেল সংগ্রহ করতে আসতো এখানে। সাপের কামড়, ম্যালেরিয়ার প্রকোপে এবং জারোয়াদের তীরে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বহু শ্রমিক স্বাধীনতা সংগ্রামীর। তাদেরই দীর্ঘশ্বাস আর যন্ত্রণার উপর দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশদের এই বিলাসবহুল দ্বীপ, যা একসময় পরিচিত ছিল প্রাচ্যের দ্বিতীয় প্যারিস নামে। এই নৃশংস অত্যাচার আর বৈষম্যের জন্যই কি আজ দ্বীপ এত অভিশপ্ত? 1900 সালের গোড়া থেকে এখানে ব্রিটিশ অফিসাররা থাকতে শুরু করে। 1941 সালের ভয়াবহ ভূমিকম্পের পর আস্তে আস্তে এই দ্বীপ পরিত্যক্ত হতে শুরু করে। মাত্র 100-150 বছরের ইতিহাস। দেখলে মনে হয় হাজার বছর সমুদ্রের তলায় চাপা পড়েছিল অভিশপ্ত এই পাতালপুরি। 1941 সালের পর কিছুদিন জাপানি সৈন্যদের অধিকারে ছিল এই দ্বীপ। স্বাধীনতার পরে ভারত সরকার হস্তগত করে এই দ্বীপ, আর আজ এখন এটা একটা ভ্রমণ কেন্দ্র। আর এই দ্বীপের এক কোণে রয়েছে ভারতীয় নেভির বেস। ফিরে আসছি, আমি আপনাদের কৌশিক। ব্রেকের পর আপনাকে শোনাবো আমার এই আন্দামান ভ্রমণের কথা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

সমুদ্র এখন বেশ উত্তাল, তবে বোটে করে পোর্ট ব্লেয়ার পৌঁছতে সময় লাগবে অ্যারাউন্ড আধ ঘন্টা। পিছনে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে রস আইল্যান্ড। দ্বীপের সবুজ পান্নার মতন গলফ কোর্স আজ শ্যাওলা পরিপূর্ণ একটা ধ্বংসস্তূপ। আরে, দূরে গাছের আড়ালে ওরা কারা? চোখের ভুলে এক লহমাতেই মনে হলো হাত ধরাধরি করে এক ভিক্টোরিয়ান শ্বেতাঙ্গিনী ঘুরে বেড়াচ্ছে তার বাগদত্তা তরুণ ব্রিটিশ অফিসারটির সঙ্গে। দূর থেকে ভেসে আসছে চার্চের ঘন্টার আওয়াজ। না, সবই বোধহয় মনের ভুল। দ্বীপের প্রান্তে অপূর্ব সুন্দর লাইট হাউসটি আজও দাঁড়িয়ে রয়েছে। 2004 সালের ভয়ঙ্কর সুনামি তছনছ করে দেয় পুরো দ্বীপটাকে। উল্টো দিকেই ওই দূরে দেখা যাচ্ছে সেলুলার জেলের প্রাচীর। মনে হলো যেন স্বাধীনতা সংগ্রামীদের রোজকারের দীর্ঘশ্বাসের মাঝখান থেকে ভেসে আসছে উদ্দাত কণ্ঠে সম্মিলিত জয়ধ্বনি, জয় হিন্দ। ম্যালেরিয়া রোগের সফলতম ওষুধ হল কুইনাইন, আর সেই কুইনাইন আবিষ্কার হয়েছিল এই ভারতেই। আর রোনাল্ড রসের এই যুগান্তকারী আবিষ্কারের গিনিপিক ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা। 1870 খ্রিস্টাব্দের একটি নথি থেকে জানা যায়, সেই সময় দ্বীপান্তরে থাকা বন্দীদের যথেচ্ছ মৃত্যু হতো ম্যালেরিয়াতে, নিউমোনিয়াতে এবং পেটের অসুখে। আর তখন তাদের উপর কুইনাইনের ওষুধ কার্যকারিতা পরীক্ষা করতেন শাসকরা। সেই সময় 10,000 বন্দীকে জোর করে কুইনাইন খাওয়ানো হয়েছিল বলে নথিতে দাবি আছে। অভিযোগ, এর ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রস আইল্যান্ড দেখে এখন আমরা চলেছি নর্থ বে আইল্যান্ডে। ঘুরবো আমরা আন্দামান, আর জানবো এরকমই আরো অনেক অজানা কথা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রসের মতন নট বে আইল্যান্ডেও এন্ট্রি ফি রয়েছে, তবে তা খুবই কম, মাত্র 20 টাকা করে। এই দ্বীপটাতে একটা আইকনিক লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউসের সাথে নিজেদের ছবি তোলার জন্য প্রচুর ভিড়। আর রয়েছে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুযোগ। এখানে দেখলাম স্কুবা ডাইভিং, সি ওয়াক, সাবমেরিন রাইড, গ্লাস বটম বোট রাইড আর স্নর্কলিংয়ের অঢেল আয়োজন। তবে গ্লাস বটম বোট রাইডটা করে খুব একটা লাভজনক মনে হলো না, কারণ এই দ্বীপের ঘোলা জলের জন্য বোটের নিচে সামুদ্রিক প্রাণীদের দেখার কোনো সুযোগ নেই। এই নর্থ বে আইল্যান্ড তার ব্রেথ টেকিং প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব সুন্দর রঙিন সব প্রবাল প্রাচীর, জলের নিচের সামুদ্রিক জীবন আর রূপলি সাদা বালির সৈকতের জন্য পরিচিত। প্রবাল প্রাচীরগুলি এই দ্বীপের সবচেয়ে প্রিসিয়াস সম্পদ, তবে এই দ্বীপকে প্রবাল দ্বীপও বলা যায়। বিশ্বাস করুন, ঘন পাম গাছের সারিতে ঢাকা দ্বীপটার সৌন্দর্য কল্পনার বাইরে। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখার সেরা সময় নভেম্বর থেকে মে মাসের মধ্যে, তবে এখানে গ্রীষ্মকালও মনোরম, কারণ ভারতের বাকি অংশের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা অনেক কম। সারা বছর আবহাওয়া এখানকার ঠিকঠাকই থাকে, তবে বর্ষাকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। ভারী এবং ঘন ঘন বৃষ্টি এবং অশান্ত আবহাওয়ার কারণে বর্ষাকালে ওয়াটার স্পোর্টসগুলো আর বোট রাইড কমপ্লিটলি ক্যান্সেল করে দেওয়া হয়। আর এখন আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম স্কুবা ডাইভিং করতে। আর জলে নেমে বুঝলাম এখানে ডাইভিং করা মানে হলো সুন্দর নীল জলের নিচে সামুদ্রিক জীবন দেখার সব থেকে সেরা একটা উপায়। ট্রেনারের পিছন পিছন অনেকটা গভীরে নেমে প্রবাল প্রাচীর দেখতে দেখতে ক্রমশ এগিয়ে গেলাম আরও দক্ষিণের দিকে। এখানে আসলে একদম মিস করবেন না, ভয়ের কোনো ব্যাপার নেই, ট্রেনার সব সময় আপনাকে নজরে রাখছে। নর্থ বে আইল্যান্ডে অনেক দোকান আছে যেখানে স্কুবা ডাইভিংয়ের টিকিট কেনা যায়। খরচ মোটামুটি 2,000 থেকে 4,000 টাকা পর্যন্ত। তবে মনে রাখবেন যে এই স্কুবা ডাইভিং শুধুমাত্র সকাল থেকে দুপুর পর্যন্ত করা হয়। এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

সম্পূর্ণ আন্দামানে স্কুবা ডাইভিংয়ের তুলনায় স্নর্কেলিংয়ের চার্জ অনেক সস্তা। 15 মিনিটের স্নর্কেলিংয়ের জন্য আনুমানিক রেট 500 টাকা। তবে আরও একটা দারুণ ওয়াটার স্পোর্টস এখানে হয়, আর সেটা হলো সমুদ্রের তলদেশে মাছ, অক্টোপাস, স্কুইডের সাথে হাঁটা। আরে না না, ভীষণ সুন্দর এবং নিরাপদ এই সফর। সমুদ্রের তলদেশে হাঁটার সময় অদ্ভুত সব সমুদ্রের উদ্ভিদ, বিভিন্ন ধরনের মাছ এবং অবশ্যই প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। আমায় একটা অক্সিজেন সিলিন্ডারযুক্ত হেলমেট দেওয়া হয়েছিল। আমার আগে পিছে বেশ কিছু প্রশিক্ষিত ট্রেনার রয়েছে, তাদের সাথেই হেঁটে হেঁটে ঘুরে দেখলাম বে অফ বেঙ্গলের নিচটা। হেলমেটের সাথে লাগানো ক্যামেরাতে ভিডিও আর অনেক ছবি তোলা হলো। এর জন্য চার্জ প্রায় 4,000 টাকা লাগলো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আর একটা দ্বীপ যা সমুদ্রে হাঁটার কার্যকলাপ অফার করে তা হল হ্যাভলক দ্বীপ। নর্থ বে আইল্যান্ড রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। পোর্ট ব্লেয়ারের তীরে অবস্থিত বন্দর থেকে অসংখ্য বোট পাওয়া যায় যা যাত্রীদের এই নর্থ বে দ্বীপ সহ বিভিন্ন দ্বীপে নিয়ে যায়। এই ধরনের ভ্রমণের জন্য খরচ কিন্তু খুব একটা বেশি নয়, মানে ওই সাধারণত 500 টাকা পর্যন্ত পার হেড খরচা হতে পারে। এখানে একটা সেমি সাবমেরিন কোরাল সাফারিও হয়, কিন্তু আমার হাতে আর সময় নেই। বে অফ বেঙ্গলের পশ্চিম দিগন্তে ওই আগুনের গোলার মতন লাল অস্তগামী সূর্য ডুবতে শুরু করেছে। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরের সপ্তাহে ঘুরে দেখব আন্দামানের বাকিটা, আর দারুণ কিছু ঘটনার কথা জানাবো আপনাদের। আমার মতন এত সুন্দরভাবে আন্দামান ঘুরতে ইচ্ছে করলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। শেষ করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই কালী পূজা ও শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই পবিত্র দীপাবলির আলোতে মুছে যাক পৃথিবীর সমস্ত অন্ধকার, মুছে যাক সমস্ত হিংসা এবং বিদ্বেষ। আনন্দে ভরে উঠুক আপনার, আমার এবং সকলের জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com। মন যখন নিরুদ্দেশ।

নমস্কার, ইন্দ্রজিৎ বলছি। ফুডকাস্ট সিরিজে আপনারা আমাকে হয়তো দেখেছেন। তো আমি যখন প্রথমবার বিলেত এলাম, দেখুন এখন বিলেত মানে আমি যদি আইসল্যান্ডেও যাই, বিলেত মানে আমাদের কাছে হচ্ছে লন্ডন, তার মধ্যে একদম প্রথম সারিতে আছে। সেখানকার অভিজ্ঞতা নিয়ে আজকের গল্প, যে কীরকম লাগলো, কী হলো। আমরা এসেছিলাম লন্ডন

0: উৎসবে। এখানে বাঙালিদের অন্যতম একটা বড় অনুষ্ঠান, অন্যতম বড় মিলনক্ষেত্র, যেখানে বাংলার থেকে বহু ব্র্যান্ড এসছেন, সেটা খাবারই হোক, সেটা শাড়ি হোক, সেটা অন্য কিছু হোক, এবং প্রচুর পারফর্মার এসছেন। তার মধ্যে গান আছে, তার মধ্যে আড্ডা আছে, তার মধ্যে খেলা আছে, তার মধ্যে আমাদের মতো এই অধমের কিছু সেশনও আছে। এখানে এসে আমাদের, মানে তার আগের থেকে আলাপ ছিল, এখানে এসে আমরা এই মুহূর্তে গল্প করছি রেডিও বাংলার মানিকদার সঙ্গে। মানিকদা, চমৎকার ঘুরলাম, বুঝলেন?
1: হ্যাঁ, কেমন লাগলো?
0: হ্যাঁ, দারুণ দারুণ, মানে বেশ অন্যরকম অভিজ্ঞতা। মানে আমি খুব বেশি বিদেশ ঘুরিনি, সাউথ ইস্ট এশিয়ার যে কটি দেশ ঘুরেছি তার সঙ্গে দেখলাম ইউকে অনেকটা আলাদা।
1: নিশ্চয়ই
0: প্রথম তফাত দেখলাম এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা। কন্ট্যাক্টলেস কার্ড থাকলে আমি রাজা, না থাকলে চাপের ব্যাপার।
1: এইটা হয়ে গেছে লাস্ট ধরো 10 বছর ধরে, এরকম করে দিয়েছে।
0: এভরিথিং ইজ কন্ট্যাক্টলেস অ্যাবসলিউটলি। মানে আমি কিছু ক্যাশ নিয়ে এসেছিলাম, কিন্তু অনেস্টলি আমার খুব একটা কাজে লাগছে না ক্যাশটা,
1: লাগবে না।
0: দ্বিতীয় যেটা দেখলাম সেটা হচ্ছে টিউব সিস্টেমটা অত্যন্ত উন্নত, মানে অসম্ভব এগিয়ে আছে।
1: অ্যাবসলিউটলি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড,
0: উইথ প্রপার মার্কিং অ্যান্ড কমিউনিকেশন, যে এটা এদিকে, ওটা ওদিকে, সেটা সেদিকে। কিন্তু তার থেকেও যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে সবাই যেভাবে আমাদের উৎসাহ দিয়েছেন বা তোমরা যেভাবে আপ্যায়ন করেছো সেইটা, মানে বেশ কিছুদিন ধরে আমি ঘুরে বেড়াচ্ছি এরও তার সঙ্গে, এবং দারুণ ব্যাপার, মানে পুরো খেয়ে বেড়াচ্ছি চুপুর ভিড়।

0: खने खने नयन कोन अनुसरई, खने खने बसन धुली तन भरई, खने खने दसन छटा छूट हास, खने खने अधर आगे करु बास, चौकी चले खने खने चलु मंद, मनमथ पाठ पहिला अनुबंध, हृदय मुकुल हेरी हेरी थोर, खने अचर दाए खने हुए भोर।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: If your IT partner cared about more than just IT, at ETHOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETHOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETHOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
3: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: কি খেলে, কোথায় কোথায় খেলে?
1: সবকটা জায়গার নাম ভুলে গেছি আমার, যে কটা মনে আছে একটা হচ্ছে গেছিলাম ডেফিনেটলি এখানে লন্ডনে মোটামুটি খাওয়া দাওয়ার পীঠস্থান বড় মার্কেটে, সেখানে একটি পায়লার দোকানে খেলাম।
0: পায়া
1: বিশাল বড় লাইন, পায়াটা খেতে ভালো কিন্তু বিশাল লাইন, বুঝলাম ওটা বেশ একটা পপুলার জায়গা।
0: ওইটা একটা খাবার, আর একটা ছিল পুল্ড পোক বলে একটা খাবার।
1: পুল্ড পোকটা আমরা গিয়েছিলাম, সেটা শেষ হয়ে গেছিল, আমরা খেলাম পুল্ড ডাক স্যান্ডউইচ। আরেকখানা খেলাম, প্রচুর লাইন পড়েছে, প্রচুর বড় কিউ, দেখতে সুন্দর, খেতে অ্যাভারেজ লাগলো, হতে পারে আমারই অ্যাভারেজ লাগলো। দ্যাট ইজ স্ট্রবেরি উইথ চকলেট,
0: ওকে।
1: আর খুব মজার মজার চিজের আউটলেট দেখলাম, শেডার্স উইথ ব্রি, মানে অনেক রকম চিজ বিশাল বিশাল সাজিয়ে সুন্দর করে রেখেছে, সেইটা আমার দেখে খুব মজা লাগলো।
0: বাহ, না বড় মার্কেট ইজ ভেরি ফেমাস, সানডে লাঞ্চ ইজ ইভেন মোর ফেমাস।
1: সানডে তো আমি নেই, সানডে আমি ওই তখন আমিনিয়ার বিরিয়ানি আর ভূতের রাজার মিষ্টি আর ওদিকে পাশে ট্যাঞ্জারিনের খাবার খাচ্ছিলাম। লন্ডন মহোৎসবটা খুব মজার জিনিস লাগলো, মানে এক এক দিন প্রায় 1500-2000 করে লোক আসছেন এবং এসে তারা সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে রাত অবধি প্রোগ্রাম দেখছেন, এদিকে খাওয়া দাওয়া করছেন। আমিনিয়া বোধ হয় এক একদিন 1000 প্লেট করে বিরিয়ানি বিক্রি করেছে। দেখলাম পাশে ট্যাঞ্জারিনে ম্যাসিভ একটা লাইন পড়ে গেছে, ভূতের রাজা দিল পরে মানে হিন্দুস্তান সুইটসের মিষ্টি 3 ঘন্টায় শেষ। হ্যাঁ, শাড়ির দোকানগুলো প্রচুর ব্যবসা করেছে। এখন ন্যাচারালি একটা শাড়ির দাম ভারতে যেরকম, এখানে আলাদা হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। যেমন এখানকার প্রোডাক্টের দাম ভারতে গেলে আলাদা হয়ে যায়, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু প্রচণ্ড ভালো অর্গানাইজড এবং খুব বড় একটা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে লোকে যোগদান করেছে, এইটা খুব ভালো লাগলো দেখে। আর খাওয়ার মধ্যে প্রচুর রকম বিয়ার খাচ্ছি, এখানে বিয়ারের ভ্যারাইটি দেখলাম বেশ বেশি।
0: বিয়ার, দিস ইজ দ্য সিটি, মোস্ট পপুলার সিটি ইন লন্ডন ইজ ফর বিয়ার।
1: হ্যাঁ, মানে লোকজন মোটামুটি জলের বদলে বিয়ার খাচ্ছে।

0: তুমি ইন্ডিয়ান কোনো খাবার খেয়েছো এখানে?
1: খুব একটা সত্যি কথা বলবো না, আমার একটা প্ল্যান আছে এখানে, যেটা তুমি বলেছিলে বিরিয়ানি কাবাব চাই বিকেসি, সেখানে যাওয়ার। কিন্তু ইন্ডিয়ান কাবাবে না আমি একটু প্রেজুডিস্ট। প্রেজুডিস্ট মানে কি, যে জিনিসটা আমি ওখানে পাচ্ছি সেটা আবার এখানে এসে কেন খাবো? লিমিটেড সময়ের মধ্যে 7 দিন খালি বসে থাকলে খেতাম, অ্যাকসেপ্টেড।
0: না আমার খালি তোমার কাছে জিজ্ঞেস করা ছিল দ্যাট কম্পেয়ার টু ইন্ডিয়া সেই খাবারটা এখানে কেন?
1: না, আই হ্যাভ স্টপড কম্পেয়ারিং, আই হ্যাভ আন্ডারস্টুড এখানকার খাবার কিছুটা এখানকার মতো কাস্টমাইজ করতে হবে,
0: দ্যাটস দ্য রুট,
1: কিছুটা ওখানে গেলে করতে হবে। মানে এখানে যদি একটা আমি ভীষণ কড়া কাসুন্দির ঝাঁঝ দিয়ে দিই, আমি জানি মানে ব্যবসা তো ব্যবসার জায়গায়, আমি জানি না সেটা কতটা অ্যাপ্রিসিয়েটেড হবে।
0: না এখানে ইন্ডিয়ান খাবার যেটা আছে হ্যাজ টু বি ইন্টারন্যাশনালাইজড,
1: এক্স্যাক্টলি,
0: নালে অ্যাকসেপ্টেন্স হবে না।
1: ইট এক্স্যাক্টলি, এইটা একটা বড় সমস্যা।
0: সো সেইটার জন্যে হ্যাজ টু বি ডিফারেন্ট ফ্রম আমাদের ইন্ডিয়াতে যেটা পাওয়া যায়।
1: হ্যাঁ সেটা তো ঘটনা। হ্যাঁ এখানে একটা যেটা কালচার শক হলো, আমি ইউকেতে প্রথমবার আসছি, সেটা হচ্ছে ট্যাপ ওয়াটারটা ড্রিঙ্কেবল। এটা হচ্ছে আমাদের কাছে কালচার শক, মানে একটা বটল বা জাগ বা গ্লাস নিয়ে গিয়ে জাস্ট ট্যাপ থেকে খুলে খেয়ে নিলাম।
0: ওয়ান অফ দ্য ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড।
1: হ্যাঁ এবং সেটা হ্যাঁ একটু কালচার শক তো বটেই। রিগার্ডিং টয়লেটস, হ্যান্ড শাওয়ারের ব্যাপারটা সবাই জানে, ওটা নিয়ে আর এখানে বলতে চাই না।
0: কারণ আমাদের রেস্টুরেন্টে গেলেও আমরা যখন জলের বিষয়ে বলে আমরা পাবলিকলি বলি ট্যাপ ওয়াটার।
1: হ্যাঁ সেটা এখানে দেখলাম, বেশ কিছু জায়গায় জল বললাম, ওরা জিজ্ঞেস করলো স্পার্কলিং অর ট্যাপ, তো অবভিয়াসলি উই ওয়েন্ট ফর ট্যাপ ওয়াটার। যেটা ভালো জিনিস সেটা হচ্ছে র ইনগ্রিডিয়েন্টস বা র মেটেরিয়ালস এখানে দেখলাম অনেক উন্নত, মানে সে চিংড়ি মাছ, এই কোয়ালিটির প্রন আমরা কিন্তু ওখানে পাই না,
0: এক্সপোর্ট হয়ে যায়। না
1: এক্সপোর্ট হয়ে যায়, টপ গ্রেডের জিনিসটা সবসময় ভারত থেকে বাইরে এক্সপোর্ট হয়ে যাচ্ছে।
0: তুমি এখানে একটা জিনিস খাও নি, যদি ইলিশ মাছ দেখো উইচ কামস ফ্রম বাংলাদেশ, ইটস মাচ মাচ বেটার যেটা তুমি ইন্ডিয়াতে কিংবা বাংলাদেশে,
1: ইভেন মাচ বেটার দেন বাংলাদেশ,
0: 100%।
1: হ্যাঁ সেটা তো পরে আবার যখন আসবো, নিশ্চয়ই কোনো না কোনো সময় আসবো, তো তখন আমরা সেটা ট্রাই করবো যে এখানে বসে ওখানকার ইলিশ মাছ খাওয়া। কিন্তু এবারের যাত্রাটা আমাদের হয়তো ছিল শুধুমাত্র রেকি করার জন্যে কিংবা আলাপ পরিচয় করার জন্যে বা এখানে বাঙালিরা কেমন আছেন সেটা জানার জন্যে। আমার স্কুলের বেশ কিছু স্কুলের বা কলেজের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো 30-35-40 বছর পরে, তারপরে তোমার এখানে এত সুন্দর একটা বাড়িতে বসে বসে এখন আড্ডা মারছি রেডিও বাংলার সঙ্গে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

0: বাই দ্য ওয়ে আমরা যেখানে আছি জায়গাটার নাম চেশাম, এটা একটু যা বুঝছি লন্ডনের আউটস্কার্টস, কারেক্ট মি ইফ আই এম রং,
1: গ্রেটার লন্ডন,
0: গ্রেটার লন্ডন। টিউবে মোটামুটি ঘন্টাখানেক লাগলো, কিন্তু এখানে ল্যান্ডস্কেপ সম্পূর্ণ আলাদা, ল্যান্ডস্কেপটাই আলাদা। খালি আমরা যেরকম ওই বিলেত বিলেত দেখি না, মানে ছবিতে প্রচুর ভ্যালি, চড়া চড়া রাস্তা, হুশহাস করে খানিকক্ষণ পরপর গাড়ি যাচ্ছে।
1: সো দিস ইজ পার্ট অফ চিল্টন হিলস, এই জায়গাটার নাম হচ্ছে চিল্টন হিলস।
0: আচ্ছা,
1: তো এখানটাই পুরো এই অ্যামস্টারডাম, চেশাম এই দুটো শহর এখানে আছে। দিস ইজ পার্ট অফ দ্য লাস্ট অফ দ্য মেট্রোপলিটন লাইন অ্যান্ড সারাউন্ডিং যা কান্ট্রি শহরগুলো হয়েছে, বেকেন্সফিল্ড বলো, জেরার্ডস ক্রস বলো, রিক্সন্সবার্থ বলো, বার্কহামস্টেড বলো, দিস ইজ অল পিকচারেস্ক, অ্যাবসলিউটলি। আর আমাদের বাইরে যদি যাও এখান থেকে, অসাধারণ অসাধারণ উডস আছে।
0: I'm sure
1: they are, those are the extremely famous Wendover woods, they are very famous, very
0: good. তো আর সময় হলো না,
1: পরের বার যদি আসো এখানে
0: তখন একটু সময় নিয়ে আসো,
1: নিশ্চয়ই ইউ শুড।
0: তো আপাতত এই রকম, এবার ফেরা তো দুবাই হয়ে ফেরা, কালকে আমাদের বেরোনো, মানে যখন হয়তো অনুষ্ঠানটা যাবে ততক্ষণে আমি কলকাতায় ফিরেও গেছি, কিন্তু এই স্মৃতিটা লন্ডন মহোৎসবের বা লন্ডনের বা লন্ডনের বাঙালিদের সেটা আমার সঙ্গে বেশ বহুদিন থেকে যাবে।
1: তুমি যত শহর দেখেছো তার মধ্যে কি মনে হয় লন্ডন ইজ
0: ওয়ান অফ দ্য বিজিয়েস্ট? লোক দৌড়চ্ছে কিন্তু স্ট্রাকচার্ড। খাবার আমাদের টেস্ট প্যালেটের থেকে খানিকটা আলাদা, সিজনিং আলাদা।
1: ইট ইজ অলসো ফুড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড,
0: সারা পৃথিবীর খাবার পাওয়া যাচ্ছে, উইচ ইজ আ গুড সাইন।
1: অ্যান্ড অফকোর্স তুমি আর অন্য জিনিসটা দেখো না, যেটা উইচ ইজ দ্য কালচার ক্যাপিটাল অলসো,
0: সেটা দেখার সময়
1: হয়নি, বাট নেক্সট টাইম যখন আসবে ইউ মাস্ট কাম অ্যান্ড সি দ্য ডিফারেন্ট প্লেস।
0: আমরা একটা মিউজিয়ামে গেলাম, টেট,
1: টেট
0: মডার্ন আর্ট মিউজিয়াম, ভারী সুন্দর জায়গা, কিন্তু যা বুঝলাম সেটা ঘুরতে মোটামুটি চার দিন লাগবে।
1: হ্যাঁ, এখানে কিন্তু অলসো আর একটা জিনিস হচ্ছে মোস্ট অফ দ্য মিউজিয়ামস আর ফ্রি।
0: হ্যাঁ,
1: ইট ইজ অলসো আ ভেরি ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, লট অফ দ্য মিউজিয়ামস আর ফ্রি এখানে।
0: কোনো অপেরা দেখলে খুব ভালো হতো কিন্তু সময় হয়নি, এবছর
1: নেক্সট টাইম,
0: পরে কখনো নিশ্চয়ই আবার সময় নিয়ে আসবে।
1: এইটা তুমি পাঁচ দিনে লন্ডন তো শেষ করতে
0: পারবে না, আমি কলকাতায় ঘুরতে পারবো না,
1: তাহলে তোমাকে একটু সময় নিতে হবে,
0: নতুন কিছু না কিছু বেরোবে।
1: হ্যাঁ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com এ, মন যখন নিরুদ্দেশ।
1: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: তো সেখানে দেখো এক্সপার্ট যারা এসেছে খালি ইন্ডিয়ানরা আসেনি, সব দেশের লোকেরা এসেছে। তো তারা তাদের সঙ্গে খাবারগুলো তাদের নিয়ে এসেছে,
1: ঠিক,
0: তাদের কালচার নিয়ে এসেছে, তাদের মিউজিক নিয়ে এসেছে। সো ইট ইজ আ বিগ,
1: ইটস আ মেল্টিং পট,
0: অ্যাবসলিউটলি ইটস আ ফ্যান্টাস্টিক সিটি।
1: কিন্তু এর স্ট্রাকচারটা না, যেহেতু কলকাতা আগে ব্রিটিশ ক্যাপিটালই ছিল, অনেকটা সিমিলার। মেনটেন্যান্স ইজ ডিফারেন্ট, কালচার ইজ ডিফারেন্ট, সেটা অন্য প্রশ্ন, কিন্তু ওইটা অনেকটা একরকম, সেইটা বেশ চেনাশোনা একটা ভাইবস আসছে। তো আমরা দেখা যাক, যদি আপনারা একটু জানান, যদি আমরা কোনো ফুডকার সঙ্গে রেডিও বাংলার একটা রেগুলার সেগমেন্টাইজড কিছু পডকাস্ট করতে পারি, যদি রেডিও বাংলার মানে তারা রাজি।
0: না না, ডেফিনেটলি দিস ইজ সামথিং উইচ উই ক্যান বোথ ওয়ার্ক অন। ফুডকাকে নিয়ে আসা যাবে সবার কাছে জানাবার জন্য লন্ডনে,
1: আর রেডিও বাংলার খবরটা আমরা আমাদের দিকে পৌঁছবো
0: নিশ্চয়ই।
1: এবং একসঙ্গে যদি কোনো পডকাস্ট বা কোনো কিছু করা যায় সেটা একটু আপনারা কমেন্ট সেকশানে জানান।
0: নিশ্চয়ই, আই রিয়েলি লুক ফরওয়ার্ড, হ্যাঁ, হ্যাভ আ ওয়ান্ডারফুল ট্রিপ। ভালো লাগলো তোমাকে, তোমার সঙ্গে লন্ডনে বসে গল্প করতে।
1: লন্ডনে বসে গল্প করতে, কলকাতায় তো দেখা হয়েছে, আর বাকিটা পরের সেশনে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লাভ আজকাল হামতুম, রেসির আর একটা র্যাট, 100 হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

হেমন্ত প্রবাসী মান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানব সভ্যতা ও বিজ্ঞানের এই জগতেও কিন্তু প্রেম নিয়ে কৌতূহলের অন্ত নেই। প্রেম কি তার অনুসন্ধান কিন্তু এখনো লোকে করে চলেছে। মধুর স্বাদ যে ব্যক্তি কখনো লাভ করেনি তাকে যেমন চিনি ও গুড়ের মিশেলে মধুর স্বাদ বোঝানো যাবে না, তেমনই ভাবে প্রেম কি জানতে হলে শুধুমাত্র প্রশ্নকর্তাকেই প্রেমে পড়তে হবে। এরকম অনেকেই বলে, মানে প্রেমের সত্যিকার উপলব্ধি অর্জন করা কেবল তখনই নাকি সম্ভব যখন লোকে প্রেমে পড়ে। আজকের প্রবাসী মান অনুষ্ঠানে কথা হবে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। সঙ্গে থাকুন।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম প্রবাসী মান অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, হ্যাঁ যেটা বলছিলাম যে প্রেম কি সেই ব্যাপারে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলে। তাই বলে প্রেমের কিন্তু কোনো একটা সংজ্ঞা নেই, কিন্তু বিভিন্ন রকমের মিথ বা ব্যাখ্যা প্রচলিত আছে। সব কিছু ত্যাগ করে যে ভালোবাসা, সেটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় প্রেম। বিপরীত সত্তাকে মহার্ঘ অনুভব করে আপন সত্তাকে সমর্পণের আকুতি মানব মানবীর প্রেমের প্রথম ও প্রধান নির্দেশক, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন। আরো কথা হবে আজকের প্রবাসী মন অনুষ্ঠানে প্রেম নিয়ে, সঙ্গে থাকো।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান বাঙালির প্রাণ।
5: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ছঞ্ছা তড়িত শিখায়

বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ।

0: দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আশি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাঁহার চরণপান্তে। নিতারুণ রোগে মারিকুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধারে মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ও গো দয়াময়, সুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা।
1: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, সম্পর্কের ক্ষেত্রে প্রেম না ভালোবাসা, মানে এই দুটো কথা কিন্তু খুবই ব্যবহার হয়, কিন্তু এই দুটো কথা কি এক? অনেকে বলেন যে ভালোবাসা শব্দটির ব্যাপ্তি কিন্তু অনেক, মানে এখানে বহুজনকে জায়গা দেওয়া সম্ভব। ভালোবাসা যদি হিমালয়ের পাদদেশ হয়, প্রেম হলো তার চূড়া। যদি আরেকটু সহজ করে বলতে হয় তাহলে বলা যায় যে ভালোবাসা হচ্ছে রেলের একটি কম্পার্টমেন্টের মতো, এখানে বহু লোক কিন্তু একসঙ্গে বসতে পারে, আর প্রেম হচ্ছে রিক্সা চড়ার মতো, যেখানে দুজন স্বাচ্ছন্দ্যে বসতে পারে। ভালোবাসা নিঃস্বার্থ ও শর্তহীন হতে পারে। অন্যদিকে সত্যিকারের প্রেম নাকি নিঃস্বার্থ হয়, কিন্তু নিঃস্বর্থ কোনদিনও হয় না। আরো কথা গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট ডট কম কে।
1: যায় গো নাকি

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, অনেককেই ভালোবাসা যায় কিন্তু সবার সঙ্গে কিন্তু প্রেম হয় না। মানে ভালোবাসার সবচেয়ে গভীরতম শর্তটি হচ্ছে প্রেম। প্রেম হয় শুধু একজনের সঙ্গে, এরকম অনেক লোকেই বলে, কিন্তু এটা আমাদেরকে মানতে হবে যে অনেক সময় কারো কারো জীবনে একাধিক ভারও কিন্তু প্রেম আসতেই পারে। কিন্তু একই সঙ্গে যদি একাধিক প্রেমে যারা বিশ্বাস করেন, মানে সেই সম্পর্কগুলো অবশ্যই প্রেম নয়, সেটাকে লোকে অন্য কিছুই মনে করেন। কারো কারো কাছে এটা নেশা বা খেলার বস্তু, আবার কারো কারো কাছে প্রেম বা ভালোবাসা এমন একটা জিনিস যেটাকে মানে পেলে ছাড়তে কোনোদিনও ইচ্ছে করে না। আরো কথা হবে অবশ্যই গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আরো হঠাৎ

আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, প্রেমে পড়ার কি কোনো বয়স আছে? এই প্রশ্ন কিন্তু অনেক সময় ওঠে। এক কথায় বলতে গেলে উত্তর আমি দিতেই পারি যে না, মানে একজন মানুষের ভেতর প্রেমের অনুভূতিগুলো যখন প্রথম জাগ্রত হয় কিংবা যখন সে এই ব্যাপারে সচেতন হয়ে ওঠে, তখন থেকে কিন্তু সে অবচেতন মনে নিজের প্রিয় মানুষটিকে খুঁজে বেড়ায়। যেমন শেষের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে লাবণ্যর সঙ্গে দেখা হওয়ার পর অমিত রায় বলেছে যে সেই শৈশব থেকে সমস্ত দিন যেন অবচেতন মনে তোমার পায়ের শব্দ শুনে আসছি, মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই, শেষ পর্যন্ত এসে পৌঁছলে তো আমার জীবনে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু লাইন আপনাকে পড়ে শোনালাম শেষের কবিতা থেকে।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসীমান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, প্রেম নিয়ে কথা বলতে গেলে অবশ্যই যে কবিতার কথা বলতে হয় সেটা হচ্ছে বনলতা সেন। বন্ধু, বনলতা সেনের দেখা পাওয়ার জন্য হাজার বছর ধরে পথ হেঁটেছিলেন কবি জীবনানন্দ দাশ। তিনি লিখেছেন যে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আসবার অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, গ্রিক উপকথা অনুযায়ী প্রেমের দেবী আফ্রোদিতির ছেলে দেবতা কিউপিড যখন কাউকে লক্ষ্য করে তীর ছোড়েন বা কাউকে তীরবিদ্ধ করেন, তখন ওই মানব কিংবা মানবীর ভেতর নাকি প্রেমের ক্রিয়া শুরু হয়। আবার বিজ্ঞানীদের মতে মানুষ যখন প্রেমে পড়ে তখন সে একটা ঘোরের মধ্যে থাকে, আর এটাকে বলা হয় অবসেশন পিরিয়ড। মানে এই ঘোরের সময় যদি আপনি তাকে তার ভালোর জন্য কিছু বোঝানো, সে কিন্তু বুঝবে না, কারণ যে তার কিন্তু সেই ঘোরটা চলছে, তার কিন্তু সেই অবসেশনটা চলছে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

প্রসঙ্গে গল্প করতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যে কোনো প্রেমের সম্পর্কের ক্ষেত্রে প্রত্যক্ষ যোগাযোগ বা দেখা হওয়াটা কিন্তু খুবই জরুরি। প্রথম দর্শনেই প্রেম বা লাভ এট ফার্স্ট সাইট বলে একটা কথা কিন্তু খুবই চালু আছে। তবে এটাকে প্রেম ঠিক বলা যায় কি না, এটা নিয়ে অনেকেই অনেক কত রকম কথা কিন্তু বলে থাকেন। আগেকার দিনে একজন আরেকজনকে না দেখে শুধু চিঠি পত্রের মাধ্যমে বা লেখালেখি সূত্র ধরে প্রেমে পড়েছেন এমন নজির কিন্তু বহু আছে। তবে এসব প্রেমের স্থায়িত্ব কিংবা পরিণতি বা সফলতার ইতিহাস খুব বেশি হয়তো নেই। প্রেমের ক্ষেত্রে দেখা হওয়াটা যেমন খুবই জরুরি, তেমনই প্রেমের বহিঃপ্রকাশ তথা ভালোবাসার মানুষটিকে মনের কথাটা বলতে পারাটাও কিংবা জানানোটা খুবই জরুরি। মানে শুধু প্রেম করেছি নিজের মনে যদি কথাটা রেখে দিই বা অন্যজনকে যদি বলতে না পারি, তাহলে কিন্তু প্রেম শুরু হওয়ার আগেই প্রেমের মৃত্যু ঘটবে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি, সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।
3: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল শুনিল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর, এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ছঞ্ছা তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পুর

রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আশি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাহার চরণপান্তে। নিতারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালি তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ।

0: লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে, ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনা মত্তা, এসেছো তুমি ও গো দয়াময়। সুধাইল নারী সন্ন্যাসী কয়, আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা।
1: হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

রাখি ধরে এক মুঠো পুষ্প নাকি কালো আকাশে ভালো জোনাকি তাই তারারা আলোগুলো পেড়ে আনি গাছ থেকে তুলে

চারিদিকে নীল জলরাশি, মাঝে কয়েকটা দ্বীপ, বেশ বড় দ্বীপগুলো, আর বেশিরভাগ দ্বীপগুলোই ঘন সবুজ জঙ্গলে ঢাকা। ফ্লাইট করে আন্দামানে, মানে এই দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারে নামার সময় উপর থেকে এরকমই দেখতে পাচ্ছিলাম। আসলে ঠিক দুর্গাপূজার পর এই সাত দিনের জন্য ঘরের কাছে আন্দামান ঘুরতে যাওয়ার প্ল্যানটা পুরোপুরি আমার নিজের মাথা থেকেই বেরিয়েছিল। আর তারপর ওই গ্লোব অল ইন্ডিয়াকে সে কথা জানাতেই ওরা সমস্ত ব্যবস্থাটা ঝটপট করে দিল। আর তারপর ব্যাগ গুছিয়ে সোজা এয়ারপোর্ট, প্রায় দু ঘন্টা পর এসে পৌঁছলাম পোর্ট ব্লেয়ারে। এই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা খুব একটা বড় না হলেও এখানে কিন্তু যাত্রীদের ভিড় দেখলাম বেশ ভালোই। আসলে এশিয়া মহাদেশের পর্যটনের ম্যাপে এই আন্দামান আর নিকোবরের জনপ্রিয়তা বেশ উপরের দিকে। বে অফ বেঙ্গলে প্রায় 570টা মতন দ্বীপ নিয়ে গঠিত এই আন্দামান দ্বীপপুঞ্জ, ভার্জিন ম্যাংগ্রোভস এবং ট্রপিক্যাল রেন ফরেস্টস, সাদা বালির বীজ আর পাম গাছের সারি, এটা যদি আন্দামানের একটা দিক হয়, তাহলে আরেক দিক রয়েছে ইতিহাসের ছায়ায় ঘেরা সেলুলার জেল। এত সব আকর্ষণকে এড়াবার মতন শক্তি আমার নেই, তাই বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখা মাত্রই মনটা একেবারে খুশিতে নেচে উঠল। এয়ারপোর্ট থেকে বেরিয়েই পেয়ে গেলাম একটা ট্যাক্সি, আর তাতে করেই সোজা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই আন্দামানে হিন্দি আর বাংলাই সব থেকে বেশি চলে, এছাড়া তামিল, তেলেগু, মালায়ালমও অনেক স্থানীয় মানুষকে বলতে দেখলাম। হোটেলে পৌঁছে দেখি সবাই বাংলাতেই বেশি কথা বলছে, বেশ সুবিধাই হলো। আর এখানে স্থানীয়দের মধ্যে বাঙালি দেখলাম প্রচুর, আর আমাদের ওই হোটেলের ম্যানেজারও চ্যাটার্জিবাবু, তাই দুজনে বেশ জমে গেল। এখন একটা ছোট ব্রেক নিয়ে নিই আর ফিরে আসছি কয়েকটা ব্যাক টু ব্যাক গানের পর। শুনবো এই আন্দামান ঘোরার কথা, আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট.কম বাংলার গান বাঙালির প্রাণ

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, টাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay.

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে এসেছি আন্দামান। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের একসময় দ্বীপান্তরে পাঠাতো ব্রিটিশ সরকার। কালা পানি পেরিয়ে যেতে হতো এই দ্বীপে। সেই সময় এই আন্দামান ছিল এক বিভীষিকা, আর এখন সেই দ্বীপান্তরের দ্বীপ ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র। হোটেলে চেক ইন করে বেশ খানিকটা রেস্ট নিয়ে বিকেলে চললাম সেই বিভীষিকাময় ঐতিহাসিক জায়গা সেলুলার জেল দেখতে। বেশ বড় জেলটা, বিশাল উঁচু প্রাচীর। যদিও এই দেওয়াল ডিঙিয়ে পালিয়ে কোনো লাভ ছিল না কারোর। চারিদিকে ঘেরা নীল সাগর অতিক্রম করে পালানো ছিল একেবারেই অসম্ভব। সালটা ছিল 1906। সেই সময় ব্রিটিশরা দেশকে শাসন করত। এই কারাগারটি কিন্তু ভয়ঙ্কর অন্ধকূপের মতন, যা দেখলে অনেকের গা শিউরে উঠবে। সে সময় আন্দামানে তেমন কেউ ভ্রমণ করতে যেত না, আর সেই সময় সরকার দ্বারা সেখানে ঘুরতে যাওয়ার তখন কোনো অনুমোদনও পাওয়া যেত না। এই জেলে যারা বন্দী থাকত সেই সব কয়েদিরা নিজের জীবনকে আঁকড়ে ধরে বাঁচত। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাদের কাছে ছিল খুব ভয়াবহ। 1857 সালের ডিসেম্বর মাসে দ্বীপগুলিকে পরিদর্শন করতে এসেছিল ব্রিটিশ সরকারের লোকেরা। 1858 সালের জানুয়ারিতে ব্রিটিশ সরকার একটি প্রতিবেদনও জমা দেন। সেই সময় সরকার আন্দামান দ্বীপকে কারাগার বা জেল হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেন। প্রথমে 10 মার্চ 200 জন বিদ্রোহীকে এখানে আনা হয়েছিল। 1893 সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ, আর তা শেষ হয়েছিল 1906 সালে। স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় 200 জন বিদ্রোহীকে আন্দামান দ্বীপান্তরে পাঠিয়েছিল ব্রিটিশরা। এই যে লাল রঙের ইট আজও দেখতে পাচ্ছি জেলের দেওয়ালে, এইগুলো সেই সময় আনা হয়েছিল সুদূর বার্মা থেকে। জেলের ঘরগুলো দেখলাম বেশ ছোট ছোট, আর হাইট এত ছোট, মানে ওই 3 মিটারের মতন। প্রত্যেকটা ঘরে একটা ছোট্ট ঘুলঘুলি, যেটা মেঝের থেকে প্রায় 10 ফিট উঁচুতে, আর একটা বিরাট শক্তপোক্ত লোহার গ্রিল করা দরজা। এই ছোট্ট ঘরে কয়েদিদের বন্দি থাকার কারণে এর নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল। ঘর বা সেলগুলো এমনভাবে বানানো হতো যাতে কোনো বন্দি কারোর মুখ পর্যন্ত দেখতে না পান, তাদের যোগাযোগের উপায় পর্যন্ত ছিল না। বন্দিদের বন্দি অবস্থায় প্রতিটা মুহূর্ত ছিল বিভীষিকাময়। একাকিত্বের কবলে পড়ে বহু বিপ্লবী পাগল হয়ে গিয়েছিলেন সেই সময়। জেলটা ঘুরে দেখার পর সামনের মাঠে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই সময় যখন এই জেলে বন্দি বিপ্লবীদের উপর অত্যাচারের কোনো সীমা ছিল না। চলুন এখন একটা ছোট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর আমি ফিরে আসি, ঘুরব আন্দামান আপনাদের সাথে, গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে, বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে, ডান হাত দিয়ে আছে পেছনের হাতলটা ধরে। বাসটা ছুটছে যত, লোকটা ছুটেছে তত জোরে। বাহাতে ছটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, বাহাতে ছটের ব্যাগ ভারী আর বেঢপ চেহারা, হঠাৎ লাফিয়ে ওঠে ফুটবোর্ডে ফসকা।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি শোনাচ্ছি আপনাদের আন্দামান টুয়ারের কথা। গলায় লোহার রিং, পায়ে লোহার শিকল, তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো নিয়মিত। কোনো বাথরুমের সুবিধা ছিল না এই বন্দীদের। খাবার দেওয়া হতো খুব খারাপ, অস্বাস্থ্যকর। কোনো কোনো বন্দীকে কখনো হাতে কড়া পরিয়ে ছ মাসের জন্য বেঁধে রাখা হতো। নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকতো কত বন্দি তা অনেকেরই অজানা। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন এরকম বহু বিপ্লবী, যেমন বটুকেশ্বর দত্ত, উল্লাস কর, বিনায়ক দামোদর সাভারকর, শচীন্দ্রনাথ সান্যাল, হরেকৃষ্ণ কোনার, ভাই পরানন্দ সিং, সুবোধ রায়, ত্রৈলোক্যনাথ চক্রবর্তীদের মতন মানুষদেরকে এই কারাগারে বন্দি রাখা হয়েছিল। সেলুলার জেল দেখে ফেরার পর হোটেলের রিসেপশনে দেখা হয়ে গেল কমলদার সাথে। কমলদা মানে কমল চ্যাটার্জি এই হোটেলের ম্যানেজার। আদতে কলকাতার টালিগঞ্জের ছেলে হলেও চাকরি সূত্রে এই আন্দামানে রয়েছে টানা ছয় বছর। এখানে এই হোটেলেই স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে উনি থাকেন। আমি একা ঘুরতে এসেছি আর আমরা দুজনে প্রায় সমবয়সী, তাই কমলের সাথে ডিনারটা করে নিলাম। তারপর হোটেলের লনে ঠান্ডা হাওয়াতে বসে দুজনের আড্ডা শুরু হলো। কমলের কাছ থেকেই জানতে পারলাম কিভাবে এই সেলুলার জেল বন্ধ হয়ে যায়। আসলে এই জেলে রাজনৈতিক বন্দীদের উপর খুব অত্যাচার হতো। এক এক সময় নাকি জেলের কর্মীরা তাদের অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিত। আর যখন সেই সব বন্দীরা সেই অত্যাচার আর সহ্য করতে পারত না, তখন তারা জেল কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করত, গণ অনশন ধর্মঘট করত। বিশেষ করে 1932 থেকে 1937 সাল এই ঘটনাটি অনেকবার ঘটেছিল। 1937 সালের জুলাই মাসে শুরু হয়েছিল শেষ ধর্মঘটটি। প্রায় 45 দিন ধরে চলেছিল সেই অনশন আর বিদ্রোহ। এরপর আন্তর্জাতিক চাপে পিছু হটে ব্রিটিশ সরকার। 1938 সালের জানুয়ারি মাসের এই সেলুলার জেলের সমস্ত রাজনৈতিক বন্দীদের তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়। আর তারপর নাকি 1939 সালে এই জেল পুরো খালি করে দেওয়া হয়। কালো আকাশে ঝকঝক করছে রূপালি পূর্ণিমার চাঁদ, অসংখ্য তারা গোটা আকাশ জুড়ে। আমি ভাবছিলাম এরাও সাক্ষী সেই সব নির্মম অত্যাচারে। কমল বলল কাল সকালে এখানকার জিমখানা গ্রাউন্ডটা একবার দেখে আসতে। জিমখানা গ্রাউন্ডে কি আছে জানাবো সেই সব কথা, তবে তার আগে চলুন শুনে নি পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদের নিয়ে এসেছি আন্দামান। সকালে উঠে হোটেলের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি বেশ মিষ্টি রোদ উঠেছে। সবুজ ওড়না দিয়ে নিজেকে মুড়ে রাখা আন্দামান আজ যেন সেজে গুজে আমার সাথে গল্প করার জন্য তৈরি। আজ আমি চলেছি সবার আগে জিমখানা গ্রাউন্ড দেখতে। সময়টা 1942 সালের শেষের দিক হবে। সারা পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তাপে ঝলসে যাচ্ছে। এই সময় জাপানি সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয়। প্রায় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া থেকেই ব্রিটিশ বাহিনীকে হটিয়ে দিয়ে জাপান তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1943 সালের 29 ডিসেম্বর এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদহীন সরকারকে দিয়ে দেয় জাপান। নেতাজি সেই সময় এই আন্দামানে আসেন এবং পোর্ট ব্লেয়ার পরিদর্শন করেন। 1943 সালের 30 ডিসেম্বর আন্দামানের পোর্ট ব্লেয়ারের জিমখানায় পতাকা উত্তোলন করা হয়। আজ এই জায়গাটা ভারত সরকার খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর পোর্ট ব্লেয়ারের এই জিমখানা গ্রাউন্ডে আবার পতাকা উত্তোলন করা হয়। এখন আমি যাব ওয়ান্দুর, মুন্ডা পার্ক, চিড়িয়াতাপু এবং করবেন্স কোভ বীচ দেখতে। এই আন্দামানের 572খানা দ্বীপের মধ্যে কেবল 38টি দ্বীপে মানুষের বসতি আছে, তবে সবগুলো দ্বীপে যাওয়ার অনুমতি নেই। এই অঞ্চলেরই একটা দ্বীপে জারোয়া সেন্টিনেলিরা হাজার হাজার বছর ধরে আধুনিক সভ্য সমাজ থেকে নিজেদেরকে আড়াল করে রেখেছে। পোর্ট ব্লেয়ার থেকে 25 কিলোমিটার দূরে ওয়ান্ডুর বিচে বাসে করেই যাওয়া যায়। পিচ ঢালা আঁকাবাঁকা পথটির এক পাশে সমুদ্রের ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ, হাজার হাজার নারকেল আর পাম গাছের সারির মধ্যে ছোট্ট ছোট্ট গ্রামগুলো যেন কোনো আর্টিস্টের আঁকা এক একটা ক্যানভাস। গাছের ডালে ডালে এত রকমের পাখির ঝাঁক দেখলাম, এরকম কিন্তু আগে কখনো দেখিনি। ওয়ান্ডুর বিচে একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে সুইমিংয়ের ব্যবস্থা আছে। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা যা বলল তা শুনে তো আমার পিলে চমকে গেল। কি সেই কথা জানাবো, তবে একটা ব্রেক নিয়ে নিই। ব্রেকের ওই পারে আমি ফিরে আসছি, আপনাদের কৌশিক। আমার এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আন্দামানের দক্ষিণ দিকে মানে সাউথে ওয়ান্ডুর বিচ খুব নাম করা একটা বিচ। আর এখানে সমুদ্রে সাঁতার কাটা, স্কুবা ডাইভিংয়ের ব্যবস্থাও রয়েছে, তবে সেটা একটা নির্দিষ্ট জায়গায় জাল দিয়ে আবদ্ধ করে রেখে তার মধ্যেই। জাল দিয়ে ঘেরা কেন? লোকাল গাইডকে এই প্রশ্ন করতেই তারা বলল, এই দ্বীপে প্রচুর কুমিরের আনাগোনা, তাই নেটের বাইরে সাঁতার কাটলে কুমিরের পেটে চালান হওয়ার আশঙ্কা আছে। তাই যত খুশি যেরকম খুশি সমুদ্রে সাঁতার কাটো, কিন্তু ওই জালে ঘেরা জায়গার ভিতর অন্য জায়গায় জলে নামাটা সম্পূর্ণ বেআইনি। এরপরের গন্তব্য মুন্ডা বিচ। চিড়িয়া টাপ্পু নামে একটা রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে এই বিচে যেতে হয়। মুন্ডা পার্ক বিচের কোল ঘেঁষে এক ঘন্টার একটি বিচ হাইকিং আছে। পর্যটকদের কাছে এই বিচ হাইকিং খুবই জনপ্রিয়। এখানে এত বিদেশি পর্যটক দেখলাম যে আমার ওই গোয়ার বিচগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। ওয়ান্ডুর আর মুন্ডা বিচ বিচরণ শেষে পরন্ত বিকেলে চলে এলাম করবেন্স কোভ বে আইল্যান্ডে। এটা পোর্ট ব্লেয়ারের খুব কাছে বলেই লোকে লোকারণ্য। প্রচুর বিদেশি পর্যটক বিচে সাঁতার সহ বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি করছে। আমার এই আন্দামান ভ্রমণটা নিশ্চিন্তে আর নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল যে ট্রাভেল এজেন্সির দৌলতে, তার নাম গ্লো অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। বেড়াতে যাওয়ার কথা মনে পড়লেই এদেরকে কল করি। আসলে এদের মতন সার্ভিস আর কোনো এজেন্সি আমায় দিতে পারেনি। আপনাদের সুবিধার জন্য এদের কন্ট্যাক্ট নাম্বারটা একবার জানিয়ে রাখি। এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +91 8100 136 126 বা +91 833 505 2001 এ, অথবা চাইলে ইমেল করতে পারেন info@globeindia.in। আর পারলে একবার দেখে নেবেন এদের ওয়েবসাইটটা। হ্যাঁ, www.globeindia.in এ গেলেই পেয়ে যাবেন সব পেজের ঠিকানা, দুর্ধর্ষ সব প্যাকেজ আর আইটিনারিগুলো দেখে মন বলতে বাধ্য, ট্রাভেলিং ইট লিভস ইউ স্পিচলেস দেন টার্নস ইউ ইনটু আ স্টোরি টেলার।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদের সাথে আন্দামান সফরে, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। আজ পোর্ট ব্লেয়ারে আমার তৃতীয় দিন। গত দুই দিনে এই শহরে প্রচুর বাঙালির দেখা পেয়েছি। আজ সকাল সকাল বেরিয়ে চলেছি নীল সমুদ্রের বুক চিরে আর একটা দ্বীপের দিকে। আজ আমরা যাব রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স অঞ্চল থেকে চন্দ্র বোস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কম

এখন আর চারপাশে আমোদে উরুক্কু মাছের ঝাঁকগুলো আমাদের মনোরঞ্জন করছে না। আসলে আজ সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, হয়তো এই ইলশে গুড়ি আবার কখনো বা ঝমঝমে বৃষ্টির জন্য এই মাছেদের খেলাধুলো আজ বন্ধ। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই অবশেষে পৌঁছে গেলাম রস আইল্যান্ড, যার পোশাকি নাম এখন নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। ছোট্ট জেটি সমুদ্রের নোনা জলে ক্ষয়ে গিয়েছে পিলারগুলো আর কাঠের সাজসজ্জা, ফোকলা দাঁতের বুড়ো ভিখারির মতন দাঁড়িয়ে রয়েছে। মানুষের বসবাসের অযোগ্য এই ছোট্ট দ্বীপে ব্লেয়ার সাহেব প্রায় 250 বছর আগে একটি সেনেটোরিয়াম আর হসপিটাল তৈরি করেন, যা কালক্রমে পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে। এরপর 1858 সালে ব্রিটিশ রাজ এখানে অফিসার্স ক্লাব তৈরির উদ্যোগ নেয়। দ্বীপের মাটিতে পা রাখতেই সবার আগে অভ্যর্থনা জানালো চিতল হরিণের দল। পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলের প্রাচীরের অন্তরালে যখন চলছে ব্রিটিশদের অকথ্য অত্যাচার, স্বাধীনতা সংগ্রামীদের হাহাকার আর ক্রন্দনে ভরে উঠছে আকাশ বাতাস, তখন উল্টো দিকের রস আইল্যান্ডে ব্রিটিশ অফিসাররা মগ্ন নানাবিধ বিলাসিতায়। এই দ্বীপে তারা নিয়ে এসেছিল চিতল হরিণ, ময়ূর ময়ূরীর দল, যাতে এদের শিকার করে উপভোগ করতে পারে তাদের অবসর যাপন। এইসব হরিণগুলোই তাদের বংশধর। এই রস আইল্যান্ডে দেখব আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রস আইল্যান্ডে ঘুরে দেখার জন্য রয়েছে গাড়ি, তবে সেটা ব্যাটারিতে চলে। এই ব্যাটারি চালিত গাড়িতে ঘুরে দেখা যায় পুরো দ্বীপ। গাড়ি যত এগোচ্ছে চোখে পড়ছে ব্রিটিশ স্থাপত্যের নানাবিধ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ বললে ভুল হবে, সামুদ্রিক শ্যাওলা আর গাছের শিকড় বাকড় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে ভগ্নপ্রায় পরিত্যক্ত ব্রিটিশ বেকারি, পাওয়ার হাউস, অফিসারদের নাচঘর, বিলাসবহুল সব বাংলো। মেঘলা দিনে ঝুপঝুপ বৃষ্টির মধ্যে সে এক ভৌতিক পরিবেশ। বঙ্গোপসাগরের অভিশপ্ত এক দ্বীপে রাজকীয় স্থাপত্য আর ব্যাসনের এই মেঘলা দিনে এই পরিত্যক্ত ভগ্নদশা দেখে কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল। দ্বীপের এই বিলাসবহুল স্থাপত্য, রাস্তাঘাট, বনবিতান সবই কিন্তু তৈরি করানো হতো বন্দি ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে। মানুষের বসবাসের অযোগ্য এই দ্বীপ তখন ছিল বিষাক্ত সামুদ্রিক সাপ, মশা আর কীট পতঙ্গের আস্তানা। নানাবিধ রোগভোগ যেমন ম্যালেরিয়ার প্রকোপ ছিল খুবই বেশি। জারোয়া আদিবাসীরা শিকার করতে না পারলে নারকেল সংগ্রহ করতে আসতো এখানে। সাপের কামড়, ম্যালেরিয়ার প্রকোপে এবং জারোয়াদের তীরে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল বহু শ্রমিক স্বাধীনতা সংগ্রামীর। তাদেরই দীর্ঘশ্বাস আর যন্ত্রণার উপর দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশদের এই বিলাসবহুল দ্বীপ, যা একসময় পরিচিত ছিল প্রাচ্যের দ্বিতীয় প্যারিস নামে। এই নৃশংস অত্যাচার আর বৈষম্যের জন্যই কি আজ দ্বীপ এত অভিশপ্ত? 1900 সালের গোড়া থেকে এখানে ব্রিটিশ অফিসাররা থাকতে শুরু করে। 1941 সালের ভয়াবহ ভূমিকম্পের পর আস্তে আস্তে এই দ্বীপ পরিত্যক্ত হতে শুরু করে। মাত্র 100-150 বছরের ইতিহাস, দেখলে মনে হয় হাজার বছর সমুদ্রের তলায় চাপা পড়েছিল অভিশপ্ত এই পাতালপুরি। 1941 সালের পর কিছুদিন জাপানি সৈন্যদের অধিকারে ছিল এই দ্বীপ। স্বাধীনতার পরে ভারত সরকার হস্তগত করে এই দ্বীপ, আর আজ এখন এটা একটা ভ্রমণ কেন্দ্র। আর এই দ্বীপের এক কোণে রয়েছে ভারতীয় নেভির বেস। ফিরে আসছি, আমি আপনাদের কৌশিক। ব্রেকের পর আপনাকে শোনাবো আমার এই আন্দামান ভ্রমণের কথা। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

সমুদ্র এখন বেশ উত্তাল, তবে বোটে করে পোর্ট ব্লেয়ার পৌঁছতে সময় লাগবে অ্যারাউন্ড আধ ঘন্টা। পিছনে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে রস আইল্যান্ড। দ্বীপের সবুজ পান্নার মতন গলফ কোর্স আজ শ্যাওলা পরিপূর্ণ একটা ধ্বংসস্তূপ। আরে, দূরে গাছের আড়ালে ওরা কারা? চোখের ভুলে এক লহমাতে মনে হলো হাত ধরাধরি করে এক ভিক্টোরিয়ান শ্বেতাঙ্গিনী ঘুরে বেড়াচ্ছে তার বাগদত্তা তরুণ ব্রিটিশ অফিসারটির সঙ্গে। দূর থেকে ভেসে আসছে চার্চের ঘন্টার আওয়াজ। না, সবই বোধহয় মনের ভুল। দ্বীপের প্রান্তে অপূর্ব সুন্দর লাইট হাউসটি আজও দাঁড়িয়ে রয়েছে। 2004 সালের ভয়ঙ্কর সুনামি তছনচ করে দেয় পুরো দ্বীপটাকে। উল্টো দিকেই ওই দূরে দেখা যাচ্ছে সেলুলার জেলের প্রাচীর। মনে হলো যেন স্বাধীনতা সংগ্রামীদের রোজকারের দীর্ঘশ্বাসের মাঝখান থেকে ভেসে আসছে উদ্দাত কণ্ঠে সম্মিলিত জয়ধ্বনি, জয় হিন্দ। ম্যালেরিয়া রোগের সফলতম ওষুধ হল কুইনাইন, আর সেই কুইনাইন আবিষ্কার হয়েছিল এই ভারতেই। আর রোনাল্ড রসের এই যুগান্তকারী আবিষ্কারের গিনিপিক ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা। 1870 খ্রিস্টাব্দের একটি নথি থেকে জানা যায়, সেই সময় দ্বীপান্তরে থাকা বন্দীদের যথেচ্ছ মৃত্যু হতো ম্যালেরিয়াতে, নিউমোনিয়াতে এবং পেটের অসুখে। আর তখন তাদের উপর কুইনাইনের ওষুধ কার্যকারিতা পরীক্ষা করতেন শাসকরা। সেই সময় 10,000 বন্দীকে জোর করে কুইনাইন খাওয়ানো হয়েছিল বলে নথিতে দাবি আছে। অভিযোগ, এর ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। রস আইল্যান্ড দেখে এখন আমরা চলেছি নর্থ বে আইল্যান্ডে। ঘুরব আমরা আন্দামান, আর জানব এরকমই আরো অনেক অজানা কথা। কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট ব্রেকের পর।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রসের মতন নট বে আইল্যান্ডেও এন্ট্রি ফি রয়েছে, তবে তা খুবই কম, মাত্র 20 টাকা করে। এই দ্বীপটাতে একটা আইকনিক লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউসের সাথে নিজেদের ছবি তোলার জন্য প্রচুর ভিড়। আর রয়েছে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুযোগ। এখানে দেখলাম স্কুবা ডাইভিং, সি ওয়াক, সাবমেরিন রাইড, গ্লাস বটম বোট রাইড আর স্নর্কলিংয়ের অঢেল আয়োজন। তবে গ্লাস বটম বোট রাইডটা করে খুব একটা লাভজনক মনে হলো না, কারণ এই দ্বীপের ঘোলা জলের জন্য বোটের নিচে সামুদ্রিক প্রাণীদের দেখার কোনো সুযোগ নেই। এই নর্থ বে আইল্যান্ড তার ব্রেথ টেকিং প্রাকৃতিক সৌন্দর্য, অপূর্ব সুন্দর রঙিন সব প্রবাল প্রাচীর, জলের নিচের সামুদ্রিক জীবন আর রূপলি সাদা বালির সৈকতের জন্য পরিচিত। প্রবাল প্রাচীরগুলি এই দ্বীপের সবচেয়ে প্রিসিয়াস সম্পদ, তবে এই দ্বীপকে প্রবাল দ্বীপও বলা যায়। বিশ্বাস করুন, ঘন পাম গাছের সারিতে ঢাকা দ্বীপটার সৌন্দর্য কল্পনার বাইরে। এই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেখার সেরা সময় নভেম্বর থেকে মে মাসের মধ্যে, তবে এখানে গ্রীষ্মকালও মনোরম, কারণ ভারতের বাকি অংশের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা অনেক কম। সারা বছর আবহাওয়া এখানকার ঠিকঠাকই থাকে, তবে বর্ষাকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। ভারী এবং ঘন ঘন বৃষ্টি এবং অশান্ত আবহাওয়ার কারণে বর্ষাকালে ওয়াটার স্পোর্টসগুলো আর বোট রাইড কমপ্লিটলি ক্যান্সেল করে দেওয়া হয়। আর এখন আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নেমে পড়লাম স্কুবা ডাইভিং করতে। আর জলে নেমে বুঝলাম এখানে ডাইভিং করা মানে হলো সুন্দর নীল জলের নিচে সামুদ্রিক জীবন দেখার সব থেকে সেরা একটা উপায়। ট্রেনারের পিছন পিছন অনেকটা গভীরে নেমে প্রবাল প্রাচীর দেখতে দেখতে ক্রমশ এগিয়ে গেলাম আরও দক্ষিণের দিকে। এখানে আসলে একদম মিস করবেন না, ভয়ের কোনো ব্যাপার নেই, ট্রেনার সব সময় আপনাকে নজরে রাখছে। নর্থ বে আইল্যান্ডে অনেক দোকান আছে যেখানে স্কুবা ডাইভিংয়ের টিকিট কেনা যায়। খরচ মোটামুটি 2000 থেকে 4000 টাকা পর্যন্ত। তবে মনে রাখবেন যে এই স্কুবা ডাইভিং শুধুমাত্র সকাল থেকে দুপুর পর্যন্ত করা হয়। এখন শুনে নি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

সম্পূর্ণ আন্দামানে স্কুবা ডাইভিংয়ের তুলনায় স্নর্কেলিংয়ের চার্জ অনেক সস্তা। 15 মিনিটের স্নর্কেলিংয়ের জন্য আনুমানিক রেট 500 টাকা। তবে আরও একটা দারুণ ওয়াটার স্পোর্টস এখানে হয়, আর সেটা হলো সমুদ্রের তলদেশে মাছ, অক্টোপাস, স্কুইডের সাথে হাঁটা। আরে না না, ভীষণ সুন্দর এবং নিরাপদ এই সফর। সমুদ্রের তলদেশে হাঁটার সময় অদ্ভুত সব সমুদ্রের উদ্ভিদ, বিভিন্ন ধরনের মাছ এবং অবশ্যই প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়। আমায় একটা অক্সিজেন সিলিন্ডার যুক্ত হেলমেট দেওয়া হয়েছিল। আমার আগে পিছে বেশ কিছু প্রশিক্ষিত ট্রেনার রয়েছে, তাদের সাথেই হেঁটে হেঁটে ঘুরে দেখলাম বে অফ বেঙ্গলের নিচটা। হেলমেটের সাথে লাগানো ক্যামেরাতে ভিডিও আর অনেক ছবি তোলা হলো। এর জন্য চার্জ প্রায় 4,000 টাকা লাগলো। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আর একটা দ্বীপ যা সমুদ্রে হাঁটার কার্যকলাপ অফার করে তা হল হ্যাভলক দ্বীপ। নর্থ বে আইল্যান্ড রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। পোর্ট ব্লেয়ারের তীরে অবস্থিত বন্দর থেকে অসংখ্য বোট পাওয়া যায় যা যাত্রীদের এই নর্থ বে দ্বীপ সহ বিভিন্ন দ্বীপে নিয়ে যায়। এই ধরনের ভ্রমণের জন্য খরচ কিন্তু খুব একটা বেশি নয়, মানে ওই সাধারণত 500 টাকা পর্যন্ত পার হেড খরচা হতে পারে। এখানে একটা সেমি সাবমেরিন কোরাল সাফারিও হয়, কিন্তু আমার হাতে আর সময় নেই। বে অফ বেঙ্গলের পশ্চিম দিগন্তে ওই আগুনের গোলার মতন লাল অস্তগামী সূর্য ডুবতে শুরু করেছে। এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতেই আমরা ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরের সপ্তাহে ঘুরে দেখব আন্দামানের বাকিটা, আর দারুণ কিছু ঘটনার কথা জানাবো আপনাদের। আমার মতন এত সুন্দরভাবে আন্দামান ঘুরতে ইচ্ছে করলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 8100 136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। শেষ করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই কালী পূজা ও শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই পবিত্র দীপাবলির আলোতে মুছে যাক পৃথিবীর সমস্ত অন্ধকার, মুছে যাক সমস্ত হিংসা এবং বিদ্বেষ। আনন্দে ভরে উঠুক আপনার, আমার এবং সকলের জীবন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

নমস্কার, ইন্দ্রজিৎ বলছি। ফুডকাস্ট সিরিজে আপনারা আমাকে হয়তো দেখেছেন। তো আমি যখন প্রথমবার বিলেত এলাম, দেখুন এখন বিলেত মানে আমি যদি আইসল্যান্ডেও যাই, বিলেত মানে আমাদের কাছে হচ্ছে লন্ডন, তার মধ্যে একদম প্রথম সারিতে আছে। সেখানকার অভিজ্ঞতা নিয়ে আজকের গল্প, যে কীরকম লাগলো, কী হলো। আমরা এসেছিলাম লন্ডন মহোৎসবে, এখানে বাঙালিদের অন্যতম একটা বড় অনুষ্ঠান, অন্যতম বড় মিলনক্ষেত্র, যেখানে বাংলার থেকে বহু ব্র্যান্ড এসছেন, সেটা খাবারই হোক, সেটা শাড়ি হোক, সেটা অন্য কিছু হোক, এবং প্রচুর পারফর্মার এসছেন। তার মধ্যে গান আছে, তার মধ্যে আড্ডা আছে, তার মধ্যে খেলা আছে, তার মধ্যে আমাদের মতো এই অধমের কিছু সেশনও আছে।

0: এখানে এসে আমাদের মানে তার আগের থেকে আলাপ ছিল, এখানে এসে আমরা এই মুহূর্তে গল্প করছি রেডিও বাংলার মানিকদার সঙ্গে। মানিকদা, চমৎকার ঘুরলাম বুঝলেন।
1: হ্যাঁ, কেমন লাগলো?
0: দারুণ দারুণ, মানে বেশ অন্যরকম অভিজ্ঞতা। মানে আমি খুব বেশি বিদেশ ঘুরিনি, সাউথ ইস্ট এশিয়ার যে কটি দেশ ঘুরেছি তার সঙ্গে দেখলাম ইউকে অনেকটা আলাদা।
1: নিশ্চয়ই
0: প্রথম তফাত দেখলাম এখানকার ট্রান্সপোর্ট ব্যবস্থা। কন্ট্যাক্টলেস কার্ড থাকলে আমি রাজা, না থাকলে চাপের ব্যাপার।
1: এইটা হয়ে গেছে লাস্ট ধরো 10 বছর ধরে এরকম করে দিয়েছে, এভরিথিং ইজ কন্ট্যাক্টলেস,
0: এভরিথিং ইজ কন্ট্যাক্টলেস,
1: অ্যাবসলিউটলি।
0: মানে আমি কিছু ক্যাশ নিয়ে এসেছিলাম কিন্তু অনেস্টলি আমার খুব একটা কাজে লাগছে না ক্যাশটা,
1: লাগবে না।
0: দ্বিতীয় যেটা দেখলাম সেটা হচ্ছে টিউব সিস্টেমটা অত্যন্ত উন্নত, মানে অসম্ভব এগিয়ে আছে,
1: অ্যাবসলিউটলি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড,
0: উইথ প্রপার মার্কিং অ্যান্ড কমিউনিকেশন, যে এটা এদিকে ওটা ওদিকে সেটা সেদিকে। কিন্তু তার থেকেও যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে সবাই যেভাবে আমাদের উৎসাহ দিয়েছেন বা তোমরা যেভাবে আপ্যায়ন করেছো সেইটা, মানে বেশ কিছুদিন ধরে আমি ঘুরে বেড়াচ্ছি এরও তার সঙ্গে এবং দারুণ ব্যাপার, মানে পুরো খেয়ে বেড়াচ্ছি চুপুর।

0: करे चलु मंद मनमथ पाठ पहिल अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खनियाचर दाए खनी हुए भोर।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: What if your IT partner cared about more than just IT? At ETHOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETHOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETHOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: কি খেলে, কোথায় কোথায় খেলে?
1: সবকটা জায়গার নাম ভুলে গেছি আমার, যে কটা মনে আছে একটা হচ্ছে গেছিলাম ডেফিনেটলি এখানে লন্ডনে মোটামুটি খাওয়া দাওয়ার পীঠস্থান বড় মার্কেটে, সেখানে একটি পায়লার দোকানে খেলাম।
0: পায়া হচ্ছে
1: বিশাল বড় লাইন, পায়াটা খেতে ভালো কিন্তু বিশাল লাইন, বুঝলাম ওটা বেশ একটা পপুলার জায়গা।
0: ওইটা একটা খাবার, আর একটা ছিল পুল্ড পোক বলে একটা খাবার।
1: পুল্ড পোকটা আমরা গিয়েছিলাম, সেটা শেষ হয়ে গেছিল, আমরা খেলাম পুল্ড ডাক স্যান্ডউইচ। আরেকখানা খেলাম, প্রচুর লাইন পড়েছে, প্রচুর বড় কিউ, দেখতে সুন্দর, খেতে অ্যাভারেজ লাগলো, হতে পারে আমারই অ্যাভারেজ লাগলো। দ্যাট ইজ স্ট্রবেরি উইথ চকলেট,
0: ওকে।
1: আর খুব মজার মজার চিজের আউটলেট দেখলাম, শেডার্স উইথ ব্রি, মানে অনেক রকম চিজ বিশাল বিশাল সাজিয়ে সুন্দর করে রেখেছে, সেইটা আমার দেখে খুব মজা লাগলো।
0: বাহ, না বড় মার্কেট ইজ ভেরি ফেমাস। সানডে লাঞ্চ ইজ ইভেন মোর ফেমাস।
1: সানডে তো আমি নেই, সানডে আমি ওই তখন আমিনিয়ার বিরিয়ানি আর ভূতের রাজার মিষ্টি আর ওদিকে পাশে ট্যাঞ্জারিনের খাবার খাচ্ছিলাম। লন্ডন মহোৎসবটা খুব মজার জিনিস লাগলো, মানে এক এক দিন প্রায় 1,500-2,000 করে লোক আসছেন এবং এসে তারা সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে রাত অবধি প্রোগ্রাম দেখছেন, এদিকে খাওয়া দাওয়া করছেন। আমিনিয়া বোধহয় এক একদিন 1,000 প্লেট করে বিরিয়ানি বিক্রি করেছে। দেখলাম পাশে ট্যাঞ্জারিনে ম্যাসিভ একটা লাইন পড়ে গেছে, ভূতের রাজা দিল পরে, মানে হিন্দুস্তান সুইটসের মিষ্টি 3 ঘন্টায় শেষ। হ্যাঁ, শাড়ির দোকানগুলো প্রচুর ব্যবসা করেছে। এখন ন্যাচারালি একটা শাড়ির দাম ভারতে যেরকম, এখানে আলাদা হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। যেমন এখানকার প্রোডাক্টের দাম ভারতে গেলে আলাদা হয়ে যায়, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু প্রচণ্ড ভালো অর্গানাইজড এবং খুব বড় একটা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে লোকে যোগদান করেছে, এইটা খুব ভালো লাগলো দেখে। আর খাওয়ার মধ্যে প্রচুর রকম বিয়ার খাচ্ছি, এখানে বিয়ারের ভ্যারাইটি দেখলাম বেশ বেশি।
0: বিয়ার, দিস ইজ দ্য সিটি, মোস্ট পপুলার সিটি ইন লন্ডন ইজ ফর বিয়ার।
1: হ্যাঁ, মানে লোকজন মোটামুটি জলের বদলে বিয়ার খাচ্ছে।

0: তুমি ইন্ডিয়ান কোনো খাবার খেয়েছো এখানে?
1: খুব একটা সত্যি কথা বলবো না, আমার একটা প্ল্যান আছে এখানে, যেটা তুমি বলেছিলে বিরিয়ানি কাবাব চাই বিকেসি, সেখানে যাওয়ার। কিন্তু ইন্ডিয়ান কাবাবে না আমি একটু প্রেজুডিস্ট। প্রেজুডিস্ট মানে কি, যে জিনিসটা আমি ওখানে পাচ্ছি সেটা আবার এখানে এসে কেন খাবো? লিমিটেড সময়ের মধ্যে 7 দিন খালি বসে থাকলে খেতাম, অ্যাকসেপ্টেড
0: না। আমার খালি তোমার কাছে জিজ্ঞেস করা ছিল দ্যাট কম্পেয়ার টু ইন্ডিয়া সেই খাবারটা এখানে কেন
1: না। আই হ্যাভ স্টপড কম্পেয়ারিং, আই হ্যাভ আন্ডারস্টুড এখানকার খাবার কিছুটা এখানকার মতো কাস্টমাইজ করতে হবে,
0: দ্যাটস দ্য রুট,
1: কিছুটা ওখানে গেলে করতে হবে। মানে এখানে যদি একটা আমি ভীষণ কড়া কাসুন্দির ঝাঁঝ দিয়ে দিই, আমি জানি মানে ব্যবসা তো ব্যবসার জায়গায়, আমি জানি না সেটা কতটা অ্যাপ্রিসিয়েটেড হবে
0: না। এখানে ইন্ডিয়ান খাবার যেটা আছে হ্যাজ টু বি ইন্টারন্যাশনালাইজড,
1: এক্স্যাক্টলি,
0: নালে অ্যাকসেপ্টেন্স হবে না।
1: ইট এক্স্যাক্টলি, এইটা একটা বড় সমস্যা।
0: সো সেইটার জন্যে হ্যাজ টু বি ডিফারেন্ট ফ্রম আমাদের ইন্ডিয়াতে যেটা পাওয়া যায়।
1: হ্যাঁ, সেটা তো ঘটনা। হ্যাঁ, এখানে একটা যেটা কালচার শক হলো, আমি ইউকেতে প্রথমবার আসছি, সেটা হচ্ছে ট্যাপ ওয়াটারটা ড্রিঙ্কেবল। এটা হচ্ছে আমাদের কাছে কালচার শক, মানে একটা বটল বা জাগ বা গ্লাস নিয়ে গিয়ে জাস্ট ট্যাপ থেকে খুলে খেয়ে নিলাম।
0: ওয়ান অফ দ্য ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড।
1: হ্যাঁ, এবং সেটা হ্যাঁ একটু কালচার শক তো বটেই। রিগার্ডিং টয়লেটস, হ্যান্ড শাওয়ারের ব্যাপারটা সবাই জানে, ওটা নিয়ে আর এখানে বলতে চাই না।
0: কারণ আমাদের রেস্টুরেন্টে গেলেও আমরা যখন জলের বিষয়ে বলে আমরা পাবলিকলি বলি ট্যাপ ওয়াটার।
1: হ্যাঁ, সেটা এখানে দেখলাম, বেশ কিছু জায়গায় জল বললাম, ওরা জিজ্ঞেস করলো স্পার্কলিং অর ট্যাপ, তো অবভিয়াসলি উই ওয়েন্ট ফর ট্যাপ ওয়াটার। যেটা ভালো জিনিস সেটা হচ্ছে র ইনগ্রিডিয়েন্টস বা র মেটেরিয়ালস এখানে দেখলাম অনেক উন্নত, মানে সে চিংড়ি মাছ, এই কোয়ালিটির প্রন আমরা কিন্তু ওখানে পাই না,
0: এক্সপোর্ট হয়ে যায় না,
1: এক্সপোর্ট হয়ে যায়। টপ গ্রেডের জিনিসটা সবসময় ভারত থেকে বাইরে এক্সপোর্ট হয়ে যাচ্ছে।
0: তুমি এখানে একটা জিনিস খাও নি, যদি ইলিশ মাছ দেখো উইচ কামস ফ্রম বাংলাদেশ, ইটস মাচ মাচ বেটার যেটা তুমি ইন্ডিয়াতে কিংবা বাংলাদেশে,
1: ইভেন মাচ বেটার দেন বাংলাদেশ,
0: 100%।
1: হ্যাঁ, সেটা তো পরে আবার যখন আসবো, নিশ্চয়ই কোনো না কোনো সময় আসবো, তো তখন আমরা সেটা ট্রাই করবো যে এখানে বসে ওখানকার ইলিশ মাছ খাওয়া। কিন্তু এবারের যাত্রাটা আমাদের হয়তো ছিল শুধুমাত্র রেকি করার জন্যে কিংবা আলাপ পরিচয় করার জন্যে বা এখানে বাঙালিরা কেমন আছেন সেটা জানার জন্যে। আমার স্কুলের বেশ কিছু স্কুলের বা কলেজের পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো 30-35-40 বছর পরে, তারপরে তোমার এখানে এত সুন্দর একটা বাড়িতে বসে বসে এখন আড্ডা মারছি রেডিও বাংলার সঙ্গে।

0: না।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিও উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

0: বাই দ্য ওয়ে আমরা যেখানে আছি জায়গাটার নাম চেশাম, এটা একটু যা বুঝছি লন্ডনের আউটস্কার্টস, কারেক্ট মি ইফ আই এম রং,
1: গ্রেটার লন্ডন,
0: গ্রেটার লন্ডন। টিউবে মোটামুটি ঘন্টাখানেক লাগলো, কিন্তু এখানে ল্যান্ডস্কেপ সম্পূর্ণ আলাদা, ল্যান্ডস্কেপটাই আলাদা। খালি আমরা যেরকম ওই বিলেত বিলেত দেখি না, মানে ছবিতে প্রচুর ভ্যালি, চওড়া চওড়া রাস্তা, হুশহাস করে খানিকক্ষণ পরপর গাড়ি যাচ্ছে।
1: সো দিস ইজ পার্ট অফ চিল্টন হিলস, এই জায়গাটার নাম হচ্ছে চিল্টন হিলস।
0: আচ্ছা,
1: তো এখানটাই পুরো এই অ্যামস্টারডাম, চেশাম এই দুটো শহর এখানে আছে। দিস ইজ পার্ট অফ দ্য লাস্ট অফ দ্য মেট্রোপলিটন লাইন অ্যান্ড সারাউন্ডিং যা কান্ট্রি শহরগুলো হয়েছে, বেকেন্সফিল্ড বলো, জেরার্ডস ক্রস বলো, রিক্সনসবার্থ বলো, বার্কহামস্টেড বলো, দিস ইজ অল পিকচারেস্ক, অ্যাবসলিউটলি। আর আমাদের বাইরে যদি যাও এখান থেকে, অসাধারণ অসাধারণ উডস আছে।
0: I'm sure.
1: They are, those are the extremely famous Wendover Woods. They are very famous.
0: এবার তো আর সময় হলো না,
1: পরের বার যদি আসো এখানে
0: তখন একটু সময় নিয়ে আসবো।
1: নিশ্চয়ই, ইউ শুড।
0: তো আপাতত এইরকম, এবার ফেরা তো দুবাই হয়ে ফেরা, কালকে আমাদের বেরোনো, মানে যখন হয়তো অনুষ্ঠানটা যাবে ততক্ষণে আমি কলকাতায় ফিরেও গেছি, কিন্তু এই স্মৃতিটা লন্ডন মহোৎসবের বা লন্ডনের বা লন্ডনের বাঙালিদের, সেটা আমার সঙ্গে বেশ বহুদিন থেকে যাবে।
1: তুমি যত শহর দেখেছো তার মধ্যে কি মনে হয়, লন্ডন ইজ
0: ওয়ান অফ দ্য বিজিয়েস্ট, লোক দৌড়চ্ছে কিন্তু স্ট্রাকচার্ড। খাবার আমাদের টেস্ট প্যালেটের থেকে খানিকটা আলাদা, সিজনিং আলাদা।
1: ইট ইজ অলসো ফুড ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড,
0: সারা পৃথিবীর খাবার পাওয়া যাচ্ছে, উইচ ইজ আ গুড সাইন।
1: অ্যান্ড অফকোর্স তুমি আর অন্য জিনিসটা দেখো নি, যেটা উইচ ইজ দ্য কালচার ক্যাপিটাল অলসো,
0: সেটা দেখার সময়
1: সময় হয়নি, বাট নেক্সট টাইম যখন আসবে ইউ মাস্ট কাম অ্যান্ড সি দ্য ডিফারেন্ট প্লেস।
0: আমরা একটা মিউজিয়ামে গেলাম, টেট
1: টেট
0: মডার্ন আর্ট মিউজিয়াম, ভারী সুন্দর জায়গা, কিন্তু যা বুঝলাম সেটা ঘুরতে মোটামুটি চার দিন লাগবে।
1: হ্যাঁ, এখানে কিন্তু অলসো আরেকটা জিনিস হচ্ছে মোস্ট অফ দ্য মিউজিয়ামস আর ফ্রি।
0: হ্যাঁ,
1: ইট ইজ অলসো আ ভেরি ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, লট অফ দ্য মিউজিয়ামস আর ফ্রি এখানে।
0: কোনো অপেরা দেখলে খুব ভালো হতো কিন্তু সময় হয়নি এবছর,
1: নেক্সট টাইম
0: পরে কখনো নিশ্চয়ই আবার সময় নিয়ে আসবো।
1: এইটা তুমি পাঁচ দিনে লন্ডন তো শেষ করতে
0: পারবে না, আমি কলকাতায় ঘুরতে পারবো না,
1: তাহলে তোমাকে একটু সময় নিতে হবে,
0: নতুন কিছু না কিছু বেরোবে।
1: হ্যাঁ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা .com এ মন যখন নিরুদ্দেশ।
1: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান বাঙালির প্রাণ।

0: তো সেখানে দেখো এক্সপার্ট যারা এসেছে খালি ইন্ডিয়ানরা আসেনি, সব দেশের লোকেরা এসেছে।
1: হ্যাঁ,
0: তো তারা তাদের সঙ্গে খাবারগুলো তাদের নিয়ে এসেছে,
1: ঠিক,
0: তাদের কালচার নিয়ে এসেছে, তাদের মিউজিক নিয়ে এসেছে। সো ইট ইজ আ বিগ,
1: ইটস আ মেল্টিং পট,
0: অ্যাবসলিউটলি ইটস আ ফ্যান্টাস্টিক সিটি।
1: কিন্তু এর স্ট্রাকচারটা না, যেহেতু কলকাতা আগে ব্রিটিশ ক্যাপিটালই ছিল,
0: হ্যাঁ,
1: অনেকটা সিমিলার। মেনটেন্যান্স ইজ ডিফারেন্ট, কালচার ইজ ডিফারেন্ট, সেটা অন্য প্রশ্ন, কিন্তু ওইটা অনেকটা একরকম, সেইটা বেশ চেনাশোনা একটা ভাইবস আসছে।
0: অ্যাবসলিউটলি।
1: তো আমরা দেখা যাক, যদি আপনারা একটু জানান, যদি আমরা কোনো ফুডকার সঙ্গে রেডিও বাংলার একটা রেগুলার সেগমেন্টাইজড কিছু পডকাস্ট করতে পারি, যদি রেডিও বাংলার মানে তারা রাজি।
0: না না, ডেফিনেটলি দিস ইজ সামথিং উইচ উই ক্যান বোথ ওয়ার্ক অন। ফুডকাকে নিয়ে আসা যাবে সবার কাছে জানাবার জন্য লন্ডনে,
1: আর রেডিও বাংলার খবরটা আমরা আমাদের দিকে পৌঁছবো
0: নিশ্চয়ই।
1: এবং একসঙ্গে যদি কোনো পডকাস্ট বা কোনো কিছু করা যায় সেটা একটু আপনারা কমেন্ট সেকশানে জানান।
0: নিশ্চয়ই, আই রিয়েলি লুক ফরওয়ার্ড।
1: হ্যাঁ,
0: হ্যাভ আ ওয়ান্ডারফুল ট্রিপ। ভালো লাগলো তোমাকে, তোমার সঙ্গে লন্ডনে বসে গল্প করতে।
1: লন্ডনে বসে গল্প করতে, কলকাতায় তো দেখা হয়েছে।
0: হ্যাঁ,
1: আর বাকিটা পরের সেগমেন্টে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা net.com কে। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.

হেমন্ত প্রবাসী মান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, মানব সভ্যতা ও বিজ্ঞানের এই জগতেও কিন্তু প্রেম নিয়ে কৌতূহলের অন্ত নেই। প্রেম কি তার অনুসন্ধান কিন্তু এখনো লোকে করে চলেছে। মধুর স্বাদ যে ব্যক্তি কখনো লাভ করেনি, তাকে যেমন চিনি ও গুড়ের মিশেলে মধুর স্বাদ বোঝানো যাবে না, তেমনই ভাবে প্রেম কি জানতে হলে শুধুমাত্র প্রশ্নকর্তাকেই প্রেমে পড়তে হবে। এরকম অনেকেই বলে, মানে প্রেমের সত্যিকার উপলব্ধি অর্জন করা কেবল তখনই নাকি সম্ভব যখন লোকে প্রেমে পড়ে। আজকের প্রবাসী মান অনুষ্ঠানে কথা হবে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে। সঙ্গে থাকুন।

হ্যাঁ বন্ধু, গানের পর আবার ফিরে এলাম প্রবাসী মান অনুষ্ঠান নিয়ে। আমি আপনার বন্ধু সুস্মিতা। আর বন্ধু, হ্যাঁ যেটা বলছিলাম যে প্রেম কি, সেই ব্যাপারে কিন্তু বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলে। তাই বলে প্রেমের কিন্তু কোনো একটা সংজ্ঞা নেই, কিন্তু বিভিন্ন রকমের মিথ বা ব্যাখ্যা প্রচলিত আছে। সব কিছু ত্যাগ করে যে ভালোবাসা, সেটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় প্রেম। বিপরীত সত্তাকে মহার্ঘ অনুভব করে আপন সত্তাকে সমর্পণের আকুতি মানব মানবীর প্রেমের প্রথম ও প্রধান নির্দেশক, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন। আরো কথা হবে আজকের প্রবাসী মন অনুষ্ঠানে প্রেম নিয়ে, সঙ্গে থাকুন।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকম ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com বাংলার গান, বাঙালির প্রাণ।
5: সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল শুনিল বরণ, রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর, দয়া কর যদি গৃহে চল মোর, এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার সজ্জা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝা তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে।

0: রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আশি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে একধারে তাহার চরণপান্তে। নিতারুণ রোগী মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মসি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক আধারে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল যামিনী জোছনামত্তা, কে এসেছ তুমি ও গো দয়াময়, সুধাইল নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

বন্ধু শুনছেন প্রবাসী মান অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, সম্পর্কের ক্ষেত্রে প্রেম না ভালোবাসা, মানে এই দুটো কথা কিন্তু খুবই ব্যবহার হয়, কিন্তু এই দুটো কথা কি এক? অনেকে বলেন যে ভালোবাসা শব্দটির ব্যাপ্তি কিন্তু অনেক, মানে এখানে বহুজনকে জায়গা দেওয়া সম্ভব। ভালোবাসা যদি হিমালয়ের পাদদেশ হয়, প্রেম হলো তার চূড়া। যদি আরেকটু সহজ করে বলতে হয় তাহলে বলা যায় যে ভালোবাসা হচ্ছে রেলের একটি কম্পার্টমেন্টের মতো, এখানে বহু লোক কিন্তু একসঙ্গে বসতে পারে। আর প্রেম হচ্ছে রিক্সা চড়ার মতো, যেখানে দুজন স্বাচ্ছন্দ্যে বসতে পারে। ভালোবাসা নিঃস্বার্থ ও শর্তহীন হতে পারে। অন্যদিকে সত্যিকারের প্রেম নাকি নিঃস্বার্থ হয়, কিন্তু নিঃস্বার্থ কোনদিনও হয় না। আরো কথা গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে, কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় এক তারিখ অনওয়ার্ডস, মানে পয়লা জুলাই, ফার্স্ট জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম ফার্স্ট অফ জুলাই।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ,

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। বন্ধু, অনেককেই ভালোবাসা যায়, কিন্তু সবার সঙ্গে কিন্তু প্রেম হয় না। মানে ভালোবাসার সবচেয়ে গভীরতম শর্তটি হচ্ছে প্রেম। প্রেম হয় শুধু একজনের সঙ্গে, এরকম অনেক লোকেই বলে, কিন্তু এটা আমাদেরকে মানতে হবে যে অনেক সময় কারো কারো জীবনে একাধিক ভারও কিন্তু প্রেম আসতেই পারে। কিন্তু একই সঙ্গে যদি একাধিক প্রেমে যারা বিশ্বাস করেন, মানে সেই সম্পর্কগুলো অবশ্যই প্রেম নয়, সেটাকে লোকে অন্য কিছুই মনে করেন। কারো কারো কাছে এটা নেশা বা খেলার বস্তু, আবার কারো কারো কাছে প্রেম বা ভালোবাসা এমন একটা জিনিস যেটাকে মানে পেলে ছাড়তে কোনোদিনও ইচ্ছে করে না। আরো কথা হবে অবশ্যই গানের ওপারে, শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।